আকাশবাণী বিলোনিয়া। আজ বুধবার, 9ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 24শে জুন 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6:03 হয়ে 45 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী বিলোনিয়া, এখন অমৃতবাণী। আজ শুনবেন ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী থেকে পাঠ।
1: যদি তুমি চিকিৎসক হও, রোগীর ঘরে গিয়ে তার আপাদমস্তক দেখো, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবস্থিতি অবলোকন করো, অবস্থা মতন রোগীর সাথে গল্প করো, তার বোধ বিবেককে জেনে নাও, ভরসাদীপ্ত বিবেকের অনুধ্যায়ী সন্ধিৎসায় বিহিত অনুকম্পা এবং সহানুভূতি সম্পন্ন সান্ত্বনার সহিত, আর তার কথাও রোগলক্ষণ ও তদনুগ তার বোধ কেমন তাও মিলিয়ে নাও, আর তার শরীরের সঙ্গতিকে এবং ব্যতিক্রমী ও সহজ বোধগুলিকে মিলিয়ে নিয়ে বিবেচনা করে দেখো সে সহজ অবস্থায় বা কীরকম থাকত, ব্যাধিগ্রস্ত যখন তখনই বা কেমন, সঙ্গে সঙ্গে কোন ওষুধের সঙ্গতিশীল মিল আছে বুঝে সোজে বের করে নাও, অমনি করে ভিতর ও বাহিরে সবটা খুঁজে নিয়ে বিধানের ব্যতিক্রম কোথাও বুঝে নিও, তার চিকিৎসা তদনুগ করো, দেখবে অনেক ফল পাবে, অনেক ব্যাধিগ্রস্তকে সুস্থ করে তুলবে, তোমার প্রতি তাদের হৃদ্যমাঙ্গলিক কামনা তোমার জীবনের শুভগতিকে সৌষ্ঠবমণ্ডিত করে তুলবে, আর আশ্বাস যারা দিতে পারে না তারা প্রথমেই ঘায়েল করে জীবনীয় অনুশ্রোতা অনুগতি, ফলে রোগী অন্তঃস্বার শূন্য হয়ে পড়ে, তোমার জীবনস্রোত ইষ্টার্থ অনুবেদনী তালে নর্তন বিভোর হয়ে চলুক, সেই বিভোর সন্দীপনা পরিশ্রান্ত জীবনকে স্বস্থ করে তুলুক, সন্দীপনার উদগ্র অনুবেদনায় দৃপ্ত সমর্থন করে ওই ঔষধ তোমারই অস্তিত্ব। ঔষধ তখনই কার্যকরী হয়ে ওঠে যখনই বৈধানিক বিকৃতির অপূরণীয় চরিত্র তাতে নিহিত হয়ে থাকে, বৈধানিক বিকার যাতে যেমন করে উদ্ভিন্ন হয়ে ব্যতিক্রম সৃষ্টি করে চলে, ঔষধের উপাদানীভূত উপকরণ গুণদীপনা নিয়ে তদ নিরাকরণ।

0: ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন যদি হয়, তবে ওই ঔষধের ওই চরিত্র ওই বিকৃতিকে সুসংস্কৃত করে বিধানকে স্বস্তি বিনয়নায় সহজ করে তোলে। তাই ঔষধ নির্ণয়ে সবসময় নজর রাখো, ওই বিকৃতির অপূরণী যেন তা হয়ে ওঠে। যতক্ষণ তা না হচ্ছে ওই বিকার নিরসন কিছুতেই হবে না, বরং তা ব্যাধি সৃষ্টি করতে পারে। তুমি বিচক্ষণ বৈধি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত হও, তোমার অন্তস্থ ধারণ পালনী সম্বেগের বিহিত বিনয়নে, যাতে সম্ভব মতো তোমার সত্তাই তোমাকে চিকিৎসা করতে পারে। প্রাকৃতিক পরিবেশনার ভিতর দিয়ে সহজ পরিশুদ্ধভাবে সত্ত্বত সংস্কৃতিকে অটুট রেখে সমীচীন কৃতিমুখর উদ্দীপনায়, আর তাই কিন্তু ভালো। সদাচার পরিপালন করো, তা সব রকমের প্রতিষেধী উপায়ে। বিপাককে এড়িয়ে চলো, শঙ্কাসঙ্কুল হতে হবে কমই। যারা অযথা নিজের শরীরকে কষ্ট দেয়, যারা নির্যাতন করে, তা যদি সত্তা পোষণে না হয়, তাদের অন্তর্নিহিত ঈশ্বরের জীবন্ত আশীর্বাদকে নিপীড়িত করে তোলে, সে পীড়ন ঈশ্বরকেই স্পর্শ করে। যারা শরীর এবং চিত্তের বিনায়িত শ্রম নিরতিকে উপেক্ষা করে উন্নতির প্রত্যাশা করে, ওই উন্নতির প্রহেলিকা তাহাদিগকে অপলাপেই অবসায়িত করে তোলে। শরীর ও চিত্তের সুসঙ্গত প্রয়াসশীলতাই মানুষকে উপক্রমশীল করে তোলে। ওই সঙ্গতি যেখানে যতখানি অবজ্ঞাত হয়, মানুষ অবসন্নতা অভিনিবেশীয় হয়ে থাকে সেখানে, তেমনি স্বাস্থ্য যেমন ক্ষুণ্ণ হতে থাকে, অস্বস্তির উপদাহ তেমনি বর্ধিত হয়ে পড়ে। নজর রেখো স্বাস্থ্যকে সমীচীন ব্যবস্থা ও ব্যবহারে সুন্দর করে তুলতে, উপাদাহ ক্রমে ক্রমে অন্তর্ধান লাভ করবে।
1: অমৃতবাণী শুনলেন, আজ শুনলেন ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী থেকে পাঠ।

আকাশবাণী বিলোনিয়া। এখন সুরঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনবেন শিল্পী দীপঙ্কর ভট্টাচার্য।

শুনছেন অনুষ্ঠান সুরাঞ্জলি। অনুষ্ঠানে আজকে শিল্পী দীপঙ্কর ভট্টাচার্য।

সুরাঞ্জলি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ভক্তিগীতি শিল্পী ছিলেন দীপঙ্কর ভট্টাচার্য। আকাশবাণী বেলুনিয়া কিছুক্ষণের মধ্যেই শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত হায়ুংনি খরাং অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা ভূঙ্কাহাম তাবুক চেঞ্জক তিনি নিপুংনি ককব্রক পান্দা খানাই দিনা তাকত বুকক তেমারে কিছু সিংহ পঙ্কাসনে হাম বাই তাই খরমইয়া পরে চেঙ্গ তিনি নিপুংনি ককব্রক পান্দা হাইনু খরাং তিনি সিরাং সাল তালুং তালনি সালধাম সালমারি চিবরি থামচিপাতি প্রবেশি জানুয়ারি তালনি সাল নিচিব্রী নিশাই নিচিদক ইংরাজি বিশি অপান্দা খনাই তুঙ্গ নিরা থামজিদক ফুটাপনি মিটার সা সা নিরা দক যুগ কিলো হার্স তাই সারা সা ফোটাদক মেগা হার্স এবা এফ এম উজ্জ্বল দেব
1: সাইদেমান এসটিআই উংখা থলাইমা চালাইমা বিশিংতি সলনাই বেমার আবো উংখা আবো হাইকাশা বেমার আবো বুকুক খিলাম সুতিলাম নি বিশিংতি খরকশানি শাক নিতে খরকশানি শাক সলো
2: অবো ব্যাকটেরিয়া ভাইরাস বয়ঙ্গি মানো

0: আবনি বাকিনো বেমানী ইয়াক নিকাতিউই টংনা বাকি হিক সাইনো কারী কেবো বাই থুয়াসে আমা টংনাই কন্দম থু বিয়াউইতা চাসমালাইদি খরকসানী সাই কবাং বরক বাই থুয়াসে একে টংকে এইচ এবা এইচ আই ভি বাই মানজকে টংই মাননাই
1: ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি শাক খামতে নখুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাইনি বাকি আওয়াইজা
0: নং সাইদেমান সাকদেরিয়া বোমানী এইচ আই ভি বিনে অক্সিংনি বসানী সাগব সলোই মানো
1: অক্সিংগ টংফুরু চেরাই আচাইফুরু এবা বোমানি আবুক্তি চামানি বিশিংতি এইচ আই ভি সলোই মানু
0: আবনি বাকি যত সাকদেরে বোমা রক্ন এইচ আই ভি দে টং আমজোগি মানাই যাব
1: তুমুং এইচ আই ভি সাকো মানজাক ফানো ওয়ানান মুংসা করি সয়া প্রিরম কে জরা টংসানি এআরটি রাইদা তুই ডাক্তার বাই নাই যাকে অক্সিং নি চেরাইনো এইচ আই ভি নি ইয়াক নি ফিওগি মানু
0: ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি সাক হামতে নুকুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাইনি বাকি আওয়াই যাক
2: হাইনো খারঙ্গ সালব্রম হাই পুলিয়ানো খালায় ককাহাম

0: আপনা কারিবু কবাং মা মৃত্যু সতন জাকনাই রোগনি বিশিঙ্গ তঙ্গ চিব্রিরা চুকুচি স্নি খ্রিস্ট বিশিও ইটালিনি অভিযাত্রী জন ক্যাভেট বপুইলা ইউরোপীয় থায়ো থাঙ্গেই তেরনি বিশিংতুই ব উত্তর আমেরিকাও থাঙ্গেই আজাকাও ফিলোসফিনি কখন পুইলাব সৈমানী সালনেই ই সালন জুদাকলাই মৃত্যু সতনজাকো চিচুকুরা সা খ্রিস্ট বিশুও চিচার উমরনি বরক খড়কসা স্পেনিশ নি খড়কসা রুবাই ফাং এবার রুবাই গ্রং হই হনজাক পাবলু পিকাসু ব পেরিসো কাইসা গ্যালারিও বিনি পুইলা সৈমুগ্ন ব বৈন ফনুকমানি সাল চিচুকুরা ব্রিটিশনি খ্রিস্ট বিশুও কেনেট আর্নল মাউন্ট ব রেইনিয়ামনি থানি পুইলা বেলায় কতর্ক খ্লাই ইউএফও আব ফনুকানি বাকি ব ওয়াশিংটনও বিনি জাতীয় সালনি ক্যালেন্ডারনি কক তিসামানি সাল চিচুকুরা ব্রিটিশার খ্রিস্ট বিশুও সোভিয়েট ইউনিয়ন বার্লিন কাশোনারি বাকি ব হানি লামতেই তৈ তৈনি লামতেই গবাং মা ওয়ানা মাসিংসা কিরি মাসিংসা আমতে খ্লাইয়েই ব গরংলাই তংমানি নো সকাগৈ রুমানি বাকি ইয়াংনার আয়াংনার আব কাকলাই থাঙ্গো খনাই তাই রংসাকি দাকু বুকু আপন কারিব তঙ্গ তিনি সালো রমদি আব জাতীয় করমর্দন দিবস নেই পালাই যাকো আপন কারিব তঙ্গ সাতারনি এবার তুই রকনাই রকনি বাকি কাইসা লেপ দিন আব ডাক্তিনো তুইও হাবই তেইসা কাসাই ফাইরানি আমতে হাই ফিটনেস নি বাকি সংসার জাকমানি সাল আপন কারিব তঙ্গ জাতীয় প্রলিন দিবস নেব তিনি সাল নো পালাই যাকো রাংসাকনি দাখো বুকু আপন কারিব তঙ্গ তিনি এবার তিনিতে সালো আসাইনাই তেই থৈনাই রকনি বিশৃঙ্গ আসাইনাই রকনি বিশৃঙ্গ তঙ্গ চিচুকুরা চার্চি শ্রী খ্রিস্ট বিশুও লাইনেল মেসি চং যতন সাইমানো তিনি মেসিনি বার্থডে আর্জেন্টিনানি ফুটবলার তাবুক থঙ্গি দঙ্গ তাকলাইনি অ ফিফা ওয়ার্ল্ড কাপ নো বিনি পাইথাক থাই বিনি উমর বাঙ্গি থানাই আপনি বাকি তাবুক নো পুইলা আর তাকলাই নব বিনি পাইথাক থাই ওয়ার্ল্ড কাপনি চিচুকুরা স্নিচিচার খ্রিস্ট বিশুও জোয়ান রোমান রিকুলমি ববহাইন বিনি আচাইমানি সাল তিনি চিচাররা চুকুচি বা খ্রিস্ট বিশুও জ্যাক ড্যামসে বনিব আচাইমানি সাল চিচাররা বাচি খ্রিস্ট বিশুও হার্বার্ট কিচেনার ব ফার্স্ট আর্ল কিচেনার হই সিনিচার চিবারা থামচি বা খ্রিস্ট বিশুও হুঁকে রবার্ট ডুটলে বিনিব আচাইমানি সাল থৈনাই রোগনি বিশৃঙ্গ তঙ্গ বুমুং গনাং রোগনি বিশৃঙ্গ নৈ সাই বিশুও তঙ্গ রডরিগো চিচুকুরা চার্চি শ্রী খ্রিস্ট বিশুও তঙ্গ জেকি গ্লেসন তাই চিচুকুরা চার খ্রিস্ট বিশুও থৈনাই রোগনি বিশৃঙ্গ তঙ্গ গ্রোভার ক্লেভেল্যান্ড বুনি বহাইন থৈমানি সাল আশুক জরা খানাবাইখা তিনি সালনি মৃত্যু সতন জাকনাই মোলা যারক
1: আও সন্দেহ খালায় সাক্ষাৎ করি কক

0: খনাই দং রাকজাক নি তাকুক দেব খুশ তিনি কক থুমু পুইলাও নজন খানালায় ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 তিনি থুমু তিনি খাকসা বদলো ইংল্যান্ড তাই গানা আবো সিনি ভারত হাক্তরনি জরাও হনকে হরদীপরনি দামসা তেই সতি থামসিনি সিমি চেংখা তে কেশা গ্রুপ পানামা তেই ক্রোয়েটিয়া আবো আইচুকনি দামব্রি তেই সতি থামসি ও চেংখা কলম্বিয়া তেকেশা গ্রুপ হঙ্গে কলম্বিয়া বাই ডিআর কঙ্গো অবো ফুংনি দামসিনি তেই সতি থামসিনি সিমি চেংনাই খনাই দংনাই রাংসাকনি তাকু বুহু নরক যতনন অবনো নাইনারি বাকৈ ককমং কচারো
1: আও অবহাইন সং ফাতনি হানি কিসা থুমলুক কক থুমলু সংগ্র সাইখনা রমান সিন হাগতনি লাদাখ তিনি সাল সালনি বাকি চলবান হেমিস তের হানি তিনি সাল ও সাল এবার ও সালনো ও তের চেঙ্গান অম গুরু পদ্ম সম্ভব নি আসামের সালনারগী ও তের সংখ্যা সাগর

0: ইন্টারনাল অডিট অফিসার, তাই অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার, কয়লার রানে পাইথাক সাল, জুন তাল নিয়ে সাল, রেজে চকু নি সাল, আসুদার খানা পাইকা সেবক ও বরক তালামণি কক, তাবসং থাংকে থাংকে খানা লাইনে নবর্তী মানে কক,
1: আগুলি বীরখং খলাতে গানাগিনী আমসাইনি নকবর্তি পানি ককমাও সাকলাই যাখা নখা চুমুই গনাং তাওনাই তে কাইসে কিছু আমচাই রক ওয়াতেই ফাই পানো মানো তুমকুক মানি মারি হো তুংসা মারি ও নুকজাগান থামচিব্রি ডিগ্রি সেলসিয়াস তুংখ্লাই মারি ও নিচি ডক ডিগ্রি সেলসিয়াস নবারো তুই হকুনি মারি সাকাও নুকজাগান চুকুচি ডক পার্সেন্ট তে খামো নুকজাগান স্নিচি পার্সেন্ট হজাক মঙ্গ সাকলাই জাখা চিনি হাস্তে ত্রিপুরানি কবাংমা ডিস্ট্রিক্টনো জাগা জাগা ওয়াতেই ফাইপানো ফেরাং ককই ওয়াতেই ফাইপানো মানো হনে সাকলাই জাখা আপনি বাকি লুকুরক নো হজাক দমনানি বাকি কক মঙ্কাংশ গজার জাখা
0: আও আসুদ্র সংক্রান লাগে নবর্তী মানে কক তিনি আও তাবুক সং পাইথাক হাইনু খারণে পাইথাক সং অরণিত অনুরুদ্ধ দেবর মানের সম্মুখ খানি সং অ পান্ডান মতলাইছে না খানাই তাকত বুকুক তাই মারক যত্ন পঙ্কসংনি হামাই তাই খুলম ইয়া পারো আনি লগে তংমানি তিনি নি কম থাকব আং নরুত্তম
1: তে আং উষা দেববর্মা।

0: आकाशवाणी आगरतला अबनला पाइखा तीन फूंगी कपड़क पान्धा आयनो खरंग तब तीन फूंगी कपड़क पान्धा जतन सालकाहम
1: আকাশবাণী আগরতলা এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে।
2: শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত হায়ংনি খরাং এই অনুষ্ঠান আকাশবাণী বেলুনিয়া। এখন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সাতটায় শুনবেন তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে, 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্রের প্রথমেই স্থানীয় বাংলা সংবাদ এবং পরে ককবরুক সংবাদ, 7:45 গীতালি অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরূপ মজুমদার, 8টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত, 8:15 আজকের কবিতায় বলবেন আরুষি পাল, ক্লাস 3, স্বামী বিবেকানন্দ স্কুল, ইএম হাই স্কুল। এবং এর অব্যবহিত পরেই শুনবেন দোলন চাপা অনুষ্ঠানে নজরুলগীতি শিল্পী ধীরেন্দ্র চন্দ্র মিত্র, 8:30 ছোট শিশুদের জন্য অনুষ্ঠান শিশুমেলা, 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, 9:05 অনুরোধের আসরে গানে গানে অনুষ্ঠান, 10টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, 10:05 দেশবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে, 10:30 অনুষ্ঠান 60 ঊর্ধ্বে সুস্থ। শুনবেন প্রবীণ এবং অতিপ্রবীণের জন্য যোগাসন, এ নিয়ে বলবেন সুচন্দা চৌধুরী, যোগা প্রশিক্ষক শান্তির ব্রাজার গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। অনুষ্ঠানটির উপস্থাপনায় বিক্রম চক্রবর্তী। 11টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, 11:05 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান, 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 1:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান, 2:00 দিল্লি কেন্দ্রের মিড ডে নিউজ, 2:15 শুনবেন অনুষ্ঠান সাহিত্য পাঠের আসর, 2:30 অনুষ্ঠান আমি নারী, 3টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, 3:05 বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান, 5টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, 5:05 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, 5:10 অনুষ্ঠান জীবনের গল্প বলবেন গোপাল বণিক শিক্ষক। এবং এর অব্যবহিত পরেই শুনবেন অবকাশ রঞ্জনী, পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান, 5:45 বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনবেন লোকগীতি, 6টায় ককবরক অনুষ্ঠান, 6:30 অনুষ্ঠান খেতে খামারে, 7টায় শুনবেন অনুষ্ঠান সূচি, 7:05 সরগম অনুষ্ঠানে শুনবেন শাস্ত্রীয় সঙ্গীত, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্রের প্রথমেই ককবরক সংবাদ এবং এর পরেই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের মতো গান, 9:00 অনুষ্ঠান পাঁচ মিশালি, 9:30 অনুষ্ঠান শামে গজল শিল্পী গুলাম আলী, রাত 10:00 শুনবেন বিভাবরী অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

অনুষ্ঠানের প্রথমেই আজকের দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা ইতিহাসের পাতায়। আজকের দিন 1763 সালে আজকের দিনে ব্রিটিশ সৈন্যরা মুর্শিদাবাদ দখল করে মীর জাফরকে পুনরায় বাংলার নবাব হিসেবে নিযুক্ত করে। 1812 সালে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট প্রায় 3.5 লাখ সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে রাশিয়া আক্রমণ করেছিলেন আজকের এই দিনে। 1948 সালে স্নায়ুযুদ্ধের শুরুর দিকে আজকের দিনে সাবেক সোভিয়েত ইউনিয়ন কর্তৃক বার্লিন অবরোধ শুরু হয়, যা বিশ্ব রাজনীতিতে এক বড় আলোড়ন সৃষ্টি করেছিল। 1975 সালে আফ্রিকান দেশ মোজাম্বিক আজকের দিনে পর্তুগালের কাছ থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে। 2010 সালে আজকের দিনে জুলিয়া গিলার্ড অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে ইতিহাস রচনা করেন। আজকের দিনে ইতিহাসের ঘটনার পাশাপাশি জেনে নেওয়া যাক কারা কারা আজকের দিনে জন্ম নিয়েছিলেন এবং কারা আজকের দিনে চলে গিয়েছিলেন। শুভ জন্মদিন লিওনেল মেসি। ফুটবল প্রেমীদের জন্য আজকের দিনটি উৎসবের। 1987 সালের আজকের এই দিনে আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নিয়েছিলেন আধুনিক ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসি। ১৯৫৩ সালের আজকের এই দিনে ভারতীয় শিক্ষাবিদ এবং জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেছিলেন। শুনলেন আজকের দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা।

আজ সকালের এই স্নিগ্ধ বাতাসে আমরা কি একবারও ভেবে দেখেছি যে প্রকৃতি আমাদের জীবন ধারণের সমস্ত উপাদান যোগাচ্ছে, সেই প্রকৃতি নিজে কতটা সুস্থ আছে? আজ আমরা কথা বলবো আমাদের একমাত্র ঠিকানা, এই বিশ্ব পরিবেশ এবং তার রক্ষণাবেক্ষণ নিয়ে। পৃথিবী আজ এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন এবং নির্বিচারে প্লাস্টিকের ব্যবহার আমাদের চারপাশকে ক্রমশ বসবাসের অযোগ্য করে তুলেছে। বিজ্ঞানীরা সতর্ক করছেন, এভাবে চলতে থাকলে আগামী কয়েক দশকে আমাদের চেনা পৃথিবী অনেকটাই বদলে যাবে। কিন্তু শুধু সমস্যা নিয়ে আলোচনা করলেই তো চলবে না, সমাধান লুকিয়ে আছে আমাদের অভ্যেসের মধ্যে। এই সুন্দর সকালে আমরা কিছু ছোট ছোট কিন্তু কার্যকরী প্রতিজ্ঞা করি। প্লাস্টিক বর্জন, প্রতিদিনের জীবন থেকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পূর্ণ বাদ দিন। বাজারে যাওয়ার সময় পাটের বা কাপড়ের ব্যাগ ব্যবহার করার অভ্যেস গড়ে তুলুন। গাছ হল পৃথিবীর ফুসফুস। আপনার বাড়ির চারপাশে বা ছাদে অন্তত একটি করে চারা গাছ লাগান এবং তার যত্ন নিন। একটি গাছ শুধু অক্সিজেন দেয় না, তাপমাত্রা কমাতেও সাহায্য করে, জলের অপচয় রোধ, সকালে দাঁত মাজার সময় বা হাত ধোয়ার সময় ট্যাপ খুলে রাখবেন না, জল অপচয় বন্ধ করা আজ আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। বাড়ির পচনশীল ও অপচনশীল আবর্জনা আলাদা জায়গায় ফেলুন, যেখানে সেখানে নোংরা ফেলে পরিবেশকে দূষিত করবেন না। পরিবেশ রক্ষা কোনো একদিনের বিষয় নয় বা এটি কোনো একক সংস্থার দায়িত্ব নয়। বিন্দু বিন্দু জলেই যেমন মহাসাগর গড়ে ওঠে, তেমনি আমাদের প্রত্যেকের ছোট ছোট সচেতন পদক্ষেপই পারে এই পৃথিবীকে আবার সবুজ ও সুন্দর করে তুলতে। আসুন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বাসযোগ্য সবুজ পৃথিবী রেখে যাওয়ার শপথ নিই আজকের এই নতুন সকালে। অনুষ্ঠানে এখন একটি বাংলা আধুনিক গান, শিল্পী শুভমিতা।

ভারতের ব্রডকাস্টিং রেডিও বলতে প্রধানত অল ইন্ডিয়া রেডিও AIR বা আকাশবাণীকে বোঝানো হয়, যা ভারতের জাতীয় রেডিও পরিষেবা। 1927 সালে শুরু হওয়া এই সম্প্রচার সংস্থাটি এখন বিশ্বের অন্যতম বৃহৎ সম্প্রচার সংস্থা, বা বিভিন্ন ভাষায় শিক্ষা, তথ্য ও বিনোদন প্রদান করে। এটি প্রসার ভারতী এর একটি অংশ। ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস ISBS 1936 সালে অল ইন্ডিয়া রেডিও নামে পরিচিত হয় এবং পরে 1957 সালে

কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া আকাশবাণী নামটি গ্রহণ করা হয়। এর মূল লক্ষ্য হল বহুজন হিতায়, বহুজন সুখায়, অনেক মানুষের কল্যাণ এবং সুখের জন্য। এটি শিক্ষা, তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচার করে এবং সারা দেশে বিভিন্ন আর্থসামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে। এটি ভারত জুড়ে 23টি ভাষায় 440টিরও বেশি সম্প্রচার কেন্দ্র পরিচালনা করে, যা দেশের প্রায় সব এলাকাকে অন্তর্ভুক্ত করে। স্বাধীনতা পরবর্তী সময়ে সাক্ষরতা, কৃষি, স্বাস্থ্যসেবা ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে এটি প্রসার ভারতী এর অধীনে রয়েছে।

দৈনন্দিন সকল কাজের চেয়ে মুখের যত্ন বেশি গুরুত্বপূর্ণ। নিজেকে সুস্থ ও সুখী রাখার জন্য মুখের সঠিক যত্ন নেওয়া অপরিহার্য। যেমন আপনার মুখ পরিষ্কার থাকে এবং নিঃশ্বাস সতেজ থাকে, তখন আপনি আরও আত্মবিশ্বাসী বোধ করেন, ভালো মেজাজে থাকেন এবং সর্বোপরি আপনি সুস্থ থাকেন। ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুসারে 85% এর বেশি ভারতীয় মুখের সমস্যায় ভুগছেন। এমন পরিস্থিতিতে মুখের যত্নের গুরুত্ব আরই বেড়ে যায়। যদি আপনার মুখের সঠিকভাবে যত্ন নেওয়া না হয়, তাহলে এটি গর্ত, মাড়ির রোগ এমনকি মুখে দুর্গন্ধের কারণও হতে পারে। কিন্তু কিছু সহজ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আপনি এই মুখের রোগ এবং ব্যয়বহুল দাঁতের চিকিৎসা থেকে নিরাপদ থাকতে পারেন।

আপনার মুখের যত্নের রুটিন উন্নত করতে পারেন, সেই সঙ্গেই আপনার মুখের স্বাস্থ্য সর্বোত্তম অবস্থায় রাখতেও পারেন। নিয়মিত দাঁত ব্রাশ করুন, ফ্লস ব্যবহার করুন এবং নিয়মিত দাঁতের পরীক্ষা করেন। ভালো টুথপেস্ট দিয়ে দিনে দুবার ব্রাশ করে আপনি প্লাক এবং ব্যাকটেরিয়া থেকে আপনার দাঁত রক্ষা করতে পারেন। কিন্তু মনে রাখবেন, ব্রাশ করার সময় কখনোই তাড়াহুড়ো করবেন না, কমপক্ষে 2 মিনিটের জন্য আপনার দাঁত ভালোভাবে পরিষ্কার করুন, যাতে কোণে লুকিয়ে থাকা ব্যাকটেরিয়া এবং প্লাক দূর হয়। সময় মতো সম্ভাব্য সমস্যাগুলি শনাক্ত করার জন্য কোনো অ্যাপস ব্যবহার করা যাবে না, তাতে কোনো আপোষ করা চলবে না। দাঁতের যত্ন নেওয়ার জন্য কঠোর রাসায়নিকের প্রয়োজন নেই। অনেকেই মুখের যত্নে ক্ষেত্রে আয়ুর্বেদের শক্তির পুনরায় নিয়ে এসেছেন, শতাব্দীর পর শতাব্দী।

ধরে লবঙ্গ এবং পুদিনার মতো আয়ুর্বেদিক উপাদানগুলি শ্বাস প্রশ্বাসকে সতেজ করে এবং মাড়ির স্বাস্থ্যকে সমর্থন করে। লবঙ্গে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা মাড়ি প্রশমিত করে, অন্যদিকে পুদিনা আপনার মুখকে সতেজ করে তোলে। আপনার মুখের যত্নের রুটিনের এই প্রাকৃতিক উপাদানগুলি অন্তর্ভুক্ত করে আপনি আপনাদের মুখের আরও ভালো যত্ন নিতে পারেন, সুস্থ থাকতে পারেন এবং তাজা নিঃশ্বাস বজায় রাখতে পারেন। দীর্ঘস্থায়ী মুখের স্বাস্থ্যের জন্য লবঙ্গ তেল, অয়েল পুলিং, হলুদ এবং অ্যালোভেরার মতো আয়ুর্বেদিক প্রতিকারগুলো ব্যবহার করুন। লবঙ্গ তেল এবং অয়েল পুলিং ব্যাকটেরিয়া কমায়। অন্যদিকে হলুদ এবং অ্যালোভেরা সুস্থ মাড়ির উন্নতি করে। দাঁতের এনামেল এবং মাড়ি রক্ষা করার জন্য নরম ব্রিস্টল যুক্ত ব্রাশ দিয়ে আলতো করে ব্রাশ করুন এবং প্রতিদিন 3-4 মাস অন্তর আপনার টুথব্রাশ পরিবর্তন করা জরুরি। লবণাক্ত জলে মুখ ধোবেন, বিশেষ করে খাবারের পর। এর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাবের জন্য এই সচেতন অভ্যাসগুলি নিয়মিত ব্যবহার আপনার পুরো মুখকে সতেজ, স্বাস্থ্যকর এবং স্থিতিস্থাপক রাখতে সাহায্য করবে। মুখের যত্ন, দাঁত ব্রাশ করা এবং ফ্লস করার মধ্যে সীমাবদ্ধ নয়, হাইড্রেটেড থাকাটা জরুরি। সুষম খাবার খাওয়া এবং ধূমপানের মতো ক্ষতিকারক অভ্যাস ত্যাগ করতে হবে। আপনার মুখের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে পর্যাপ্ত পরিমাণে জল পান করলে মুখ থেকে খাদ্যকণা বের হয়ে যায় এবং মুখ সতেজ থাকে। পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাওয়া, বিশেষ করে ক্যালসিয়াম এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার, দাঁত এবং মাড়ির স্বাস্থ্যের জন্য ভালো, এবং চিনির পরিমাণ সীমিত করা দাঁতের গর্ত থেকে রক্ষা করার অন্যতম সেরা উপায়। মুখের যত্নের ক্ষেত্রে ধারাবাহিকতাই মূল চাবিকাঠি।

শুনলেন স্বাস্থ্য তথ্য। তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে এখানেই শেষ হলো। এই অনুষ্ঠানে আবারও শুনতে পাবেন আগামীকাল সকাল 7টায়। আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা এবং ককবরুক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। কাতারে বিস্ফোরণের ঘটনায় প্রবাসী ভারতীয়দের মৃত্যুর ঘটনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শোক ব্যক্ত করেছেন। তাদের মধ্যে টেলিফোনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা হয়। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকিসহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় সরকার পেট্রোল ইথানল মিশ্রণ কর্মসূচিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈধ বলে অভিহিত করেছে। এই বিষয় নিয়ে নিয়মিত পর্যবেক্ষণ করছে সরকার। এলনিনোর কারণে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার আশঙ্কায় কেন্দ্রীয় সরকার খারিফ মরশুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দুদিনের মধ্যে মহারাষ্ট্র, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতিতে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্বকাপ ফুটবলে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2টি গোল করেছেন। অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্য অবস্থায় ড্র হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির টেলিফোনে কাতারে বিস্ফোরণের ঘটনায় মৃত প্রবাসী ভারতীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। দুর্ঘটনার পর আহতরা যেভাবে দ্রুত মেডিকেল সহায়তা পেয়েছেন সেই নিয়ে কাতারের আমিরকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত রবিবার কাতারের রাস লাফান শিল্প শহরে এই দুর্ঘটনায় 12 জন প্রবাসী ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়। টেলিফোনে দুই দেশের নেতা কাতারে কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধার প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তাঁরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা বলেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে 10টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও পারস্য উপসাগর অঞ্চলে অবস্থান করছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গত 17 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে মোট 11টি ভারতগামী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে এক একটি ট্যাঙ্কারে 2,85,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী 3টি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার রয়েছে। এছাড়াও একটি বিদেশি পতাকাবাহী এলপিজি ক্যারিয়ার, একটি বিদেশি পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার এবং 6টি বিদেশি সার বহনকারী ট্যাঙ্কার রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে বাকি ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোও শীঘ্রই হরমুজ প্রণালী অতিক্রম করবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কর্তৃক পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশের এ ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ধারাবাহিক বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকারের বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন, জরুরি সরবরাহ, ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ ফল। বাংলাদেশে মূর্তি ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ প্রসঙ্গে শ্রী জয়সওয়াল জানান, ভারত আশা করে বাংলাদেশ সরকার সেখানকার চরমপন্থীদের দমন করবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকিসহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। গতকাল ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে 16তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের নেতৃত্ব দেন অজিত দোভাল। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলোর প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা হয়।
1: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
0: পাশাপাশি বৈঠকের পর শ্রী দোভাল বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ফলে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা দূর হবে এবং সার ও রাসায়নিকের মতো পণ্যের ঘাটতি মোকাবিলায় সহায়তা পাওয়া যাবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই সৈগু ব্রিক্সের মধ্যে থেকে দুদেশের মধ্যে চলতে থাকা পারস্পরিক সহযোগিতা ও রাশিয়ার পক্ষ থেকে উত্থাপিত কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 16তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের মধ্যে তাদের মধ্যে এই আলোচনা হয়। বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতিও পর্যালোচনা করা হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব ক্রমশ আরও শক্তিশালী ও বিস্তৃত হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোরের সঙ্গে বৈঠক করেন। একটি সামাজিক মাধ্যমের পোস্টে শ্রী গোয়েল জানান, 7ই ফেব্রুয়ারি যৌথ বিবৃতির প্রেক্ষাপটে একটি ভারসাম্যযুক্ত পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তির লক্ষ্যে দুদেশের মধ্যে চলতে থাকা আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, ভারত গঠনমূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ গতকাল নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের একটি বার্তায় শ্রীমতী সীতারামন বলেন, বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে মত বিনিময় করে। ব্যবসা ও বাণিজ্য ক্ষেত্রে নতুন সুযোগের ব্যবহার নিয়েও কথা বলেন তারা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন, যাতে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা, স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করা এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি নিশ্চিত করা যায়। নতুন দিল্লিতে ভার্চুয়ালি অনুষ্ঠিত গ্লোবাল কনভার্জেন্স ফর গ্রোথ সামিটে গতকাল ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, পরস্পর নির্ভরশীল বিশ্বে সমৃদ্ধি ও চ্যালেঞ্জ উভয়ই ভাগাভাগি হলেও সংঘাত অনিশ্চয়তার প্রভাব উন্নয়নশীল দেশ এবং গ্লোবাল সাউথের দেশগুলোর উপর

আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। এলনিনোর কারণে দুর্বল মৌসুমী বায়ুর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকার খারিফ মৌসুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। নতুন দিল্লিতে আয়োজিত আবহাওয়া সংক্রান্ত এক বৈঠকে গতকাল কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান একথা বলেন। তিনি জানান, এখনও পর্যন্ত দেশে 43% বৃষ্টির ঘাটতি রয়েছে। মোট 315টি জেলায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টির প্রভাব পড়তে পারে। এর মধ্যে 111টি জেলায় সেচ ব্যবস্থা 25%-এরও কম। এর মধ্যে বেশিরভাগ জেলা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা ও ওড়িশার অন্তর্গত। শ্রী চৌহান বলেন, এই রাজ্যগুলোকে ডাল, মোটা দানাশস্য, তৈলবীজ চাষের পরামর্শ দেওয়া হয়েছে। যে সমস্ত চাষে জল কম লাগে এবং এই সমস্ত শস্য প্রতিকূল পরিস্থিতিতেও ভালো ফলন দিতে সক্ষম বলে জানান তিনি। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দুদিনের মধ্যে মহারাষ্ট্র, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি আগামী 3 দিন উপকূলীয় কর্ণাটক, কোঙ্কণ ও গোয়ার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে আজ আসাম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরীণ এলাকা, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, উপ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম ও তেলেঙ্গানায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, বিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আইএমডি। আসছি বিশ্বকাপ ফুটবলের খবরে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ কের ম্যাচে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2টি গোল করেছেন। উল্লেখ্য, রোনাল্ডো বিশ্বকাপে 6টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নতুন ইতিহাস করেছেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে গ্রুপ এলের অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্য অবস্থায় ড্র হয়েছে। গ্রুপ এলের অপর ম্যাচে ক্রোয়েশিয়া পানামাকে 1-0 হারিয়ে দিয়েছে। গ্রুপ কের অন্য ম্যাচে কলম্বিয়া ডিআর কঙ্গোর মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কাতার বিস্ফোরণে প্রবাসী ভারতীয়দের মৃত্যুর ঘটনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শোক ব্যক্ত করেছেন। তাদের মধ্যে টেলিফোনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা হয়। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ, স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। আন্তর্জাতিক মাদক পাচার ও অবৈধ পাচার বিরোধী দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায় পদযাত্রার সূচনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন দাস প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল আন্তর্জাতিক প্রেক্ষাপটে নিরাপত্তা সহযোগিতা গভীরতর করতে এবং সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তা থেকে শুরু করে উদীয়মান প্রযুক্তি পর্যন্ত অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ব্রিক্সের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী মোদী গতকাল নয়াদিল্লিতে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিক্স দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সামাজিক মাধ্যমে তিনি আরও উল্লেখ করেছেন, ভারতের ব্রিক্স সভাপতিত্ব বাস্তবসম্মত সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট হবে। রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কার প্রদানের দ্বিতীয় পর্ব সিভিল ইনভেস্টিচার সেরিমনি টু অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পদ্ম পুরস্কার তুলে দেন। এবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মোট 131টি পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে মোট 65 জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শ্যামাপ্রসাদের অটল প্রত্যয়, সাহসিকতা এবং জাতীয় স্বার্থের প্রতি নিষ্ঠা বর্তমান প্রজন্মকেও অনুপ্রাণিত করে চলেছে। ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবসে শ্রদ্ধা জানিয়ে গতকাল তিনি সামাজিক মাধ্যমে কথা বলেন। প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে একটি শক্তিশালী ও বিকশিত ভারত গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, সাংসদ

ভট্টাচার্য, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। দক্ষিণ ত্রিপুরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ও রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় এক মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযানের 23তম দিনে গতকাল দক্ষিণ জেলার শ্যাবরুমের মনুবনকুলো, রাজীবনগর এবং বিলোনিয়া ঋষ্যমুখে তিনটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়ে বিশেষজ্ঞ ডক্টর নেহা কুমারী মণ্ডল, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস চন্দ্র লোধ সহ কৃষকরা কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপ এ জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন এ মাসের 26 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়েও লিঙ্ক পাওয়া যাবে, তাতেও SMS করা যাবে। টিবি মুক্ত ভারত অভিযানে পশ্চিম জেলার তিনটি জায়গায় গতকাল রোগ নির্ণয়ের জন্য স্ক্রিনিং করা হয়েছে। জিরানিয়া মোহনপুর এবং ডুকলি এলাকায় তিনটি শিবিরে টিবি রোগী শনাক্ত করতে স্ক্রিনিংয়ে মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল। টিবি মুক্ত ভারত অভিযানে পশ্চিম জেলার দায়িত্বপ্রাপ্ত অফিসার ডাক্তার শ্রাবণী দেবনাথ জানান, 100 দিনের অভিযানে জেলায় এখনও পর্যন্ত 13,000 মানুষের স্ক্রিনিং হয়েছে। আগামী 4 জুলাই পর্যন্ত চলবে এই অভিযান। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালনায় মেয়েদের ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটের আসর গতকাল থেকে আগরতলায় শুরু হয়েছে। উদ্বোধনী দিনে 4টি খেলা হয়। নরসিংহের পিটিএ মাঠে 2টি খেলায় ব্লাডমাউথ ক্লাব 85 রানে কর্নেল কোচিং সেন্টারকে ও তরুণ সংঘ কোচিং সেন্টার 135 রানে জিউই প্লে সেন্টারকে পরাজিত করে। এদিকে এমবিপি স্টেডিয়ামে 2টি খেলায় এগিয়ে চলো সংঘ 149 রানে ইউনাইটেড বিএসটিকে এবং মৌচাক ক্লাব 8 উইকেটে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। ফুটবল বিশ্বকাপ 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ 3টি ম্যাচে পর্তুগাল 5-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে উজবেকিস্তানকে। পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2টি গোল করেছেন। এছাড়া নুনো মেন্ডিজ ও রাফায়েল লিও 1টি করে গোল করেছেন, 1টি গোল আত্মঘাতী। অন্যদিকে ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোল শূন্য ড্রয়ে শেষ হয়েছে আর ক্রোয়েশিয়া 1-0 গোলে হারিয়েছে পানামাকে। ভারতীয় সময় আজ সকাল 7:30টায় গ্রুপ কেতে কলম্বিয়া বনাম কঙ্গো প্রজাতন্ত্রের ম্যাচ শুরু হয়েছে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা, কক্তমা পরিব বিপূর্ণাদেব বর্মা। রাষ্ট্রপক্ষ দ্রৌপদী মুর্মু মিয়া সানজা দিল্লি কাতাল রাষ্ট্রপতি ভবন উল নৈ সিভিল ইনভেস্টিচার্স পান্দা পদ্ম সকাত নৈ সাই নৈ চিদক ইয়াফারকা বেবাগৈ কাই দক সিবা সকাত নিবিসিংহ কাই নৈ পদ্মবিভূষণ কাইসনি পদ্মভূষণ তে কাই বারা দক জি পদ্মশ্রী সকাত তঙ্গু অসকাত হাকতনি যতনি কুচুক বরম নিবিসিং কাইসা রং থং শাক নাইমা সৈশিলাম বানিয়ানো খুবই জুদা জুদা দেখিল কাহামকু খ্লাইনাই রগ্ন অবরম ইয়াফার জাগো। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা স্লাইজাক হায়ুং বেরামনি নাইমথাং সুবা সুন কুথুক খ্লাইনাতেই সামুং সিত্রাত বাই সাইবার নাইমথাংনি সিমিচেঙ্গৈ কাহামকুক তাং সেবজোড়া জুদা জুদা চ্যালেঞ্জ রকনতৈ

lúc này mà thằng ní à đông rock bay cọc làm sao lại cả Montri bác rốt nổi đồng một đi sạc xe mà prosat ní khá cực rạc cho ya vui bồi tục lại mà tay bó xong hàm khai ní xa mong tăng lăng mà ta búc ní à dạy xong nó khá thẳng xa đi bộ Mì à bà rốt kết trí đọc đó xe mà prosat múc khó bà đầy ní sạc nó yá phá lăng mà xa lộ Khlu mong yá phá rì hò đà làm ní bí xinh tí bùa ọ cọc nó sạc Montri bác rốt xe mà prosat múc khó bà đầy ní oan xúc mùng nó sửng gây kai xa phán gần áng tay bích xít bà rốt xa mây tí xa ní cọc nó khúr sạc Yang qua gọt tôi là Pradesh BJP tăng nó gó đọc đó xe mà prosat múc khó bà đầy ní sạc nó yá phá lăng mà xa lộ bà lại sạc আরো মানজাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা প্রদেশ বিজেপি কাশকু অভিষেক দেব রাই এমপি রাজীব ভট্টাচার্য নকবৈতে কুনি আদং রক মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড নি চুবা চুবাই ত্রিপুরা সালচি সালগ্রা আমচাইনি বিশিঙ্গ দুচ নাম থানি ওয়া পুইলা কুফুর সভা এবা হোয়াইট রেভলিউশন টু ওয়ান হনাই খাকা মুং নারখা আপনি নাহার মুম্বাই মিয়া আগরতলানি তাং ন কতর ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড মালমাতা হামক্রাই নাইখুং তে গুমতি কো অপারেটিভ মিল্ক Producers Union Limited ni bosong bai thang ni bkhak tei mung soi angkha pandawo kubuni rokni bisingo manjakha malmata hamkrai montri sudhangshu dash tangchuru montri shuklacharo nuatia te national dairy development board ni chairman dr minesh shah হাস্তে হাপাং আগরতলা হাপাং নি মেডিকেল ডিংন কতর তে জিবিপি শাখ হামনগ সামংতাঙ্গি দংনাই ফ্যাকাল্টি তে মেডিকেল অফিসার রক প্রাইভেট প্র্যাকটিস ক্লাইমান এ শাখা মানা বক্সিং জাখা বেড়াইখরি মন্ত্রী সুশান্ত চৌধুরী মিয়া তাংন কতর শাখা হাস্তে মন্ত্রিসভা নি ককলাম সালাইমাব অ কক সংমুগ্ন নাহার জাখা ব শাখা প্রাইভেট প্র্যাকটিস মথাকনানি নরগিন রংজাক মেডিকেল অফিসার রকনি মানমানি দরমাইন রগৈ রাও নৈচি দরমাই বাংরানি কক চংমুং নাহার জাখা আগরতলা হাপাংনি মেডিকেল কলেজ তে জিবিপি শাক হামনগ তাবো খরক থামরা বাচি হাই ফ্যাকাল্টি তাই মেডিকেল অফিসার রক তঙ্গ হায়ুং বেরেমনি ফেকজাকনাইতে রাইদা চাইয়াতেই ফালমা কাসুমা শাল পালাইমানোরগৈ তিনি ফুঙ্গ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন নিসিমি কাইসা হিমবতক সংসার জাখা হদা হামক্রাইতাই হদা রংমন্ত্রী টিঙ্গুরাই অ হিমবতকন চেঙ্গে রেখা পান্দাবতেক মুনিবিসিংহ মানজাখা হাস্তে ব্রী কমিশননি চেয়ারপার্সন জর্ণাদেব বর্মা সালথাং ত্রিপুরা জেলা পরিষদনি কাসকু অক্রা বিশ্বজিৎ শীল হদা হামক্রাইতাই হদা রং নাইখুংনি আলাইদা তাংক্রা তপন দাস আকর্ষণ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি নৈচি চার সালমারি ককটিশালনি ফুং দামচি সাব আকাশবাণী নি মন কি বাত পান্দাব হা কতর তাই বুই হা কতর নি লুকুরক বাই ককলাম সালাইয়ান অব অঙ্গানে মন কি বাত নি ফিল সারা থামচি বা বেরেমনি পান্দা মন্ত্রীবক্রক লুকুরক্ন বরকনি ওয়ানসুকমা খাকামা কক রক্ন মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরম এবার নমো এপস লুকুরকনি ওয়ানসুকমুং রক্ন রহরি মানবায়ান টোল ফ্রি নম্বর 1800117800 অ নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ান সকমুং রগ্ন রেকর্ড খাইয়ে মানবায়ান আবনো কারিব 1922 নম্বর মিস কল দেবই জে লিঙ্ক মানানো অবতীব এস এম এস খাইয়ে মানবায়ান ফোন লাইন ও তালনি বসকাং শাল নৈচিদক জরা ফিয়কজাক তঙ্গানো আগরতলা পুর নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার পুর নাইখ্রাইনি থামচি চুকু নং ওয়ার্ডনি কমিউনিটি হল মিয়া সালথাং হাঙ্কর বেরেমনি স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন নৈসাই নৈচিদক চেঙ্গে রেখা আগরতলা আশ্রমপাড়া আরবান প্রাইমারি হেলথ সেন্টার সংসারজাক অ সামং বোতাং বুসকাং জুলাই তালনি থামচিসা সালমারি জরা তঙ্গানো নৈসাই নৈচিদক ফুটবল হায়ুং কাপনি পাইথাক কাইথাম থংলাইমাও পর্তুগাল বাবুকসা গোলনি কতর ফেরলাইমুংবাই উজবেকিস্তানও মেচেন খা ক্রিস্টিয়ানো রোনাল্ডো গোল কাইনেই খ্লাইকা আবনো কারিব নুনু মেন্ডিস তাই রাফেল লিও কাইসা খ্লাইয়ে গোল খ্লাইকা তাই বাবাইসা বখাগ ইংল্যান্ড তাই গানানি বিশিঙ্গ থংলাইমাও গোল বুকচা বাই ড্র অংখা তাই ক্রোয়েশিয়া সা বুকচা গোল বাই মেচেন খা পানামান ভারত নি জড়ানো রগৈ তিরিফুং দামসনি সতী থামসি গ্রুপ কেও কলম্বিয়া বাই কম্বো প্রজাতন্ত্র নিবিশিং ম্যাচ চেঙ্গজাখা তাবুক নবাতিবানী ককতুমা বসকাং দামনি চিব্রিয় হাস্তেনি জত তহাঙ্কর ফেরাঙ্কি গবাংখে ওয়াতিওয়া উইমানু হনি হজাক মংরেখা নবার্তিবার নাইখং তিনি সালনি তুমারি সাকাব থামচিব্রী ডিগ্রি সেলসিয়াস তে খামাব নৈচিদক ডিগ্রি সেলসিয়াস গানাগিনি ও তঙ্গাই তঙ্গানো তিনি আইচুক বখাগ খামানি তুমারি তংমানি নৈচিদক দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতমা পরিমং তাবুক জড়াতে অরণ্য পাইখা উলনি ককতমা অবাইঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রীচিবাও

শুনলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা এবং ককবরক সংবাদ আকাশবাণী বেলোনিয়া। শুরু হচ্ছে গীতালি অনুষ্ঠান। অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন অরূপ মজুমদার। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।

আকাশবাণী বিলোনিয়া, শুরু হচ্ছে অনুষ্ঠান শিশু মেলা। পরিবেশনায় হিন্দুল কালচারাল একাডেমি।

এবং তবলায় সঙ্গ দেবেন প্রসেনজিৎ চক্রবর্তী এবং রয়েছি আমি সম্পিতা চক্রবর্তী। আজকের আমাদের প্রথম শিল্পী দেবস্মিতা বণিক। দেবস্মিতা বণিকের মিষ্টি নজরুলগীতি দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করা যাক।

ভীষণ ভালো। এরপরে আমাদের পরের শিল্পী অয়নাভ দাস, আমাদের এই ছোট্ট মিষ্টি অয়নাভ দাসের কাছ থেকে আমরা দ্বিতীয় নজরুলগীতিটি শুনে নেব।

বাহ, খুব ভালো, ভীষণ ভালো লাগলো আমাদের এই অর্ণব দাসের গানটি। এবারের পরের শিল্পী স্বস্তিকা সাহা। স্বস্তিকা সাহার মিষ্টি গানটি এবার শুরু করা যাক।

বাহ, দারুণ, ভীষণ ভালো লাগলো স্বস্তিকা সাহার গানটি। এবারে আমাদের গান শোনাবে শ্রাবণী গো।

সোহম বিশ্বাসের গানের মধ্য দিয়ে আমরা আমাদের এই প্রিয় অনুষ্ঠান শিশু মেলার সমাপ্তি ঘোষণা করলাম। পরিবেশনায় ছিল বিলোনিয়া হিন্দুল কালচারের একাডেমির ছোট্ট বন্ধুরা, দেবস্মিতা বণিক, অয়নাভ।

দাস, স্বস্তিকা সাহা, শ্রাবণী গোপ, সোহম বিশ্বাস এবং তবলায় সঙ্গত দিলেন প্রসেনজিৎ চক্রবর্তী, ছিলাম আমি সম্পিতা চক্রবর্তী।

শুনলেন অনুষ্ঠান শিশুমেলা, পরিবেশনায় ছিলেন হিন্দোল কালচারাল একাডেমি। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হয়েছে।

গানটি শুনলেন ফুল অর রঙ্গার ছবি থেকে, শিল্পী ছিলেন কুমার শানু এবং সুজাতা গোস্বামী। অনুষ্ঠানে এবারের ছবি আজ কা অর্জুন, শিল্পী সাব্বির কুমার এবং লতা মঙ্গেশকর।

গানটি শুনলেন বিজয়পথ ছবি থেকে। শিল্পী ছিলেন কুমার শানু এবং অলকা ইয়াগনিক। অনুষ্ঠানে এবারের ছবি ইংলিশ বাবু দেশি মেম। শিল্পী কুমার শানু এবং অলকা ইয়াগনিক।

গানটি শুনলেন আও প্যার করে ছবি থেকে, শিল্পী ছিলেন কুমার শানু। অনুষ্ঠানে এবারের ছবি চমৎকার, শিল্পী কুমার শানু।

গানটি শুনলেন পরিন্দা ছবি থেকে, শিল্পী ছিলেন সুরেশ ওয়াদকার এবং আশা ভোসলে। অনুষ্ঠানে এবারের ছবি স্বপ্নে সাজনকে শিল্পী কুমার শানু এবং আলকা ইয়াগনিক।

গানে গানে অনুষ্ঠানে সবশেষ গানটি শুনলেন স্বপ্নে সাজেনকে ছবি থেকে। শিল্পী ছিলেন কুমার শানু এবং অলকা ইয়াগনিক। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

দেশবন্দনা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন অনুষ্ঠান ষাট ঊর্ধ্বে স্বাস্থ্য। আজ শুনবেন প্রবীণ এবং অতি প্রবীণের জন্য যোগাসন। এ প্রসঙ্গে বলবেন সুচন্দা চৌধুরী, যোগা প্রশিক্ষক, শান্তির বাজার, গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। অনুষ্ঠানটির উপস্থাপনায় বিক্রম চক্রবর্তী।

0: নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রবীণ নাগরিকদের জন্য আমাদের নির্ধারিত অনুষ্ঠান ষাটোর্ধে সুস্থ, এতে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এই অনুষ্ঠানে আমরা প্রতিটি পর্বেই বাছাই করে খুব গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আজকেও আমরা এরকমই একটি বিষয় রেখেছি এই অনুষ্ঠানে আগামী 30 মিনিট ধরে আলোচনার জন্য। আমাদের আজকের নির্ধারিত বিষয় হচ্ছে প্রবীণ এবং অতি প্রবীণদের জন্য কয়েকটি যোগাসন। এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমার সাথে এই স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট যোগা শিক্ষিকা শ্রীমতী সুচন্দা চৌধুরী। ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের আকাশবাণী বিলোনিকেলের স্টুডিওতে।
1: ধন্যবাদ।
0: হ্যাঁ, তো আমি জানি যে শুধুমাত্র যোগা শিক্ষিকাই নয়, পাশাপাশি আপনার আরো অনেক পরিচিতি রয়েছে, অনেক পুরস্কার বা অ্যাওয়ার্ড আপনি পেয়েছেন। সংক্ষেপে প্রথমে যদি শুরুতে একটু আপনার পরিচিতি দিয়ে দেন।
1: অবশ্যই বলবো স্যার। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সুচন্দা চৌধুরী।

0: লেকচারার হিসাবে কাজ করছি, পাশাপাশি আমি হিন্দুল কালচার এন্ড ইয়োগা একাডেমিতে ইয়োগা শিখাই। আমি বাড়িতে আমি ইয়োগা শিখাই, আমি যেমন ঘর ঘর সামলাচ্ছি, বাইরের দিকও আমি সামলাচ্ছি, দুটা আমি সমানভাবে মেনটেন করতে পারছি শুধুমাত্র যোগার কারণে।
1: বাহ, খুব সুন্দর একটি উদাহরণ আপনি, যে কিভাবে একজন মহিলা ঘর সংসার সামলে নিয়েও তার পাশাপাশি বিভিন্ন ধরনের যে কর্মমুখী প্রচেষ্টা সেটা চালিয়ে যেতে পারে এবং নিজেকে একজন সফল গৃহিণী করে তুলতে পারে। তো আমরা এবারে চলে যাচ্ছি আমাদের আলোচনার মূল প্রসঙ্গে। আচ্ছা, একজন ব্যক্তির শারীরিক এবং মানসিক দুটি দিক থাকে এবং এই দুটি দিকেই কিন্তু সুস্থ থাকা ওনার সর্বাঙ্গীন বা সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। তো প্রথমে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব, যেহেতু আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে প্রধানত প্রবীণ এবং অতিপ্রবীণ ব্যক্তিদের জন্য, হ্যাঁ, তো সেই দিকে লক্ষ্য রেখে প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে যখন একজন ব্যক্তি ওনার 60 বছর পার করলেন, এই যে বয়সটা বাড়ার সাথে সাথে ওনার শরীর এবং মনের উপর কি ধরনের পরিবর্তন আসে?
0: প্রথমত যে শারীরিক পরিবর্তনের কথা বলেছেন আপনি, ওটা সম্পর্কে যদি আমি বলতে চাই, বৃদ্ধ বয়সে শারীরিক পরিবর্তন হবে, পেশী শক্তি হ্রাস পায়, হাড়ের ঘনত্ব বাড়ে এবং জয়েন্টের নমনীয়তা নষ্ট হয়। মানসিক পরিবর্তনের কথা যদি আমি বলতে চাই, বলবো একাকিত্ব, বিষণ্ণতা, অনিদ্রা ও স্মৃতিশক্তি কমে যাওয়ার সমস্যা দেখা যায়। এখন প্রায়ই দেখা যাচ্ছে এই দুটা সমস্যা। আর যোগাসনের ভূমিকা হল শারীরিক ও মানসিক ক্ষেত্রে যোগার ভূমিকা প্রচুর আছে। তো যোগাব্যায়ামের দ্বারা হাড় ও পেশি মজবুত করে, রক্ত সঞ্চালন বাড়ায় এবং মন শান্ত রাখে, যেটা শারীরিক ও মানসিক পরিবর্তন করতে
1: মানে একটা সামগ্রিক দিক থেকে শরীরকে একটা সুস্থ রাখতে,
0: সুস্থ সবল রাখতে
1: একটা বিরাট ভূমিকা পালন করে থাকে। বিশেষত যদি প্রবীণ এবং অতিপ্রবীণ ব্যক্তি হন তাহলে তো আর সেক্ষেত্রে আরো বেশি প্রয়োজনীয় হয়ে পড়ে। যোগাসনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি বললেন যে কেন এটার কি গুরুত্ব, এসব তো কি বললেন। হ্যাঁ, এবার বলবো আপনাকে যে ধরুন একজন 60 বা 70 বা 80 বছর বয়সের কোন ব্যক্তি, কেউ যদি প্রথমবারের মতো উনি যোগব্যায়াম শুরু করতে চান, এতদিন করেননি, হ্যাঁ শুরু করতে চান, তাহলে কি কি বিষয় ওনাকে মাথায় রাখতে হবে? প্রথমত
0: সবার প্রথমে আমি বলবো যে ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই যোগ অভ্যাস করা দরকার। কেন কি বৃদ্ধ বয়সে আমরা এখন যেটা দেখছি, ভীষণ পরিমাণে ডায়াবেটিস রোগী ঘরে ঘরে আছে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, সো এইসব ক্ষেত্রে প্রথমে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ভালো একজন যোগা বিশেষজ্ঞর দ্বারাই যোগ অভ্যাস করতে হবে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই বিষয়টা মাথায় রেখে তাহলে ওনাকে দিতে হবে। আসলে বয়স্ক মানুষ মানেই সেক্ষেত্রে কিন্তু একটা সাধারণত বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থাকতেই পারে, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, হৃদরোগ, তো এই জাতীয় রোগগুলি যদি থাকে তাহলে যোগাভ্যাসের ক্ষেত্রে কি কোনো বিশেষ সতর্কতা নেওয়া উচিত?
0: অবশ্যই সতর্কতা রয়েছে। যেমন আপনি বললেন উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের যারা পেশেন্ট আছে, যেসব ব্যক্তিরা ভুগছেন, ওরা মাথা নিচু করে ঝুলিয়ে কোনো আসন করতে পারবে না।
1: আচ্ছা,
0: কেন কি যাদের উচ্চ রক্তচাপ আছে, মানে হলো হাই বিপি, তো ওদের কন্টিনিউয়াসলি মাথা ঘুরাবে, তো মাথা ঘুরানো অবস্থায় যদি মাথা নিচে করে কোনো আসন করে উনি করতেই পারবেন না। এইগুলিকে অ্যাভয়েড করতে হবে, মানে মাথা নিচে করে কোনো আসন, যেমন পদস্থ আসন বলুন, শীর্ষাসন তো এই বয়সে করতেই পারবে না, তো এরকম কিছু কিছু আসন আছে যেগুলো মাথা নিচে করে করানো হয়, ওইগুলি ওইসব আসন অ্যাভয়েড করতে হবে। আর শ্বাস আটকিয়ে রাখা, যেটা আমরা প্রাণায়ামে বলি, তিনটা পেস আছে, রেচক, কুম্ভক এবং পূরক। কুম্ভক হল শ্বাস আটকিয়ে রাখা, শ্বাস হোল্ডিং দা ব্রেথ, এই জিনিসটা ওনারা করতে পারবেন না। আর ডায়াবেটিসের যারা পেশেন্ট আছে, ওরা খালি পেটে বা ইনসুলিন নেওয়ার পরপরই ভারী আসন করা এড়িয়ে চলতে হবে, কোন ভারী আসন করতে
1: পারবেন না
0: খালি পেটে আর ইনসুলিন নেওয়ার সাথে সাথে।
1: আচ্ছা, আর ওষুধ যারা খান, ধরুন মেটফরমিন,
0: ওষুধ খাচ্ছেন, ওরা তো করতে পারবে, করতে পারবেন।

0: ইনসুলিন যারা নিচ্ছে
1: হ্যাঁ
0: ওদের জন্য সাথে সাথে ইনসুলিন নেওয়ার সাথে সাথে বা খুব খালি পেটে ওরা যোগ অভ্যাস করতে পারবেন না, যোগ অভ্যাস করতে পারবেন বাট খুব ডিফিকাল্ট আসন লাইক উত্তান পদাসন, ভুজঙ্গাসন, এইসব ধরনের আসন ওরা করতে পারবে না। হালকা কিছু খেয়ে একটু রেস্ট করে তারপর ওরা করতে পারবে।
1: মানে ডায়াবেটিস রোগীরা তো আসলে এমনিতেই ওনাদের শারীরিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কম থাকে বা দুর্বল থাকেন, তো সেজন্য ওনাদের পক্ষে বেশি আসন করা বা জটিল আসন করাটা উচিত
0: সম্ভব না,
1: যে কোনো মুহূর্তে হিতে বিপরীত
0: হতে পারে। আর আর্থ্রাইটিস যাদের আছে ওদের তো জয়েন্টে অতিরিক্ত চাপ পড়ে বা মানে খুব বেশি ব্যথা হয় এমন আসন বর্জন করতে হবে।
1: আচ্ছা আচ্ছা, আর হৃদরোগীদের ক্ষেত্রে এরকম হৃদরোগ তো অবশ্য হঠাৎ করে হয়ে যায়,
0: হঠাৎ করে এখন শোনাই যাচ্ছে একদম কম বয়স থেকে বৃদ্ধ বয়স অবধি হার্ট ব্লক হয়ে যাচ্ছে কোনো রিজন নেই,
1: কোনো রিজন নেই।
0: এটা আসলে হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট পরিবেশটা অনেক,
1: এবং এই রোগগুলির এই যে হৃদরোগ বললেন আপনি সেটারও ওই কারণ কিন্তু সেই ডায়াবেটিস বা উচ্চ
0: রক্তচাপ
1: সেখান থেকেই কিন্তু
0: শুরু হয় সেখান থেকে।
1: আচ্ছা, তো যোগাসন তো ওনারা করবেন, ঠিক আছে, সতর্কতা মেনে অবশ্যই ওনারা করবেন, তো সেই যোগাসনের সময়টা কখন হওয়া উচিত বা কি ধরনের পোশাক এবং পরিবেশ, পরিবেশ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে মনকে শান্ত করে যোগাভ্যাস করা।
0: তো যোগাসনের জন্য আদর্শ সময় হলো সকালবেলা আর নির মর্নিং যেটাকে বলে, খুব ভোরবেলা সূর্য ওঠার আগ মুহূর্তে যোগ অভ্যাসটা করা সব থেকে বেশি এফেক্টেবল হয়।
1: ধরুন পাঁচটা নাকি সকাল
0: সকাল ভোর সকালবেলা শান্ত সময়ে সবচেয়ে ভালো। আর পোশাকের কথা যদি বলতে যাই, যোগাসনের জন্য এরকম কোন পোশাকের প্রয়োজন নেই, বাট ঢিলা ঢালা সুতির পোশাক পরলে সব থেকে বেশি আরামদায়ক, মানে আর ইজিলি করতে পারবেন। আর পরিবেশের কথা যদি বলতে যাই, যে যোগাসনটা তো আউটডোর খুব কমই করা হয়, ইনডোরেই হয়, তো যে ঘরে করবেন ওই ঘরটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন, আলো বাতাস যুক্ত হয় এবং শান্ত হয়।
1: তো যে কোনো ব্যায়াম বা যোগাভ্যাস করতে গেলে তার আগে আমরা জানি যে একটা শারীরিক প্রস্তুতি বা হালকা কিছুটা স্ট্রেচিং বা ওয়ার্ম আপ করে নিতে হয়, মানে শরীরটাকে একটু প্রস্তুত করা বা গরম করে নেওয়া। তো প্রবীণদের জন্যও এরকম কি কিছু ওনারা করতে পারেন বা সহজ উপায় কি?
0: হ্যাঁ, ওনারা প্রবীণরাও করতে পারবেন ওয়ার্মিং আপ। ওয়ার্মিং আপের মধ্যে যেমন ঘাড় আস্তে আস্তে করে ডানে বামে উপরে নিচে করা, ওটা করতে পারবেন। কাঁধ ঘুরানো, দুই কাঁধ চক্রাকারে সামনের দিকে ও পিছনের দিকে ঘুরাতে পারেন। কবজি ও গোড়ালি, হাতের কবজি ও পায়ের গোড়ালি হালকাভাবে ওরা ঘুরাতে পারেন। এগুলি ওয়ার্মিং আপের মধ্যে পড়ে, প্রবীণরা এগুলি ইজিলি করতে পারবেন।
1: আবার যোগাসন যোগাভ্যাস শেষ করার আগেও বোধহয় আবার একই রকম ভাবে সেটা করতে
0: পারে, করা যায়।
1: তো এইবার বলবো যে এতক্ষণ যেগুলো আপনি বললেন যে ওনারা করতে পারবেন না, সতর্কতা অবলম্বন করতে হবে, এই আসনগুলো ওনাদেরকে বাদ দিতে হবে, হ্যাঁ, তো সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র প্রবীণ এবং অতি প্রবীণদের জন্য সবচেয়ে সহজ এবং নিরাপদ কয়েকটি যোগাসনের নাম।
0: প্রবীণদের জন্য সব থেকে সহজ এবং নিরাপদ যোগাসন যদি আমি বলতে চাই, প্রথমে বলবো তার আসন করতে পারবে ওরা।
1: আচ্ছা,
0: ভদ্রাসন যেটা আমরা বাটারফ্লাই পোজ বলি, দেন মাজরা আসন, ক্যাট পোজ, পবনমুক্ত আসন করতে পারবে, সব আসন করতে পারবে, এগুলি ওদের জন্য সব থেকে বেশি।
1: আচ্ছা আচ্ছা, তো তারাসনটা কিভাবে করতে হয়?
0: তারাসনের নিয়ম হলো সোজা হয়ে দাঁড়াতে হবে, দুই হাত শরীরের সাথে থাকবে, আস্তে আস্তে করে দুই হাত মাথার উপরে উঠাতে হবে, মাথার উপরে উঠিয়ে পুরা শরীর উপরের দিকে টান দিতে হবে, পায়ের গোড়ালিটা উঠাতে হবে, মানে পায়ের আঙ্গুলের উপর দাঁড়াতে হবে, উপরের দিকে স্ট্রেচ করতে হবে। এবার যদি উপকারিতার কথা যদি আমি বলতে চাই, তার আসন করলে শরীরের সঠিক অঙ্গভঙ্গি বজায় রাখে এবং মেরুদণ্ড সোজা ও নমনীয় করে।
1: তাহলে এটা আমাদের যে এটা হলো উপকারিতা। আচ্ছা, আর আরেকটা বোধহয় আসন রয়েছে যেটা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ভারসাম্য বৃদ্ধিকারী আসন, সেটাকে খুব সম্ভবত বৃক্ষাসন বলে থাকে আপনাদের যোগচর্চার ভাষায় নাকি?
0: হ্যাঁ,
1: সেটা কি প্রবীণরা করতে পারবেন?
0: ভারসাম্য বাড়াতে উপযোগী, তবে পরে যাওয়ার ঝুঁকি থাকতে পারে প্রবীণরা।
1: আচ্ছা,
0: তো নিরাপদ উপায় হলো ভারসাম্য বজায় রেখে দেওয়ালের সাপোর্ট নিয়ে ওরা আস্তে আস্তে

0: করতে পারেন মোটামুটি,
1: করতে পারেন, বাট সাপোর্ট লাগবে,
0: সাপোর্ট লাগবে,
1: উইদাউট সাপোর্ট ওরা করতে পারে।
0: আর যারা করতে পারেন, অনেক প্রবীণ ব্যক্তির কিন্তু খুব সুস্বাস্থ্যের অধিকারী,
1: হ্যাঁ ওরা কন্টিনিউয়াসলি করে আসছে, ওরা করতে পারবে।
0: তো কিভাবে করবেন এই বৃক্ষাসনটা?
1: বৃক্ষাসনটা করবেন যদি ওয়ালের ওয়ালের মধ্যে পিঠটা ঠেকাবেন, এরপর একটা পা যেমন রাইট ডান পাটা বেঁকিয়ে ডান পায়ের যে ফুটটা আছে, আমাদের পায়ের তালুটা আছে, ওটা রাখবে বাম পায়ের থাইয়ের মধ্যে।
0: আচ্ছা,
1: থাইয়ের মধ্যে রেখে দুই হাত উপরের দিকে উঠাবে নমস্কার মুদ্রায়।
0: আচ্ছা আচ্ছা,
1: দেখতে যেন মনে হয় বৃক্ষের মতন, বৃক্ষাসন শব্দের অর্থই হলো টিপ, হচ্ছে গাছের মতন, তো দেখতে যাতে মনে হয় এটা একটা গাছ দাঁড়িয়ে আছে। তো যারা বৃদ্ধ বয়স ওরা ওয়ালের সাপোর্ট নিয়ে ওরা করতে পারে।
0: আর এই যে একটু আগে আপনি বলেছিলেন যে বয়স্ক ব্যক্তিদের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, যেমন আর্থ্রাইটিস, হ্যাঁ, তারপর জয়েন্টে ব্যথা, মানে ভীষণ কষ্ট পান ওনারা, তো সেই কষ্ট থেকে কিছুটা লাঘবের জন্য কি কি ব্যায়াম করতে পারেন ওনারা?
1: যেমন কোমর ব্যথার কথা যদি আমি বলতে চাই, কোমর ব্যথা যারা ভুগছেন ওরা মাঝরা আসন করতে পারে, মকরা আসন করতে পারে, হালকা ভুজঙ্গা আসন করতে পারে। আর হাঁটু ব্যথা যাদের আছে ওরা চেয়ারে বসে পা সোজা করে হাঁটুর পেশি সংকোচনের ব্যায়াম বা ভদ্রাসন করতে পারে।
0: আচ্ছা আচ্ছা,
1: এগুলি করলে ওদের ব্যথা একটু নিরাময় হবে, একটু হলো কম হবে ওদের।
0: মানে প্রতিদিনই তো চালিয়ে যেতে হবে,
1: হ্যাঁ
0: ব্যথাটা কম থাকবে,
1: চালিয়ে যেতে হবে।
0: তো এই যে পবন মুক্তাসন বললেন, কিভাবে করবেন
1: পবন মুক্তাসন? পবন মুক্তাসন হলো উইন্ড রিলিভিং পোজ, যেটা আমরা যোগার ভাষা বলা হয়। প্রথমে শুয়ে যেতে হবে, সোজা হয়ে শুয়ে যেতে হবে, তারপর একটা পা, যেহেতু আমি প্রবীণদের কথা বলছি, একটা পা বটে ভেঙে দুই হাত দিয়ে পেটের উপর চাপ দিয়ে রাখতে হবে। এটা করার পর পেটের গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ কাজ করে।
0: আচ্ছা আচ্ছা, তো চেয়ারে বসে করা যায় এমন কি আর কোন যোগাসন রয়েছে?
1: হ্যাঁ, চেয়ার তারা আসন আছে, চেয়ারে সোজা হয়ে বসে দুই হাত উপরে তুলে টান টান করে করা যায়, এটা হলো চেয়ার তারা আসন। চেয়ার টুইস্ট, চেয়ারে বসে কোমর ও পিঠ এক পাশে এবং অপর পাশে ঘুরানো, কোমর আর পিঠ এক পাশে থাকবে এবং অপর পাশে ঘুরানো যায়, মানে বডিটাকে টুইস্ট করতে পারবে। চেয়ার কাট কাউ, ক্যাট কাউ, চেয়ারে বসে ক্যাট কাউ পোজ আসন করা যায়, চেয়ারে বসেই বুক সামনে প্রসারিত করে পিঠ পেছন দিকে বাঁকানো যায়, এগুলি হলো চেয়ারে বসে মেইন আসন।
0: আচ্ছা আচ্ছা, তো কোমর এবং হাঁটুর ব্যথায়, কোমরের বিষয়ে তো আপনি বললেন যে পবন মুক্তাসন, এরকম ব্যক্তিদের জন্য কোন কোন আসন উপকারী হতে পারে?
1: কোমর ও হাঁটু ব্যথার,
0: হ্যাঁ হ্যাঁ, কোমর এবং হাঁটু,
1: মাঝরা আসন, মকর আসন, তারপর হাঁটু ব্যথা যাদের আছে ওরা চেয়ারে বসে পা সোজা করে হাঁটুর পেশি সংকোচনের ব্যায়াম এবং ভদ্রাসন, এগুলি করতে পারে ওরা।
0: আচ্ছা, তো তারপরে সংক্ষেপে যদি একটু বলেন, এই যে মাঝরাসন, মকরাসন বলেন, কিভাবে করবেন?
1: মাঝরাসনটা হলো আমরা দুই পা পিছনে হাঁটু ভেঙে বসব, হাঁটু ভেঙে বসে তারপর হাতটাকে, দুই হাতটাকে হাঁটুর সামনে রাখব, রেখে ক্যাটের মতন পুরা বিড়ালের মতন পজিশনটা নেব আমরা, যেমন শ্বাস ছাড়তে আসতে পিঠটাকে উপরের দিকে উঠাবো, মাথাটা নিচের দিকে নেব, এটা শ্বাস ছাড়তে ছাড়তে করব। এবার শ্বাস নিতে নিতে আবার মাথাটাকে উপরের দিকে উঠাবো, পিঠটাকে নিচের দিকে নামাবো, এটা হলো মাঝরা আসন। এটা 10-15 সেকেন্ড করতে পারে কন্টিনিউয়াসলি। আর স্টে করতে হবে, যেমন যখন আমি শ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে যাচ্ছি, তখন শ্বাস ছাড়া কমপ্লিট হয়ে গেলে আবার শ্বাস নিতে নিতে উপরের দিকে উঠে যেতে পারবো, ওটা স্টে করার দরকার নেই। এটা করার পর ওদের কোমরের ব্যথা যারা ভীষণ ভুগে, ওদের জন্য এই মাঝরা আসনটা খুবই খুবই জরুরি। এবং টুইস্টিং পোজ করতে পারে, যেমন বক্রাসন, বক্রাসনটা হলো দুই পা সোজা করে বসবো, একটা পা বেন্ড করে যেমন ডান পাটা ভেঙে বসাবো, পায়ের তালুটা মাটিতে বসাবো, এরপর বাম হাতটা উপরের দিকে উঠিয়ে বডিটাকে টুইস্ট করব, ডান হাতটা পিছন দিকে রেখে মাথাটা পিছন দিকে ঘুরাবো। এই টুইস্টিং পজিশন মানে বক্রাসনও কোমর ব্যথার জন্য খুব ভালো।
0: আচ্ছা, আর হিপ জয়েন্টের জন্য একই রকমের?
1: হিপ জয়েন্ট কোমর ব্যথা
0: একই কাজ,
1: কাছাকাছি।
0: আচ্ছা আচ্ছা, স্পন্ডে

0: ডায়ালাইসিস আরেকটি গুরুত্বপূর্ণ বা মানে সমস্যা বয়স্ক ব্যক্তিদের, খুব কষ্ট পান, বিশেষত যারা দীর্ঘদিন ধরে অফিসে কাজ করে এসেছেন, হ্যাঁ কম্পিউটারে কাজ করেছেন বা বসে বসে লেখালেখির কাজ করে
1: এসেছেন,
0: হ্যাঁ বাইকের বাইকের জন্য এটা হয়ে থাকে। তো এই যে ঘাড় কাঁধ বা পিঠ এই সম্বন্ধিত যে জড়তা রয়েছে বা সমস্যা ভোগ করে থাকেন, সেগুলিকে দূর করার জন্য কি কি যোগাভ্যাস ওনারা করতে পারেন?
1: যেমন ঘাড়ে ঘাড় ধীর গতিতে ব্যায়াম, যেমন ঘাড়টাকে ধীরে ধীরে রাইট লেফট ফ্রন্ট পে কিভাবে ঘুরাতে পারবেন, তারপর কাঁধের ব্যায়াম যেটা আমি প্রথমেই বলেছি, শোল্ডারটাকে আমাদের কাঁধটাকে আস্তে আস্তে করে সামনে থেকে পেছনে পেছন থেকে সামনে আস্তে আস্তে করে ঘুরাবো। এরপর ওদের জন্য সব থেকে ভালো আসন হলো গোমুখা আসন। গোমুখা আসনটা যারা নিচে বসতে পারেন, যাদের হাঁটু ব্যথা না থাকলে তো ওরা আরামসে নিচে বসতে পারেন, আর যাদের হাঁটু ব্যথা আছে ওরা চেয়ারে বসে করতে পারবেন। তো চেয়ারে বসে যদি দুই হাত পিঠের পেছনে একে অপরে আটকানোর চেষ্টা করা কি গোমুখা আসন বলে, মানে চেয়ারে বসে দুটা হাত পিছনে নিয়ে নমস্কার করে গোমুখা আসন করতে পারে। আবার যারা মাটিতে বসে করেন, পাটাকে ক্রস করে বসে হাতটা উপরের দিকে, একটা হাত উপরে থাকবে একটা হাত নিচের দিকে গিয়ে পিঠটাকে ধরতে হবে, দুইটা হাত ধরতে হবে, এই গোমুখা আসনটাও স্পন্ডালাইসিস এর জন্য খুব ভালো।
0: আরেকটা যে আসন যেটাকে মানে একেবারে রিল্যাক্স আসন বলা হয়, সবাসন, সেটার বিষয়ে কি বলবেন?
1: সবাসন তো একদমই ইজি, সবাই করতে পারে, আমরাও রোজ করি। সবাসনটা পুরা ফ্ল্যাট হয়ে শুয়ে যেতে হবে, হাত পাগুলি স্ট্রেট হবে, মাথা সোজা হবে। আর সবাসন সব থেকে ভালো রিল্যাক্সেটিভ আসন, এটা করলে পুরো যোগ অভ্যাসের পর শরীরের পেশিগুলিকে শীতল ও শান্ত করে, আমরা যোগ অভ্যাস করার পর যখন সবাসন করি তখন আমাদের পুরো শরীরটাকে শীতল ও শান্ত করে সবাসন। হৃদস্পন্দন, উচ্চ রক্তচাপ স্বাভাবিক মাত্রায় নামিয়ে আনে, মানসিক ক্লান্তি ও মানসিক চাপ দূর করে গভীর প্রশান্তি দেয় সবাসন।
0: বয়স্কদের ক্ষেত্রে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে যে এই যে ভুলে যাওয়া, যেটাকে অনেক সময় ডিমেনশিয়া বলে, অ্যাংজাইটি বলে, তারপর একাকিত্ব, তারপর এই জাতীয় যে সমস্যাগুলি রয়েছে, তো সে সকল ক্ষেত্রে ওনারা কি কি আসন করতে পারেন?
1: আসন যেগুলো বলেছি যে এমন আসন করতে হবে ওদেরকে, দেখুন ওরা ওদেরটা ওরা বুঝবে, আমি এজ এ ইনস্ট্রাক্টর আমি যখন যাব তখন আমি বুঝব। শরীরের উপর কোন প্রেশার চাপ সৃষ্টি না করে ওরা ইজিলি আসন করতে পারবেন। আমি যেসব আসনগুলির কথা বলেছিলাম, যেমন তারাসন, বৃক্ষাসন, ভদ্রাসন, পবনমুক্তাসন, ভুজঙ্গাসন, এগুলি সব কিছুই ওরা করতে পারে। সাথে সাথে ওরা কিছু প্রাণায়াম প্র্যাকটিস করতে পারে। প্রাণায়াম হলো ব্রিথিং এক্সারসাইজ, যেটা অনুলোম বিলোম আমরা শুনি, অনুলোম বিলোম করতে পারে, ভ্রামরী করতে পারে, এগুলি প্রাণায়ামও ওরা প্র্যাকটিস করতে পারে, যার কারণে ওদের স্ট্রেস রিলিফ হয়। মানে ভীষণ পরিমাণে একাকিত্ব ফিল তো হবেই না, মানে যোগাসনের দ্বারা এমন একটা মানসিকতা, রেগুলার প্র্যাকটিস করলে এমন একটা মানসিকতা সৃষ্টি হয়েছে, আই এম দ্য বেস্ট, মানে
0: মানে
1: নিজেকেই এতটা পাওয়ারফুল, কেউ পাশে থাকুক না থাকুক, মানে আমি আছি, আমি ওই জিনিসটা, একাকিত্ব ফিলটাই আসবে না, ডিপ্রেশনও আসবে না, মানসিক চাপও আসবে না।
0: এই যে মানসিক সাপোর্টটা, এটা কিন্তু একটা বিরাট বিষয়,
1: বিরাট বিষয়। আর যোগাসনের দ্বারা এই জিনিসটা কিন্তু অনেকটা রিকভারি পাওয়া যায়।
0: তো মহিলা যারা রয়েছেন, যারা প্রবীণা মহিলারা রয়েছেন, ওনারা তো একই রকম ভাবে এই আসনগুলি করবেন?
1: করবেন,
0: ওনাদের জন্য বিশেষ কোন আসন কি রয়েছে?
1: যোগাসন পুরুষ মহিলা সবার জন্য
0: একই রকম,
1: একই রকম।
0: আচ্ছা, তো আমরা মানসিক স্বাস্থ্য যে পর্যায়ে সেখানে আমরা প্রবেশ করেছি ইতিমধ্যে, শারীরিকের দিকটা শেষ করে, তো প্রাণায়াম এবং মানসিক স্বাস্থ্য এই পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে প্রবীণ ব্যক্তিরা, ওনাদের জন্য কোন কোন প্রাণায়াম উপকারী হতে পারে বা করতে পারবেন ওনারা?
1: অনুলোম বিলোম করতে পারে। অনুলোম বিলোম করলে এটি রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে ও স্নায়ুতন্ত্রকে শান্ত করে। আর অনুলোম বিলোম করবে যে কোনো একটা ক্রস লেগ পজিশনে বসবে, যারা নিচে বসতে পারে নিচে বসবে, আর যারা চেয়ারে বসে করতে পারবে চেয়ারে বসবে, পিঠ সোজা রাখবে, ডান হাত উপরে উঠাবে, উপর মানে মুখের সাথে হবে, আর আমাদের

হংকে সং রচা মতো খালাই নতো হংকে ফাইদে তেব খালাই গজরাও সাবুতো মুসি হরকা এস এম এস নাই হাইন হাই নরকি খাতক জাকমানী রচা পুরক খালে ফিনা হংকে সিহরনে পুং কাহাম বাই আং রচাপ মংসা খাই জাদুনি রচাপ মং অনিল রচাপ মং আনি আনি মুখে কে কে হংকাই রচাপ মং খাই হিনে গে হরকা জাদুনি রচাপ মং তাকু গনিল দেবর মাবাই রচাপ জাক রচাপ মং হংকে ফাইদি খালাই অজারও রচাপ মুনি ককথাই জাদুনি রচাপ মং তো রচাপ মুনি ককথাই গ্রীবা হংকাই জেবা তাংসা হংকাই নিনি বাকে অ খনাতক রচাপ মং

খনাই টংগো সারাসা পয়েন্ট অফ মেগা হার্স এফএম উজ্জয়ন্ত যারা স্টুডিও আসুপসা খাঙ্গার যে বিনতা খানা তত অপ্রচাপং খানারি টংগো খানি রচাপং পান্দা অঙ্কে পাতি ও যারা ওহাই নহাই নাই লাইফ ইনাই সাবতাম সিহরকা পুঙ্কা হাম যতন আংশ পন্দে বর্মা মারে হাদুকনি রচাপং তাংশা খানারি দি উষা দেবর্মানি দিদা দিদা কিষা নাসিং দি ও রচাপং অঙ্কে পাইদি ও যারা ও চং খানালাই নাই তাকু সপন রচাপং খানানাহিনী কৈহরমানি রচাপং সারাসা পয়েন্ট অফ মেগা হার্স এফএম উজ্জয়ন্ত পান্দা পায়াসা যারা খানাই তংদি তে লগি তংদি

খুনাইদঙ্গ সারাসা পয়েন্ট ওক মেগা হার্স এফএম উজ্জয়ন্ত আচারও স্টুডিও আচক জাগাং আর যে বিনোদা আঙ্কে সিং খানালাই দঙ্গ খানি চাপং পান্ডা ও খানা তো চাপং কাজরা অনুরূপ যতন ন পাইপ লাই হামবাই যিনি পান্ডা নাই তংমানি বাকি সালব্রুম ন চুং লগিরি তংমানি বাকি নরক ন পাইপ লাই হামবাই অবাই কেন লগিরি তং দি ইংকে আং নরক নো রুচাপং খানার ওই তংনাই দীপুরনি দাম নেই তামুই সতী থামচি জরা হাঙ্কে তাবুক যিনি স্টুডিওনি জরা খোক দীপুরনি দাম চিনি দাম যা হাঙ্কে অজরা অনুরূপ যতন ন হাই নহাই দীপর কাহাম তে সানারি মুচুঙ্গ নরকনি তিনি নিশাল যতনি বাগে নাম লাইনে ইন্থুন যে সামুং খাইনে হিনে নরক খা চং যাক খা ও চং যাক ওয়ান সুক যাক বেভাগ সামুং রক চা বাইনানি ইন্থুন হে ফাইদি জঙ্গজারাও এস এম এস নাইলাইনাই না সাবতাম সিহরকা হাই সিহরনাই খা বাইন দিবর কাহাম আংকে হেজামারা কামুক ছড়ানি আনি মুখে ফুলু দেব বর্মা আনো গান গাইসা খানারি দি দারা মানিক তেই বাই বিপা সানি নং গানা তংখে বখা আনি কচাঙ্গ ও রুচাবং হংকে ফাইদি হংকে খালাইনাই অজারও বিনি খাতকজাক মানি রুচাবং নং গানা তংখে বখা আনি কচাঙ্গ ও রুচাবং হংকে খাই তংদি লগি তংদি পান্ডা পায়াসাক জরা

0: HIV-AIDS নো অসই ক্রিয়া কারে HIV তে AIDS নো সে কাহাম কে সিনানাং হামজাক মা বাই ভাই কে AIDS নো কা সোনানি আমো সে সিদি
1: AIDS নো সে শেলেং দি AIDS মানজাক নে বরক নয়া AIDS নো কা সোনানি আমো সে শৈলামা
0: কাহাম কে সিনাবাগে টোল ফ্রি নাম্বার 1097 ফোন খাই দি হাস্তিনে জুদা জুদা আমচে ফিয়ক জাক জুবা মং থানি জুবা জু না দি
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতে নুকু হামক্রাই নাইকু ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাই নি বাগৈ আওয়াই যা ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি নি এআরটি সেন্টার হাস্তিনি কিশাশক হাংখর শাক হাম নকতাই বখাকস্তে শাক হাম নক তং
0: রাং নাঙ্গেওই আরো এআরটি সার্ভিস নাওই মানো বিথিও নাওই মানো অসেপ নাওই বাইথং নক কাহাম খ্রং খ্লাই তি সাদে
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতে নুকু হামক্রাই নাইকু ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাই নি বাগৈ আওয়াই যা
2: গেজরাও হাইনহাই নাইলাইনাই সাবতাম সিহরকা পুঙ্কাহা মাংনরকনি দাখু পেকর জেলানি ব্রিজে সুরসাপুনি কক্থা ইংখা জাদু ননো তিনি খাতাঙ্গ উষা দেবর্মা বাই গৌতম দেবর্মানি রেজাব চাক হামবাই হিংকে দাখু ব্রিজেস বেলাইন হামবাই অজরাও এস এম এস ক্লাইমানি বাকে হিংকে ফাইদি অজরাও বিনি খ্রাতক চাক মানি রেজাপং সং খানালাইনে খানি রেজাপং পান্দা হংকে খানাদি তিনি খ্রাতক চাক মানি রেজাপং সারা চাপ ডক মেগাহার সাইফে মুজেন্ত

জাদু নিংরিক্ষে আনো নখায়া ফাঙ্কলি সাথে ছাসলামি তিসাহাইকে আং খায়ান খায়া খেবা নখা সাকাতে বুকরাং সাহারে নোয়াই সাল চেনার সারে আং খায়ান আং খায়ান।

0: কক সামানে আব সৈন্য তঙ্গ তাবংনি জরাও ওয়ান আমা সিনজানো সিনি থিনা
1: বুইনি কক রগ্ন খানাকাই বখানো গলয়ো আনিখাই
2: তাবুক সাক জরালে চিন আবর খাইলে সেরাই সেরাই নকনা
3: সাইমাই নেতা কাহাম করংখাই তো লাইমা তো লাইখে সাইমাই এটা কাহাম করংখাই লাইট উই মানখাইছে মানু হিননি তামু হিনবাসে
1: আও কক বাবনতা
0: আবাহাই কক রগ্ন ওয়ান সুগিয়া টংমানি চাও ওয়ান সুকাই আব সচর নাইও
2: কক খাই আবন সাবো বুফর তামঙ্গি থা আবন কে আবো সেখানবাড়িয়া সাইমানা কিরই
3: তাই তা মশা যে কপাল তংতে অঙ্গন তা
0: ফাইডি জংবো থাংলাই সিওয়ান তা
1: থাংলাই সিনাই হাইদা
3: থাংলাই গ্রাসনি বাসই আয়াং আনি নগরক সিয়া লিগি সিকিং তোমাখ্যা নগরক থামু জাগিয়াকু
2: দ হাইকে আসেন ককতা
3: থাঙ্কা তা বাসই
0: থাঙ্কা বাসইতে দা কত
2: দ আকন দ দ
1: তাবুক দি পর তা মুকিসা চালাই নাই খে
2: মাই সিমি সংসক দি আঙু ফালনক থাঙ্কা মানথক নাই ফাইগ্রে না
1: মান খাইবা দাদি তুব না খাই দিতা নরগলে বীরসাগাইতাই বিখলাইয়া রিঙিয়া গজাসে
2: দ আকন নং খা সংযোগ দে
4: দূর সাল ফাইকে অম হাইকক তোমার রঙ পরিণানি সেলার খ অমতাই হামলাইনি কগলিয়ে কক তোমার বলাই নাইখেন দ্রাগ চামানি তাই বুনি দফানি বরক বাই হামজাগি থাংলাই মা মানি মাংন নুকনানি আকাইখ তকমা তৈমাসে সালবারু অম হাই কক তোমা সাল সাপন বালিয়া
5: তাম সা তা চাপ্রাং কক তোমা পরিতে সাইজং সাইজং তাম করন সাউই তংসাসে
4: তাই তাম অংনা সা ই ক দ্রাগ চামা বাই বুনি দফানো হামজাগি কাইজাগলাই মানি কাসা যাও খাতা
5: সাইমান কা বুইনি আমজনি কক রন খনাউছে খাজো বুজো উং দংমানি
4: হংকাই
5: তাবুকে চিনি আমসয়সে হাফাইকেতা
4: সাবো তাম বন্তি সাবো
5: তাবুকে চিনি আমসয়সে হাফাইকা
4: সাবো তাম বন্তি সাবো
5: চিনি ইয়ং ওয়ারেনি বসাজে লুব্রি বুইনি তো ফনে জলা বাই আমজনি দংলাখাপো
4: আই লুব্রি বাতা কলাইন এম পাস খাইকানা হুমলাসা
5: পাস খাইকে তাল থাম তালব্রি সেগাং ন রেজাল মানে ফাইবে কে হান্তা ব এবাকসা এম এ পাস খানে রক বেবাক নগো ফাই পাইবে কে লুব্রি সিমিন সব পাই হান্তা
4: আবকে কবি ছয় ছয় দা আজলাই
5: আব তো কক্সা মকল বাই থং নুগুই খনাউই ফাইনা সে তঙ্গো
6: সাব তাম ন মকল বাই থং নুগুই খনাই ফাইনা তং ন আজলাই
5: অ ই ক তিনি ইয়ং ওয়ারং নি বসাজক লুব্রি বুইনি তো ফানি জলা বাই সাজাগি তোলা খাপু
6: হাই কে আং খনামন আবো সন্য তংতা
4: অকগ্ন নুম বখনা কা হাইদা হজলাই
6: খনা গা তা চাপরাং তোমাই খাই আবো বুসু জরতে কবুই সাচুগুই মাইনা তা
5: কবুই ন আবো মগল বাই থং নুমাই বরক সে তংগুং কে
6: তংবাই গ্রাদি নরখে চিনি বকরাং নি কগ্ন খডা খনা বাই থাসা
5: কিসা খনামান হাইং খা
4: তাম বমতি কক আবো হজলাই
6: নংলে তাম খনা কবা আজলাই সাউই খনারে গ্রলাসা
5: সাউই খনারে দিনিং ন হজলাই আং খনামানি আবো দা আবো ইয়া
4: বকরাং বা চিনি ইয়ং মুখনি বসলা সং খনাবলাসা হজলাই
6: ই হাইনু ইয়ং মুখনি বসলা বকরাং নি কক ন ন সানে নাই ওয়া তা সাপরা
4: দসাদি তাম বমতি বিনি কক তমা
6: নরক তাবু খনাকে ন খাবাই ক্লাইজাং মা সুক জং জাগবাই আনু
4: দ সানাকে সাউই পাইদি ফ্লাট ফ্লাট বিয়ং বিয়ং কক তা সারি সাদি তাম
6: বকরাং তাবু দ্রাগ সানানি চেংখা
5: ছইনো তঙ্গু আংবো অ ককনো কিসা খনামা হাই ইংখা
4: তামো হমানি কগাবো বকরাং বা তাকলাইনো এমএ পাস খলাইই নগো ফাইজাক সেংনাবলাসা
6: তাকলাইনো এমএ পাস খাইই নগো ফাইজাক নো ফাইমানি তালথাম তালব্রিসু ইংখাতা
4: আং যে সাউই মানমা জরাতৈ বকরাং সূত্র কাইসাবনি এমএ পাস খলাইমানি কক বখরকা আখিনি ন কাহামসিবিনি
5: ছন্য তঙ্গা তা চাপরাং বগাং যে পরিমানি মূসাও কসাংলাইয়া সূত্রু কাইসবে ন এম পাস খাইলাখা বক্রকে কাহাম নুবিনি
4: উ লুব্রিব বক্র কাহাম নুতা দহাকে হজলাই নংলা আবো বাহাকে সাউইমান মা কালাকে কিসা সাগ্রা সিদি
6: সাউইমান মানে হিংকে আনি মকল বাই থং নুবিনো সাইমান ওয়া তা চাপরাং বুনি থানি খনামানি কয় গাবো
5: আংকে বুনি থানি ন কিসা খনামা হাইংগো আসে স্রাই স্রাই এটা
4: হাইকে বা চিনে আমচয় हानचिरी।

0: ভাইমানী নকলা খেতা আবন হানু সিং সিং টংখাই চালাইগলাক জরা টংসানী কাসুনা নিনাই
1: কাসুনা তো কাসুনা নৌ ভাইকে সে কাসুলাইনে
2: আবনতা ভাইকে কাসুলাইনাই
0: চেংদ্রব হংকে কাসুইমানু গমাখাই নক নি বুমা বুফা সংবাই সালাই ন মা কাসুলাইনি তা বুমা বুফা সঙ্গলে সাইডা মা বাই খানাসা আজলাই
1: আং সাইমামা জরাতই লুগ্রি নি কক ন তাবসা জরা বুমা বুফা সং সাইমানা নি কগিয়া তামন হিমালে লুবরি তামনি ডিপ্লোমা পড়িনা হিসে নগ ভাইয়া রং রকসে রহরিমা তং হুলে
2: বক্রাং বুমা বুফা সঙ্গ দেরমানজাকো আবাকে আঙ্গো কাহামকে সাইমানো
0: হাইকে সঙ্গাবো লুব্রি বাই বক্রাং বুমা বুফা সঙ্গসে সকাং সাবই মা খারে বাইগেরা নাই আবনি উলসে জাহা টংমানী মা আংলাইসিনাই হাই দাজলাই
1: আও দাজাপ্রা আংলে ওসেরে রক অম হাইংমানী বেলাই খেন বখা ইয়খা
2: আসক সাল চিনি আমসাই সরাই সরাই টংমানী তাবো খেই দেরাইসিনাইটা
0: হাজলাই
2: আমসা দাতা
0: ককে নেফুর বকরাং নি মকল বাইথাং দ্রাগ চামানি নুগো আফ্রু ব সাইসুংদা হাইকে বা বিন লগেও তাই কেব বরক তো দাতো
2: সাইসুংগিয়া লগেওতেই কুবনি বরক রক দঙ্গু বিনি লগিনী আবো রকনকে আং খরক সানা পানি সিনিয়া আবো রক চিনি আমসানি বরক বুইয়া
1: নিলে বড় নুখাবা হজরাই
0: আংব অকক নন সঙ্গানি হই টংমানে চিনি আমচয় দা না কুবন জায়গাও বড় নু
2: চিনি আমসানি বিসঙ্গয়া বাতালং আমসানি বিপাং হাতে সে নুবু বং ন
1: ননকে বক্রাং কিসাসে দেদা মার খাসা
2: ইহি বুয়ান কিসা পানতে মানরগলিয়া খাসিয়া কেফেক সিংকে
0: উহ সিরাই কাহাম কাহাম কুচুক বেরামনি পরি পাইজাক গজা বরং তুইছে সিনি থিনাং তাই আমচানি বরম তরি টংমানি অবতাই হামানি ককলে নিদা
1: হাইন তা
0: এই হজলাই তাই আজলাই নরক খানানি বিসিংগন জানি বুমা বুফাসংন অকক্রক থাঙি সাইরি বাইদি জেসাকে ফাইন অসিরাই রগ্ন দেরা সুগিয়া সানি সঙ্গ মা কাসুলাইনাই হাইয়াকে চালাইগলাক থাংদি
1: থাঙ্গি মা সাইনলে
0: হজলাই নাই
2: থাইটা বুমা বুহা সঙ্গে মা খানারাই বেলে হাইকে আসুন কক মুলাই খানা বলে আতা সাপ্রাং
0: আও কক বা তাবু আবার রঙতা আবুনি উল চিনি দফা হামকরাই মথানি বেবেক আদং সংবাই তুই মা সালাইসিনাই
1: হাকে আং বাসাখা
2: চৌর তুই টাইমকে টংনাসা চুব বাকসা খাইন বাসালাইসিনাইটা
0: দা ক হিমাইসি থ
1: দিকে হিমনি

0: সেবক তলাংনা নি কক তোমার রকবা সালব্রম নো কাসবই তংলা আং বাবলা নো সাকাবলা মিয়ানি কক তোমার বলাই না নাই নাই কমিং বলাই রগ্রি ওই নাই দিহনে
1: নাই খেনা বলা হাই নি বাগই নো দিনে আগর তলাও থানা নি হেনে সামানি খেনাও
0: তাবুক ফুঙ্গদা সামানি কক
1: ই তাচিং নো সামানি খেনা বলা
2: তামো তিনি নে কক তোমার বলাইও সেবক নি কক তোমার কাসামানি আবু কক নো সালাই তুলাই
0: ও হাইকে ব্লাং নুব খা কাহাজা
2: নু খাবলে আবু নি বাকি তাবুক আগর তলাও থাকি হি টংমাতা তবু দে রং চিকিৎসা রহরগ্রা দে
1: তাবুক থাকাই বালা
0: হাইকে আং ননমিয়া সামানি আবু নন রিনাই নাই খেলা সাবলা
2: আবু নব রিনাই তে কুবনি নব রিউ নাই নতা
1: মিয়ানি আবোখাই তামো বুদি সেবুক
0: ও মা মিয়ানি আবু বা গেজেটেড অফিসার তা হন
2: তবু দে রাংসে রহর দে আং লেরু
1: মুসরক নাংনা বে
2: তবু দে হাজার কাজিন সুখ রহর দিতা
1: নি নিয়া গত দংরি রহর দিতা
0: হিন্দি তাবু দা নখন সিনাইবা
2: ই তাবু নো নখর সিনাইতা হাইকে আং নশ নখর সিনাই খুলমকা
0: দংকা
1: দকন সামুগ্রক পাইখাই দা তিনগ ফাই দিতা
2: সামুগ্রক পাইখে আং কিছিং সংনি নগ সে কিচা মা থাঙ্গানো আং তিনি সবাই গলাখা কিচা লেরিফান মানু আং থাকা
1: দকন আসুক লেরি তা তং দে গুবিন কই ওয়ারং নি বহা জগলু বিরি মা নগ ফায়া কো হুমলাসে
0: ফায়া কোন হুমলে তোমা ব তাম নতে ডিপ্লোমা পরি বই তং কো হুমলা
1: হাইলে আ বরি মানি ব বখরকাই কাহাম নো
0: কাহাম নত বরক বা প্রাইমারি নি সিমি ইউনিভার্সিটি জরা বাক্সা খাইন পরে ওই এম এ পাস খাইলাইকা ওয়াই সাফা নো সিনে বুকরাং লুবরি মানিসাই নাম্বার কবাং সেমায় কুমলে ম খেপাখাই এম এ নি ও নাম্বার খাই সিনি বলাং নো কবাং মান খামলা
1: বুসুর ফেলাইব
0: বলাং নি হিংকাই 79% লুবরি মানিখাই 75% আসুং ফেলাইতা বিসি ফেলাইয়া
3: ও ইয়ংসং নগমাং নুবলা
1: বা ইয়ং হজলাই নো নুগিয়া বালুখা
0: বিয়াং নি সা হজলা আসুক জরা দে
3: ইয়ং নরক বানি কিসা সামং নাঙ্গই মা ফাইমানি তা
1: তামো ববতি সামো
0: টংগ্রা দি কুবুনি হজলাই নর নি দফা হামক্রাই মথা খামানি বাহাইসা তাও সাক জরা
3: আবো সাউই হামনি কগলিয়া ইয়ং
1: আখা বিখাচি নিয়াং রগলে তাবুক সাক জরা অমহাই রক খেলে খানায় কো হাই দা ইয়ং হজলাই
3: খানা নো কারইলে হাস হাপাই গেবলা সা জিনি আমচাইও
0: তামো
3: ই সৈন্য তুমি ইয়ং
1: কেফেক জামা দা হাপাই গে জিনি আমচাইও
3: ই ইয়ং ব্রুই দ্রাগ সানাই জিনি আমচাইও হাপাই গে
0: বো কামিনি তাই সাবনি বুসা সাই জামা খাসা ইয়ং হজলা
3: সাইমান খায়ং
1: সাবো সাবো
3: কগনো তঙ্গু খুঞ্জু বাই খানাকে মকল বাই নুগু মকল বাই নুখে সাগক লাই হনমানি আ কগ্র কিসাপানো খিপজানি কয়গিয়া ইয়ং ব্রুইতে ইয়ংসলা
0: হাইনতা আবখাইউ নাং নুংয়া হাইন বরক বাংলা তংনাই রক নি বিসিং খনাতা
1: আমসাই নি বকামি ও হাপাই গ্রা খাসা বো ইয়ং হজলাই
3: আমসাই নি বিসিং গো চিনি কামিও সঙ্গি টংরা খা
0: চিনি কামি ও সাবনি বুসাং খনাসা
1: চিনি কামি নি হনকাইলাই হাকায়া সংনি বদল নি বিসিং রগদা অঙ্গি টংখা
0: দ আকন আবর ম টংগ্রা দি নং সে তামনি বাগি ফাইমানি আবস সাগ্রা দি হজলাই
1: সামুং সং বাইদা ইয়ং হজলাই
3: সামুং তো নরক বানি ইয়ং ব্রুই
0: দ বন্তি সামুং সাগ্রা দে হাইকে
3: আউ ইয়ং সানানি হনি মা ফাইকেবা সানা তো নাং সিনাই নং
1: সাদি হজলাই তোমা কক নো সানানি ফাইমানি
3: আমো সানাবো কিরিও সানাবো লাসিও সানাবো নাঙ্গু নরক ন
0: তামো বমতি কক রকমই আসে কাই সানানি বো কিরিও সানানি বো লাসিও উঙ্গি তং সানা
1: তামো ববতি কক রং খনা হনা
3: কক হুমকে নকনি নকনি বকরাংনি কক্ন ন সানানি মা ফাইমে নি ইয়ং
0: তাম জেরাই খনাই রং কক রদে হজলা
3: কক বা আমতি রক ন মসাং মানি তা
1: হনকাই
3: আং তাবুক সাকে নরক নখবাই ক্লাইজা মা সক জংজাক বাই ন ইয়ং
0: তাম মানি কক তাম সানাকা সাই পাইগি ফ্লাপ ফ্লাপ

রক্ষণাই থাকো সারা সা পয়েন্ট ডক মেগা হার সেফ এম পর্যন্ত যারা স্টুডিও আসুক জাগা গার যে বিনোদা হুকে চেং ডাল বিদাল পান্তা ও ডাল বিদাল রচাপুং খানা লাইনে কক রক্তে হিন্দি রচাপুং হুকে ও যারা ও বেলাই নখনা তো তক রচাপুং সং খানা লাইনে খাখলাই অন্য রকা যত রক্ষণা তক জাগানে হ রচাপুং নহকে খনাই থং দিই নবী থং দিই খনা তো তক রচাপুং নরক যতনি বাকি

0: থুয়াছে একে দংকে এইচ এবার এইচ আই ভি বাই মানজিকে দংই মান নাই
1: ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি শাক হামতে নখুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাইনি বাকি আওয়াইজা
0: নুন সাইদেমান সাকদেরিয়া বুমানি এইচ আই ভি বিনে অক্সিং নিবু সানি সাগব সলোই মানো
1: অক্সিং তংফুরু চেরাই আচাইফুরু এবা বুমানি আবুক্তি চামানি বিশিংতি এইচ আই ভি সলোই মানো
0: আবনি বাকি যত সাকদেরিয়া বুমার অগ্ন এইচ আই ভি দে তং আমজোগি মানাই যাব
1: তুমুং এইচ আই ভি সাকো মানজাক ফানো ওয়ানা না মুংসা করি সয়া প্রিরম খে জরা তংসানি এআরটি রাইদা তুই ডাক্তার বাই নাই যাক খে অক্সিং নি চেরাইনো এইচ আই ভি নি ইয়াক নি ফিওগি মানো
0: ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি সাক হামতে নুকুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাইনি বাকি আওয়াই যাক

নাইতে নাইতে পাইথাগ জরা ফাই সবাই কে দাল বিদাল পান্ডানি পাইথাগ চাপং খানা লাইনে হিংকে আবুনি আগল খাইন চিং নরকনি হামজাক মা চিনি খাতংমা পান্ডানো চ্যাং লাইনে হিংকে নরক যত সাইমানো নরকনি হামজাক মা চিনি খাতংমা পান্ডাও হিংকে নরকনি খাতং সাকমানি রে চাপং ল খনাই মান বাই হনে হিংকে যত তিয়ার তংদি নরকনি হামজাক মা চিনি খাতংমা পান্ডাও হাইনো হাই নরকনি খনাতক সাকমানি রে চাপং ল ন খনানানি বাকে হিংকে ফাইদি ওর চাপং খানা লাই চিং চিনি তিনি নি দাল বিদাল পান্ডানো পারি লাইসিনে যত লগি তংদি পান্ডা পায় সাকজরা দিবনি দামনি দামই সতী থামচি জরা নরকনি কাছারং তং নাই।

শ্রোতা বন্ধুরা শুনলেন কাকবাড়ক অনুষ্ঠানে এফএম পর্যন্ত আগরতলা থেকে অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণীর বিলোনিয়া কেন্দ্র থেকে। একটু পরে শুনবেন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে। সংবাদ শেষে আবারও শুনতে পাবেন কাকবাড়ক সংবাদ এফএম পর্যন্ত আগরতলা থেকে।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের সমালোচনা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পাসপোর্ট সেবা দিবসে বলেছেন, রেকর্ড সংখ্যক পাসপোর্ট ইস্যু করার ফলে ভ্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলিতে 3 দিনের সফর শুরু করেছেন। গোয়া ও কোঙ্কন উপকূলে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। বিশ্বকাপ ফুটবলে আজ রাত থেকে শুরু হচ্ছে গ্রুপ স্তরে চূড়ান্ত পর্বের খেলা। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রসংঘের মঞ্চে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। যুগ্ম সভাপতির পদ থেকে নিরপেক্ষ ভূমিকা পালন না করে সেই পদের অপব্যবহার করা হচ্ছে এবং ইসলামাবাদ এই মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে ভারতের অভিযোগ। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদের এক মন্তব্যের জবাবে একথা বলেন। জম্মু কাশ্মীর প্রসঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী অবস্থানের কথাও উল্লেখ করেছেন তিনি। পি হরিশ বলেন, কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর একান্তভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়।
1: The maintenance of international peace and security. The proposed tools that could be considered include negotiation, inquiry, mediation, arbitration, etc. After taking into account any procedures that may have already been adopted bilaterally by the parties concerned. I also refer to the unwarranted remarks made by the representative of Pakistan. It is incredible that a co-chair expected to be balanced and unbiased in conduct has chosen to politicize this forum. I would only like to stress for brevity of time that the Union Territory of Jammu and Kashmir is a matter strictly internal to India. It has always been, is and will remain so.
0: ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের মন্তব্যের কড়া সমালোচনা করেছে। পাকিস্তান মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরাতে এবং নিজেদের ব্যর্থতা আড়াল করতেই এই ধরনের মন্তব্য করেছে বলে মনে করছে সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ধারাবাহিক বিক্ষোভে পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকার বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন, জরুরি সরবরাহ, ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ ফল।
2: The ongoing protests in Pakistan-occupied Kashmir are a direct consequence of Pakistan's decades-long policy of systemic economic exploitation, denial of fundamental rights, and administrative oppression. We hope the international community will hold Pakistan accountable for its misdeeds and abuses.
0: আজ পাসপোর্ট সেবা দিবস। 1967 সালে 24 জুন পাসপোর্ট আইনের সূচনাকে স্মরণ করে দিনটি পালিত হয়। এই উপলক্ষে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন পাসপোর্ট সেবা কেন্দ্র এবং পোস্ট অফিস সেবা কেন্দ্রের উদ্বোধন করেন। একই সঙ্গে পাসপোর্ট সেবা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের অধীনে চিপ সক্রিয় ই পাসপোর্টেরও সূচনা করেন তিনি। তিনি বলেন, রেকর্ড সংখ্যক পাসপোর্ট ইস্যু করার ফলে ভ্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ অনেকাংশেই বেড়েছে। একই সঙ্গে নাগরিক ক্ষমতায়নের কথাও উল্লেখ করেন তিনি। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী জয়শঙ্কর 14তম পাসপোর্ট সেবা দিবসে দেশের সব পাসপোর্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন। উপভোক্তাদের কাছে পাসপোর্ট দ্রুত পৌঁছে দিতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, সুরক্ষিত পাসপোর্ট, সুগম সেবা, সশক্ত নাগরিক ভাবনাকে সামনে রেখে সহজে ও স্বচ্ছতার সঙ্গে এই পরিষেবা দিতে সরকার বদ্ধপরিকর। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ, সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলা সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছে। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে গতকাল 16 ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে নেতৃত্ব দেন অজিত দোভাল। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলোর প্রযুক্তি প্রয়োগ নিয়ে আলোচনা হয়।
3: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.

এতে মাদক আমদানির এই টাকা কাজে লাগানো হয়েছে বলে অভিযোগ। উল্লেখ্য, জাতীয় তদন্তকারী সংস্থা একই মামলায় হরপ্রীত সিং তলোয়ারকে এর আগে গ্রেপ্তার করেছিল, তবে বর্তমানে সে জামিনে ছাড়া পেয়েছে। আবাস ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী মনোহর লাল আজ জাতীয় রাজধানীতে সেন্ট্রাল ভিস্তা করিডোরের জন্য সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনের নির্মাণ কাজের সূচনা করেছেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। সরকারি কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে এই মেট্রো স্টেশনের প্রয়োজন ছিল অত্যন্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রানী দুর্গাবতীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ রানী দুর্গাবতীকে মহিলা শক্তির প্রতীক এবং নির্ভীক রানী বলে উল্লেখ করে বলেছেন, আক্রমণকারী মুঘলদের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় তিনি বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে শুনবেন বিশেষ আলোচনা। বাজেটের প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মহান্তি এবং বণিকসভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আর্থিক বিষয়ক চেয়ারম্যান সরজিৎ মিত্রের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি, ডিটিএইচ এবং আকাশবাণী সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইআইআর নিউজ কলকাতাতে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। সাম্প্রতিক ইতিবাচক পরিস্থিতি এবং নিরাপত্তা ক্ষেত্রে সার্বিক উন্নতি হওয়ায় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণের বিষয়টিও বিবেচনা করতে বলেছে, যদিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শই দেওয়া হয়েছে। ইরানে এই মুহূর্তে যেসব ভারতীয়রা বসবাস করছেন বা খুব প্রয়োজনে যারা ইরান যেতে চাইছেন তাদের সর্বোচ্চ সাবধানতা ও সতর্কতা বজায় রাখার পাশাপাশি পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার জন্য বলেছে দূতাবাস। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলিতে 3 দিনের সফর শুরু করেছেন। ইরানের সঙ্গে 4 মাসব্যাপী মার্কিন ও ইসরায়েলি সংঘাতের অবসান ঘটিয়ে সত্য হওয়া শান্তি চুক্তির পর আরব সহযোগী দেশগুলির কাছে নিজেদের অবস্থান প্রমাণ করতে ওয়াশিংটনের এই সিদ্ধান্ত। রুবিও গতরাতে আবুধাবিতে পৌঁছন। চলতি সপ্তাহের শেষের দিকে উপসাগরীয় সহযোগিতা পর্ষদের আনুষ্ঠানিক বৈঠকের আগে সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত এবং বাহরিনের সঙ্গে তিনি কথা বলবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গোয়া ও কোঙ্কন উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। কর্ণাটক উপকূল এবং মধ্য মহারাষ্ট্র আগামী 2 দিন এরকম পরিস্থিতি বজায় থাকবে। চলতি মাসের 29 তারিখ পর্যন্ত অসম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরভাগ, উড়িষ্যা, তেলেঙ্গানা এবং সিকিমে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর এবং লাদাখে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকায় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরে চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপের তৃতীয় ম্যাচগুলি খেলবে। আজ ভারতীয় সময় রাত 12:30টায় গ্রুপ বি ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডা ও সিয়াটেল স্টেডিয়ামে বসনিয়া হার্জেগোভিনা কাতারের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30টায় মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের সমালোচনা করেছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। খবর শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: নাইতে নাইতে জরা পাই থাকো না ভাই সব পাইকে না কে ফাইদি জরাব পাই থাক কক্তু গ্যাসাক নাই কক্তুক স্বাগতম বড় চাপং খানা নাই বিনি কক্তু গ্যাসাক মানে ইয়াগুলো না সাউই মান নাই বিনি খাতক চাক মানি রে চাপুং হ্যালো হ্যালো
1: দীপর কাহা ম্যাডাম
0: দীপর কাহাম নন বললাম সুগো সিনে মুড়ি গাড়ি চাপুং খা
1: মহারানী রাজু
0: রাজু না দ বড় চাপং খানা নাই সাথে খরং কচাংবাই না দ মানকাকাই আং খনারওয়ানো দ বেলাই হামবাই কক্তক দেখলং মাবাগে আমংখা উদয়পুর মহারানী তাকুক রাজু রচাপ মং খনানা হিনে কহরকা তাকুক মানি নে খরং কচাংবাই নুনো রিংকন মানি ও রচাপ মং হকাই নাই নাই টংকাকাই আং খনারনাই

শ্রোতা বন্ধুরা শুনলেন কাকবরক অনুষ্ঠান FM উজ্জন্ত আগরতলা থেকে। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বেলুনে 51 থেকে। এখন শুনবেন মেড ইন নিউজ দিল্লি কেন্দ্র থেকে।

শক্তিহীন হইয়া পড়ে, তখন দুই একদিনের জন্য নেহাত বাধ্য হইয়া রানু বই স্লেট লইয়া হাজির হয়। অবশ্য পড়াশোনার কিছু হয় না, প্রথমে গল্প জমাইবার চেষ্টা করে। সংসারের উপর কোনো কিছুর জন্য মনটা খিঁচাইয়া থাকায় কিংবা অন্য কোনো কারণে যদি, সকলের নিজ নিজ কর্তব্য সম্বন্ধে আমার মনটা বেশি রকম সজাগ থাকে তো ধমক খাইয়া বই খোলে। তাহার পর পড়া আরম্ভ হয়, সেটা রানুর পাঠাভ্যাস। কি আমার ধৈর্য, বাৎসল্য, সহিষ্ণুতা প্রভৃতি সদ্গুণের পরীক্ষা, তাহা স্থির করিয়া বলা কঠিন। আড়াইটি বৎসর গিয়াছে, ইহার মধ্যে রানু অজ আমের পাতা শেষ করিয়া অচল অধমের পাতায় আসিয়া অচলা হইয়া বসিয়া আছে। বই খুলিয়া আমার দিকে চায়, অর্থাৎ বলিয়া দিতে হইবে। আমি প্রায়ই পড়াশোনার অত্যাবশ্যকতা সম্বন্ধে একটি ক্ষুদ্র উপদেশ দিয়ে আরম্ভ করি। আচ্ছা রানু, যদি পড়াশোনা না করো তো বিয়ে হলেই যখন শ্বশুরবাড়ি চলে যাবে, মেজকা কীরকম আছে? তাকে কেউ সকালবেলা চা দিয়ে যায় কি না, নাইবার সময় তেল কাপড় গামছা দিয়ে যায় কি না, অসুখ হলে কেউ মাথায় হাত বুলিয়ে দেয় কি না, এসব কি করে খোঁজ নেবে? রানু তাহার মেজকার ভাবি দুর্দশার কথা কল্পনা করিয়া একটু মৌন থাকে, কিন্তু বোধহয় প্রথম ভাগ পাড়াবার পার হইবার কোনো সম্ভাবনা না দেখিয়া বলে, আচ্ছা মেজকা, একেবারে দ্বিতীয় ভাগ পড়লে হয় না? আমায় একটু বলে দিতে হবে না? এই শোনো না, ওই ক এ জ ফলা, রাগিয়া বলি, এই ঢেপুমি ছাড় দেখিনি, এই জন্য তোমার কিছু হয় না, নাও পড়ো। সেদিন কতদূর হয়েছিল? অচল অধম শেষ করেছিলে? রানু নিষ্প্রভভাবে ঘাড় নাড়িয়া জানায়, হ্যাঁ। বলি পড়ো তাহলে একবার। অথচ অচল কথাটার ওপর কচি আঙ্গুলটি দিয়া চুপ করিয়া বসিয়া থাকে। আমার মাথায় রক্ত গরম হইয়া উঠিয়া থাকে এবং স্নেহ করুণা প্রভৃতি স্নিগ্ধ চিত্তবৃত্তিগুলা বাষ্প হইয়া উড়িয়া যাইবার উপক্রম হয়। মেজাজেরও বা আর দোষ কি? আজ এক বছর ধরিয়া এই অচল অধম লইয়া কষ্ট চলিতেছে, এখনো রোজই এই অবস্থা। তবু ক্রোধ দমন করিয়া গম্ভীরভাবে বলি, ছাই হয়েছে, আচ্ছা বল, অচ আর ল, অচল। রানু অয়ের ওপর হইতে আঙ্গুলটা না সরাইয়া তিনটা অক্ষর পড়িয়া যায়, অধম ও এইভাবে শেষ হয়। অথচ ঝাড়া দেড়টি বছর শুধু অক্ষর চেনার গিয়াছিল। তখন জিজ্ঞাসা করিতে হয়, কোনটা অ? রানু ভীতভাবে আমার দিকে চাহিয়া আঙ্গুলটি সরাইয়া লয়ের উপর রাখে। ধৈর্যের সূত্রটা তখন ও ধরিয়া রাখি, বলি, হুম, কোনটা ল হলো তাহলে? আঙ্গুলটা শর্ট করিয়া চয়ের উপর সরিয়া যায়। ধৈর্য সাধনা তখনও চলিতে থাকে। শান্ত কণ্ঠে বলি, চমৎকার, আর চ? খানিকক্ষণ স্থিরভাবে বইয়ের দিকে চাহিয়া থাকে, তাহার পর বলে, চ চ নেই মেজকা। সংযত রাগটা অত্যন্ত উগ্রভাবে বাহির হইয়া পড়ে, পিঠে একটা চাপড় কষাইয়া বলি, তা থাকবে কেন? তোমার ঢেপমি দেখে চম্পট দিয়েছে হতভাগামিয়ে। রাজ্যের কথার জাহাজ হয়েছেন, আর একদিকে আড়াই বছর প্রথম ভাগের আড়াইটে কথা শেষ করতে পারলে না, এত বুড়ো বুড়ো গাধা ঢেঙ্গিয়ে পাশ করিয়ে দিলাম, আর এই একরত্তি মেয়ের কাছে আমার হার মানতে হল? কাজ নেই তোর অক্ষর চিনে, সন্ধে পর্যন্ত বসে বসে খালি অ চ আর ল অচল, অধ আর ম অধম এই আওড়াবি। তোর সমস্ত দিন আজ খাওয়া বন্ধ। বিরক্তভাবে একটা খবরের কাগজ কিংবা বই লইয়া বসিয়া যায়। রানু ক্রন্দনের সহিত সুর মিশাইয়া পড়া বলিয়া যায়, বলি, বটে, সন্ধ্যা পর্যন্ত পড়িতে হইবে, কিন্তু চরটা বসাইয়াই নিশ্চিত হইয়া যায় যে সেদিনকার পড়া ওই পর্যন্ত। রানু এতক্ষণ চক্ষের জলের ভরসাতেই থাকে এবং অশ্রু নামিলেই

সেটাকে খুব বিচক্ষণতার সহিত কাজে লাগায়। কিছুক্ষণ পরে আর পড়ার আওয়াজ পাই না। বলি, কী হলো? রানু ক্রন্দনের স্বরে উত্তর করে, নেই। কি নেই বলিয়া ফিরিয়া দেখি, চক্ষের জল অচল অধমের ওপর ফেলিয়া আঙ্গুল দিয়া ঘষিয়া ঘষিয়া কথা দুইটা বিলকুল উড়াইয়া দিয়াছে, একেবারে নিচের দুই তিনখানা পাতা খানিকটা পর্যন্ত, কিংবা আঙ্গুলের ডগায় চোখের ভিজা কাজল লইয়া কথা দুইটিকে চিরান্ধকারে ডুবাইয়া দিয়াছে। এইরূপ অবস্থাতে বলে আর দেখতে পাচ্ছি না মেচকা, এইরকম আর কত সব কাণ্ড। চড়টা নাড়া পর্যন্ত মনটা খারাপ হইয়া থাকে, তাহা ভিন্ন ওর ধূর্তামে দেখিয়াও হাসি পায়। মেয়েদের পড়াশোনা সম্বন্ধে আমার থিওরিটা ফিরিয়া আসে। বলি, না তোর আর পড়াশোনা হলো না রানু, স্লেটটা নিয়ে আয় দেখিনি, দেগে দি হলো, পিঠটায় লেগেছে বেশি দেখি। রানু বুঝিতে পারে তাহার জয় আরম্ভ হইয়াছে, এখন তাহার সব কথাই চলিবে। আমার কাঁধটা জড়াইয়া আস্তে আস্তে ডাকে, মেজকা। উত্তর দিই, কি? আমি মেজকা বড় হইনি? তা তো খুব হয়েছ, কিন্তু কই বড়র মতন? বাধা দিয়া বলে, তাহলে স্লেট ছেড়ে ছোট কাকার মতো কাগজ পেন্সিল নিয়ে আসব। চারটে উড পেন্সিল আছে আমার, স্লেটে খোকা বড় হয়ে লিখবেক্ষণ। হঠাৎ শিহরিয়া উঠিয়া বলে, ও মেচকা, তোমার দুটো পাকা চুল গো, সর্বনাশ, বেছে দি। বলি, দাও। আচ্ছা রানু, এই তো বুড়ো হতে চললাম, তুই দুদিন পরে শ্বশুরবাড়ি চললি, লেখাপড়া শিখলিনি, মরলাম কি বাঁচলাম কী করে খোঁজ নিবি? আমায় কেউ দেখে শুনে কি না, রেঁধে টেঁধে দেয় কি না? রানু বলে, পড়তে তো জানি মেচকা, খালি প্রথম ভাগটা জানি না, বড় হয়েছে কি না। বাড়ির আর কোন লোকটা প্রথম ভাগ পড়ে মেচকা, দেখাও তো। দাদা ওদিকে ধর্ম সম্বন্ধে খুব লিবারেল মতের লোক ছিলেন, অর্থাৎ হিন্দু ধর্ম সম্বন্ধে অজ্ঞাতটা যেমন গভীর করিয়া রাখিয়াছিলেন। খ্রিস্ট এবং কবেকার জরাজীর্ণ জুরুয়াস্থিয়ানবাদ সম্বন্ধে জ্ঞানটা সেইরূপ উচ্চ ছিল, দরকার হইলে বাইবেল হইতে সুদীর্ঘ কোটেশন তুলিয়া সকলকে চমৎকৃত করিয়া দিতে পারিতেন, এবং দরকার না হইলেও যখন একধার হইতে সমস্ত ধর্মমত সম্বন্ধে সুতীব্র সমালোচনা করিয়া ধর্মমত মাত্রেরই অসারতা সম্বন্ধে অধার্মিক ভাষায় ভুড়ি ভুড়ি প্রমাণ দিয়া যাইতেন, তখন ভক্তদের বলিতে হইত, হ্যাঁ এখানে খাতির চলবে না বাবা, এ যার নাম শশাঙ্ক মুখর্জি। দাদা বলিতেন, না গোড়ামিকে আমি প্রশ্রয় দিতে মোটেই রাজি নই। প্রায় সব ধর্মকেই তিনি গোড়ামি নামে অভিহিত করিতেন এবং গালাগাল না দেওয়াকে কহিতেন প্রশ্রয় দেওয়া। সেই দাদা এখন একেবারে অন্য মানুষ, ত্রিসন্ধ্যা না করিয়া জল খান না, এবং জলের অতিরিক্ত যে বেশি কিছু খান বলিয়াই বোধ হয় না, পূজা পাঠ হোম লইয়া আছেন, এবং বাক ও কর্মে সুচিতা সম্বন্ধে এমন একটা গেল গেল ভাব যে আমাদের তো প্রাণ যায় যায় হইয়া উঠিয়াছে। ভক্তেরা বলে এরকম হবে, এ তো জানাই কথা, এই হচ্ছে স্বাভাবিক বিবর্তন, এ একেবারে খাঁটি জিনিস দাঁড়িয়েছে। সকলে চেয়ে চিন্তার বিষয় হইয়াছে যে এই অসহায় লাঞ্ছিত হিন্দু ধর্মের জন্য একটা বড় রকম ত্যাগে স্বীকার করিবার নিমিত্ত দাদা নিরতিশয় ব্যাকুল হইয়া উঠিলেন, আর হাতের কাছে তেমন কিছু আপাতত না পাওয়ায় ঝোঁকটা গিয়া পড়িয়াছে ছোট কন্যাটির উপর। এদিন বলিলেন, ওহে শৈলেন, একটা কথা ভাবছি। ভাবছি বলি, ভাবছি বলি কেন, এরকম স্থির করে ফেলেছি। মুখে গম্ভীর তেজস্বীতার ভাব দেখিয়া সভয়ে প্রশ্ন করিলাম, কি দাদা? গৌরীদান করব স্থির করেছি।

তোমার রানুর কত বয়স হলো? বয়স না বলিয়াই বিস্মিতভাবে বলিলাম, সে কি দাদা, এ যুগে? দাদা সংযত অথচ দৃঢ়কণ্ঠে বলিলেন, যুগের এ আর সে নেই শৈলেন, ওইখানেই তোমরা ভুল করো। কাল এক অনন্তব্যাপী অখণ্ড সত্তা এবং যে শুদ্ধ সনাতন ধর্ম সেই কালকে। একটু অস্থির হইয়া বলিলাম, কিন্তু দাদা, ও যে এখনো দুগ্ধপোষ্য শিশু। দাদা বলিলেন, এবং শিশুই থাকবে, ও যতদিন তোমরা বিবাহ বন্ধনের দ্বারা ওর আত্মার সংস্কার ও পূর্ণ বিকাশের অবসর করে না দিচ্ছ। এটা তোমার বা তোমাদের বোঝাতে হলে আগে আমাদের শাস্ত্রকাররা। অসহিষ্ণুভাবে বলিলাম, সে তো বুঝলাম, কিন্তু ওর তো এইসবে 8 বছর পেরোলো মাত্র, ওর শরীরই বা কতটুকু, আর তার মধ্যে ওর আত্মাই বা কোথায়, তা তো বুঝতেই পারি না। আমার কথা হচ্ছে দাদা? দাদা সেদিকে মন না দিয়া নিরাশভাবে বলিলেন, 8 বছর পেরিয়ে গেছে, তাহলে আর কই হলো শৈলেন? মনু বলেছেন, অষ্টবর্ষা ভবেত গৌরী নববর্ষে তু হরিণী।

শ্রোতা বন্ধুরা শুনলেন সাহিত্য পাঠের আসরে গল্প পাঠ, গল্প রানুর প্রথম ভাগ। এটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠ করেছেন সুদীপ্ত চক্রবর্তী। শ্রোতা বন্ধু, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণীর বেলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা শুনতে পাবেন একটু পরেই।

শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বেলুনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন আবিনারী, এই অনুষ্ঠানে সুর মালিকাতে বাংলা আধুনিক গান শিল্পী রুম্পা। শুনুন শিল্পী রুম্পার কণ্ঠে বাংলা আধুনিক গান সুর মালিকাতে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন সুর মালিকাতে বাংলা আধুনিক গান, শিল্পী ছিলেন রুম্পা। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রথমে থাকবে বিশেষ সংবাদ বুলেটিন হিন্দিতে দিল্লি কেন্দ্র থেকে, এবং তারপরে থাকবে বিবিধ ভারতীর রাষ্ট্রীয় সেবা অনুষ্ঠান।

নমস্কার আকাশবাণী বিলোনিয়া, সুধী সম্মানিত সজ্জন মণ্ডলী, আমি গোপাল বণিক। আকাশবাণী বিলোনিয়া থেকে জীবনের গল্প অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার পর শুধুই ভেবে চলছি, আসলে আমার জীবনের গল্প ঠিক কী হতে পারে। এক নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে সেই দুরন্ত শৈশব থেকে দামাল কৈশোর পর্যন্ত মনে হয়েছে জীবনে অনেক পয়সা কামিয়ে বড় মানুষ হতে হবে। আর স্কুলের বেঞ্চে বসে যখন সামনে থেকে স্যার দিদিমণিদের দেখতাম, তখন আমার কাছে মনে হতো আমার চোখে বড় মানুষ তারাই, আর আমিও তাদের মতো হতে চাই। এখন তাদের মতো একজন হতে পেরে মনে হচ্ছে যাহা চাই তাহা ভুল করে চাই, আর যাহা পাই তাহা চাই না। আমি চিরচঞ্চল, চিরচলমান, অবস্থানে কিংবা অস্তিত্বে কোথাও আমি স্থির হয়ে থাকি না। সতত এগিয়ে চলছে যে মানব সভ্যতা, একাধারে আমি তার উত্তরাধিকারী এবং কাণ্ডারি। সতত এগিয়ে চলা সভ্যতায় আমার জন্ম, আর সতত নিজেকে বদলে নতুন করে এগিয়ে চলাই আমার জীবনের সাধনা। অনাদি থেকে অনন্ত পর্যন্ত মহাকালের যে যাত্রা, আমি তারই এক যাত্রী মাত্র। যখন পেছনে ছিলাম প্রাণ বলেছে এগিয়ে চলো, এসেছি, প্রেরণা তাগিদে দিচ্ছে অন্য কোথাও, অন্য কোথাও, অন্তরে বাহিরে তাই নিজেকে বদলে চলেছি নিরন্তর। নিজেকে আমি নিত্য নবনব রূপে আবিষ্কার করি অন্তরের তাগিদে, সেখানে নতুন করে গর্বপলে অবিরাম ভাঙনের খেলা চলে। সেখানে আমি কভু প্রশান্ত, কভু অশান্ত,

0: দারুণই স্বেচ্ছাচারী। যারা বদলায় না, বদলাতে জানে না, তারা স্থবির। আমি সেই দলের নই। বদ্ধ জলাশয় হওয়াটা আমার জীবনের গল্প নয়। আমার জীবনের গল্পটা যদি হতো নদীর মতো, সেই নদী যে নদী সমুদ্রমুখী, স্বপ্নের ঘুরেছিলাম। আপাতত আমার জীবনের গল্প এই বলে ক্ষান্ত হোক। আমি সৎ, ছাপোষা মধ্যবিত্ত পরিবারের একজন বিবেকবান মানুষ। ধন্যবাদ।
1: শোনেন বীরচন্দ্রকোনা শহীদ স্মৃতি বিদ্যা মন্দিরের শিক্ষক গোপাল বণিক ওনার জীবনের গল্প, আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে পূর্বদিনের হিন্দি ছায়াছবির গান অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। আজকের আসরে আপনারা শুনতে পাবেন একই ছায়াছবির বিভিন্ন গান এবং আমাদের আজকের নির্ধারিত ছায়াছবি মিলন। প্রথমে জানিয়ে রাখি যে এই মিলন ছায়াছবি সবকটি গানই রচনা করেছেন গীতিকার আনন্দ বক্সী এবং সুরদান করেছেন লক্ষ্মীকান্ত পেয়ারিলাল। আসুন শোনা যাক প্রথম গানটি লতা মঙ্গেশকর এবং মুকেশের দ্বৈত কণ্ঠে।

গাড়ি শোলেন। লতা মঙ্গেশকর, মুকেশ এবং সহশিল্পীদের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, অবকাশ সন্ধিনী অনুষ্ঠানে আপনারা শুনছেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান মিলন ছবি থেকে, এবং এই ছায়াছবিতে সবকটি গানই রচনা করেছেন গীতিকার আনন্দ বক্সী এবং সুরারোপ করেছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। আসুন এবার শুনি এই মিলন ছায়াছবি থেকে আরও একটি গান, গেয়েছেন মুকেশ।

এই গানটির সাথে আজকের মতো শেষ হচ্ছে পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। আজকের আসরে আপনারা শুনলেন মিলন ছায়াছবি থেকে বিভিন্ন গান। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে লোকসঙ্গীত। এই অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর পরিবেশনায় লোকগীতি। আসরের প্রথম গানটি গেয়েছেন বাবুল ফকির।

0: শুনলেন বিভিন্ন শিল্পীর পরিবেশনায় লোকগীতি লোকসঙ্গীতি অনুষ্ঠানে আকাশবাণী বিলোনিয়া। এখন শুরু হচ্ছে কাকপুড়ুক অনুষ্ঠান। এতে আজ রয়েছে লামসাগু বড়ঙ্গুনা এই অনুষ্ঠানটি, এবং এই অনুষ্ঠানে আপনারা আজ শুনতে পাবেন বিশিষ্ট ব্যক্তিদের সাথে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। আজকের আসলে আপনারা শুনুন সুশীল কলই, ওনার সাথে সাক্ষাৎকার। গ্রহণে রয়েছেন সুখচন্দ্র মুরাসিং।
1: রমগুনাং অপান্দাও চুংতিনি বরম রণাবাগৈ কবগীত বুখা বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজনি হিস্ট্রি বা ইতিহাস বিভাগনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুশীল কলই ন পুইলনুন যিনি আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রনি ককবরক হতলবাই আওয়াইজাক ও লামসগো বরমগুনাং পান্দানি বিখাক্তই নুন বেলাই বেলাই খাখসুং খা হাম্বাইতে খুলমাই আফার হনু কে নিনি সিনিমুং নিনি খুব বইনে পুইলা রোগ্রাদি।
2: আচ্ছা পুইলানো হাম্বাই বিলোনিয়া আকাশবাণী কেন্দ্রন আনো ও জাগাও চুগু নই আনো অরো ইনভাইটেশন খাই তিনি আনো অরো মানমানি বাগাই বেলাই বেলাই গে হাম্বাই আকাশবাণী বিলোনিয়া নো আনি বুমুং খাং সুশীল কলই আং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বিলোনিয়া নি।
1: তাহলে নিমু রায়ফর সিমিন বুপারা জায়গা পারা কামি মা ফা নিমু আবার এক থুই রোগী সাহসি সুমান দাগ
2: ওকে ওকে আনি কামি হিঙ্গাই বিলোনিয়া বেশিরভাগ ইয়ং বিলোনিয়া এরেন বড় অঙ্কে সিয়া আনি কামি হিঙ্গাই ইয়ং তৈদু
1: তৈদু
2: তৈদু হিনজাগু আব আগে তো সাউথ ডিস্ট্রিক্ট তোমানই ফিয়া উলো হাঙ্কাই যে সময় চিনি ডিস্ট্রিক্ট বাক অংখা তাইসা ডিস্ট্রিক্ট এড অংখা আ সময় হাঙ্কাই চিনি আবো গোমতি ও এড খাইরে জায়গা গোমতি ডিস্ট্রিক্ট একদম কর্নারে কলাইও খুয়াই ডিস্ট্রিক্ট নি গানও কলাইগে আর গোমতি ডিস্ট্রিক্ট নি একদম বর্ডারে কলাই হাঙ্কাই তুই দু হিনজাগ কামিনি বং হাঙ্কাই আর আনি মা বাবা তঙ আর পরে চং চার বাই চালা রকমাং হেঙ্কাই যতনো ঈশ্বরনি আশীর্বাদ বাই যতনো সেটেল লংবাই খা চং চার বাই খরক নাই কাইজা খা অকরা রক তাই খরক নাই চং তংখো কাইজাইয়াখো আর আনি পড়াশোনা হেঙ্কাই পুইলা ও পারা নং খা পুইলা আং ক্লাস ওয়ান টু টু বেঙ্গলি মিডিয়ামে পড়ে মানে তুই দু স্কুলও নো আর পরে আং ক্লাস থ্রি নি সিমি ফাইভ জরা আং তাই কেসে স্কুলও বারখা আবং হাঁকে নাজারেট ইংলিশ মিডিয়াম স্কুল মিশনারি স্কুল কামিও নো তুই দু নো আর পরে হাঁকায় যে সময় ক্লাস ফাইভ পাস অংখা আ জায়গা হাঁকাঙ্কাই আং আর পরে তাই কেসে স্কুলও শিফ অংখা আবং হাঁকে কালবারি হাই স্কুল আবো বহাইনো মিশনারি স্কুল সিনট মিশন নি আবো মিজোরাম বোর্ড নি হেঁকে আ জায়গাও আং মেট্রিকুলেশন পাস খাইগা ক্লাস টেন মেট্রিকুলেশন পাস খাইয়েই আং সেকেন্ড ডিভিশন পাস খাইয়েই আং সিজু বিহার থাকা আগুলি ও যে তাব সিজু বিহার স্কুল তোমনি আ জায়গাও আং বর্তমানে খা হায়ার সেকেন্ডারি প্লাস টু স্টেজ আং আরও থাকা থাঙাই ইলেভেন টুয়েলভ আং আরও স্পেন্ড খাইগা মানে পড়াশোনা খাইগা নি ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভ আং আরও ফার্স্ট ডিভিশন বাই পাস খাইয়েই বোর্ড এক্সাম পাস খাইয়েই আং ইউনিভার্সিটিও থাকা ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটি ও ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি হিনে আং ডিপার্টমেন্ট অফ হিস্ট্রিও আং বর্তি হই আর পরে আং 2013 হাবকা আর ফাইভ ইয়ার পরে 2000 দ্যাট ইস 2018 আং পাস আউট অংকা ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি আর ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি নি পরে আং 2019 আং নেট ক্লিয়ার খাইকা নেট ক্লিয়ার খাইয়ে আং 2022 ডিসেম্বর মান আনি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরনি যে রিক্রুটমেন্ট অংকা আবু কমপ্লিট অংই আং ডিসেম্বরও জয়েন খাইকা অ্যাস অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পুইলা জয়নিং হেঁকে অ জাগানো যে বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ আং পুইলা জয়নিং অ্যাস অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ হিস্ট্রিও
1: খাপাং সমুদ্র খাই দংপাইখা পারা কামিনী খরকসা বরক বাহাইকে তিনি অজরা বাই সকপাইখা অবন বাগিনে চুংবন বরম রানা বাগিনে তিনি আং কপগীতবু তেবু কক তংখু ববাই তাবকাতাল নখাজা জং মেট্রিকুলেশন সাইমানো যিনি কবং বরং মানে সাইমানো মানে হায়ার সেকেন্ডারি মানে প্লাস টু স্টেজ বো সাইমানো ডিগ্রি সাইমানো মাস্টার ডিগ্রি সাইমানো কিন্তু নং কক এসা কাতাল সাকা যে আইএমডি বা ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি অবন কিসা সবাই সুপ্রকু সাকা ওকে
2: সো ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি হিংকাই আও হাই যে আগে হিংকাই তামো যে কোর্স ত্রিপুরানি যে কলেজ রনি যে কোর্স যে কারিকুলাম আবং হাঙ্কাই ওয়ান প্লাস ওয়ান আমতে ওয়ান প্লাস ওয়ান থ্রি ইয়ার্স ব্যাচেলর ডিগ্রি অঙ্গ আর পরে বো থ্রি ইয়ার ব্যাচেলর ডিগ্রি পাই হ্যাঙ্কাই বো মাস্টার ডিগ্রি ইউনিভার্সিটিও খাই তাই টু ইয়ার্স তো ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রিও হাঙ্কাই তামো অং ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রিও হাঙ্কাই বোথ মাস্টার ডিগ্রি এবং গ্রাজুয়েশন একসঙ্গে অং থাকাই
1: আচ্ছা
2: আবো ইউনিভার্সিটি বো চুং হাঙ্কাই থার্ড ব্যাচ ক্লাই
1: আচ্ছা
2: 2013 থার্ড ব্যাচ ক্লাই আর চিনসেস কাং দুইটা ব্যাচ ব্র পাস আউট অংখা আসো তার মানে 2013 2011 আবো চেঞ্জ আগো ইউনিভার্সিটি ট্রিপ ইউনিভার্সিটি
1: বেলে কাম কব
2: অন্য জায়গাও তাই কাছে স্টেট তং নাম তৈ হাই আং এক্সাক্ট বো স্টেট অংখা বলে মই তো করিখা বাট ট্রিপ ইউনিভার্সিটি বো 2011 এ চিমি ইফ আই এম নট রং আং যদি চায়া অংখাঙ্কে নাগাদি মানে ইয়ার 2011 মোস্ট প্রবাবলি আবো চেঞ্জ আগো চেঙ্গাই থার্ড ব্যাচ ক্লাই হাঙ্কাই আবো হাঙ্কাই যেমন বোথ মাস্টার ডিগ্রি এবং গ্রাজুয়েশন একসঙ্গে তাই আর কোনো মানে অঙ্কনান করিখা
1: মানে আবো
2: এন্ট্রান্স বহাইনে পুইলা চিনি সময় এন্ট্রান্স মারি নাই গ্রাজুয়েশন যে সময় নং ক্লাস টুয়েলভ পাস আউট নাই আর পরে হাঙ্কাই নাই আর বর্তি অঙ্গন বাকি এন্ট্রান্স মারি
1: নাই
2: এন্ট্রান্স রিপাই হাঙ্কাই নাই আর যদি বাই চান্স নিনি মেরিট লিস্ট কাহাম ফাইকে হাঙ্কাই নাই আর বর্তি মানাই ও এখন মাইয়া কাউন্সিলিং রোগ থাকা নাই কাউন্সিলিং বাই চান্স যদি ভেকেন্সি তখন মানাই এবং ও এখন মাইয়া হাঙ্কাই আ সময় জন হিস্ট্রি ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট ফিলোসফি ডিপার্টমেন্ট ইকোনমিক্স ইংলিশ বাংলা আমি হেঁকে কয়েকটা সাবজেক্ট দাম
1: আচ্ছা
2: হাঙ্কাই প্রত্যেক সাবজেক্ট বারো জন বারো জন বারো জনকে কোটা

0: স্টুডেন্ট অন্য জন্য 12 জন 12 জনকে না জাগ দা না জাগ
1: আচ্ছা,
0: ওকে
1: অবতম কাছে কাছে কেবল
0: ওকে
1: যে কোন সাবজেক্ট কাছে তুই যদি মা পড়ে না ডিগ্রি নিয়ে হাই যে তিনটা সাবজেক্ট তেমন নাই মানে তেমন মানে তার কাছে তো মানে ফাউন্ডেশন কোর্স অবহাই পেল তো
0: ই আমি হাইব তো যেমন আরো চং তাম তাম মা পড়ে খা অনার্স কাছে পেপার মা পড়ে নাই অনার্স নি দুইটা পেপার মা পড়ে
1: ও
0: ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা পেপার আর পরে তাম তং ইলেকটিভ পেপার হাইকে তো ইলেকটিভ পেপার তাই গেছে তো
1: চুজ খাই
0: চুজ খাই মানে
1: আচ্ছা
0: আবো ইলেকটিভ তো নন সাপোজ আং হিস্ট্রি না খা গাই পলিটিক্যাল সায়েন্স নাই মানো ইলেকটিভ ফিলোসফি নাই মানো ইকোনমিক্স নাই মানো
1: মানে কাংনি তো দুইটা সাবজেক্ট
0: ইলেকটিভ ই আমি দেখে তো
1: প্লাস ফাউন্ডেশন কোর্স
0: ফাউন্ডেশন বলতে নিন কম্পালসারি ইংলিশ তো নাই আবো নন সেমিস্টার ওয়াইজ ফার্স্ট সেমিস্টার নানি ইংলিশ ফোন তো নাই সেকেন্ড নন কম্পিউটার ফোন তো নাই আমি দেখে তো আলাদা আলাদা গাই ইংলিশ কম্পালসারি ইংলিশ দো আর এনভাইরনমেন্ট দো কম্পিউটার বহাইন কম্পালসারি কম্পিউটার বহাইন
1: মানে অনার্স তোমার একদম বাউন্ড মানা নাই
0: অনার্স মানা নাই
1: যে এনি সাবজেক্ট
0: এনি সাবজেক্ট
1: আচ্ছা
0: অনার্স তো ম্যান্ডেটরি আবার নন যেমন মানা নাই মানা নাই অ্যালোটেড সাবজেক্ট হিন জাগো অ্যালোটেড সাবজেক্ট মানে অনার্স
1: আচ্ছা সেমিস্টার কাইবসু কোনে পরীক্ষা
0: আবো সিক্স সেমিস্টার যাকে গ্রেজুয়েশন অব গ্রেজুয়েশন
1: কমপ্লিট
0: কমপ্লিট অংখা আর সেভেন টু টেন যাকে মাস্টার ডিগ্রি অংখা ওয়ান টু সিক্স হিংকে সেমিস্টার আবো হাঙ্কে আবো আইএমডি ডিপার্টমেন্ট হই তঙ আতব ইউনিভার্সিটি ও আ জাগাও নো পুরা প্রত্যেক ডিপার্টমেন্ট টিচার অফ হাই আই পার্টিকুলার ডিপার্টমেন্ট টিচার অফ হাই আর ক্লাস খাইবে নি বনার রুটিন পার্টিকুলার রুটিন নাই নাই যেমন হিস্ট্রি নি সময়কে হিস্ট্রি ফাই ক্লাস খাইবে নাই পলিটিক্যাল সায়েন্স ইনকে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট টিচার অর ফ্যাকাল্টির ফাই ক্লাস খাইবে নাই যে সময় সিক্স সেমিস্টার কমপ্লিট অনাই যে স্টুডেন্ট নিফানে অংকা যে ইন্ডিভিজুয়াল যে স্টুডেন্ট ফান অংকা আমন পরে হ্যাঁকে বতা মানে বাগ জাগি থাকছে নাকি
1: আচ্ছা ও অনার্স হিয়ংছে
0: নাকি ও যার যার ডিপার্টমেন্ট থাকবাইছে নাকি
1: আচ্ছা
0: মাস্টার ডিগ্রি বগে হ্যাঁকে ও যে দুই তিন জন নিবগে টিচার অফ ফাই আর ক্লাস খাই পেলিয়া তাবো হ্যাঁকে বতা মুছে নাই ও আলকা যে কলেজ
1: মাস্টার ডিগ্রি লগে থাকছে নাই
0: মাস্টার ডিগ্রি নি যে স্টুডেন্ট রতং ইয়া দে আবার ও কইনে মাথা আছে
1: দাল জাগি মাথা আছে
0: নাই মিল লঙ্গি মাথা আছে না কিন্তু মনে হ্যাঁকে আসুমে 7 সেমিস্টার অং নাই
1: আহা
0: কিন্তু মাস্টার ডিগ্রি অন্য রাউনি হ্যাঁকে ফার্স্ট সেমিস্টার আমতে হে গেতা
1: আচ্ছা আচ্ছা যাক আবো আমি সাইসকে মানিয়া খাপং সঙ্গ অনেক বরক বর সাইমিয়া না অনেক তাবক যে খানাই তোমায় সাহ না আং খাখলাইও স্রুং স্রুং অং খানার হানি নাই ও ব্যাপার না
0: আর তাই গেছে ক আং কিছু মঞ্জুন মুচুকা
1: ছাদে
0: প্রত্যেক সময় বরক তাম খাই আবো সিস্টেম ন শুক্রু সিনাম শুক্রু সিনাম খাই তং দো
1: হ্যাঁ অং লাবক তাল অং বা
0: ইউনিভার্সিটি কারণ যেহেতু আবো জাস্ট বরক আবো তামন খাই এক্সপেরিমেন্ট খাই মানে হাইছি জানো কুইলাও হ্যাঁকাই যে চায়ানো বরক শুক্রই খুবই যে চামন না রেগে এড খাই আমি হেকলাই বরক প্রত্যেক বছর নো যে রুলস এন্ড রেগুলেশন আইম দিনে রুলস এন্ড রেগুলেশন আবো চেঞ্জ খাই খাই আপডেট খাই তো আর আশা খাই তাবো ওহেন খাই তো চিন সময় ওহেন খাই যা খা আমি এটা
1: রমদি কো চিনি ত্রিপুরা বোর্ড বেশি কবাং মা রবীন্দ্র দং খাবো আবতে কোনো রুল চেঞ্জ খাইয়া অংতে অংতে তাও বুরুক বো সিবিএসই ফাইচিং কিসা প্যাটার্ন চেঞ্জ মা খাইয়া আবো হাই অংকে চেঞ্জ ওমন চাও জরানো নাই নাই সেলাই জাগলা হাঙ্কে না বনাই থাকু জরাবে গথকু টংথক বঙ্গু যারা সুরুংনাই বুরবো টংথক পান আবো আবো চাও নো কাজুং তাবো হাইনাই কিফিল থাঙ্গানো নিনি পাড়া কামি বা চরাইনি
0: উৎসুক যে আনি স্ট্রাগল আনি যে লাইফ স্ট্রাগল ভাইকে আং বসুকরা ভাইকে স্ট্রাগল খাই ভাইকা কারণ আং ওয়ানসুক যে আং আসুক বুইহাই তো কত রং মাই এফন আং সুকরা যে জায়গা সব পাইখা অনেকজন অংনমুচুনাই চেরাই রক তাবো যে পরে তংনাই মুচুনাই রক ইন্সপাইরেশন মানথম যদি আনে আরো কিছুমান ফান বরক সেরেনথাই মাংখা হাঙ্গাই আং আবো বেলাইন খুশি হংনাই অবনি আনি অবো সিনানি থাঙ্ক হাঙ্কাই ইন্সপায়ার হংনানি থাঙ্কাই আনি কিছু লাইফ স্টোরি
1: আনে
0: আও আং ভাইকে স্ট্রাগল খাইগা ভাইকে অসুখ যারা সবাইখা

0: তিনি বাহিকে নং বাই রিং জাখা
1: হুম হুম হুম হুম
0: বিলোনিয়া রেডিও সেন্টার
1: হুম
0: আবো বকাইছ ক
1: অব অব কক নু অব খোগি ধর্ম জিয়া চিনি জং তাঙ্গি চুই জানে বসা তাং থাইসিং আং লাইভ ফোন ইন প্রোগ্রাম পান্দা খাই প্রভু আং মা সাগা যে আনি মা বাবু হুক হগই হুক চাউইনি ফাইও
0: এক্স্যাক্টলি
1: আং মোচ লাইফ হুকনি সং মা তাং জাকি সা মানু অরুণ সিমি অবশ্য ফাইও নি মা সাও অব লাচেন কক রে চিনি চিনি তাব হে না অব চিনি হুক বারছে অব হাই চিনি
0: এক্স্যাক্টলি
1: ছাড়ে হ্যাঁ
0: সো আনি চেং মানে হিঙ্গে তো থাইসিং কক সামনে
1: হুম
0: খরক ব্রুই চালামাং ইয়াং বহিনা
1: হুম
0: বাবা সঙ্গে চালামাং খরকতাম
1: হুম
0: এনকে বুড়ি খুব কম সেচিন আর তঙ্গনি আগে এনকে কাকা সঙ্গে কাইজে গেছানি চুং তো আচাই পেখা যতন চালার খরক বুড়ি আংখে তো একচুয়ালি লাস ক্লাইও আচাইনি যতনি কুসু লাস এবার আংখাই আব টুইন
1: ও
0: মানে
1: আচ্ছা
0: আফের
1: আফের হ্যাঁ হ্যাঁ
0: এনকে আং হাই সলাই মলাই তাই খরকসা তঙ্গ চুংকে তো আইডেন্টিক্যাল টুইন
1: ও
0: এনকাই বব তাব কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট নো ব সার্ভিস খাই দো হাই অমদই ন যে আনি বাবা হাই বইহাই আসুক কলক কতলে অংজাইয়া ব সামান্য বেরমান জি ভাল যাও আক্রান বেরমান ভাল যাও আং কোনো লাসিয়া অমন সানানে ব তাঙে চাও কোনো কোনো খগি চাইয়াব আং আবার বেলাই প্রাউড লাইব ন আর যে আং অসুক যারা সপেক্ষা আর আনি দাদা খরকতাম রক যে চাকরি গভর্নমেন্ট সার্ভেন্ট যতন তাব মোটামুটি এস্টাব্লিশ যতন আবু বনি রিথাই বন ব খাইমানি জারেছি বনি কলম তৈনি জারেছি চুংসুজরা সবাই আং আবু হুইয়া
1: খাবং সং খাই তো নিদালে বাহাইকে সামুং দং ফাইকে বসুক ফাইমান কে মা ফাবো নাইখা আনি বসা বড় খাতুন বসা বদিও নাইখা যা চুং বড় খানাই অব হাইকে অঙ্গুইন তিনি সুশীল বাবু ন চুং বরম রামাগি রেঙি তবু
0: আর আনি মা হঙ্গা তো হাউস ওয়াইফ নাই নগনি সামুর খাই যাবো আমি নগনি সামুর খাই সময় সামু বুইনার ইয়াগু লোকে আমি হাইকাই একদম কষ্ট চলে লাই পরিবার
1: আনি মা কগন জিমান যাইয়া আনি মা থুইনা সাকাং কিসা মিশা কগন জি সাইমান খা কিসা মিশা বুঝি থুইলাম মানে থাংলাং খা বনি বসা আং তিনি আকাশবাণী ও 28 বছর বই বাংলা গোসঙ্গিত হ্যাঁ তার মানে তোমা আনি মা বা বাবু মাইয়া হানি তোমা মাইয়া অবাই কক গেবলে না ব্রুংনি যে সুরিমা ব্রুং যে নাইমা ব্রুং হামজাকমা আবন চিনি তাম হই নাই সব যতন যে কাহাম ফান ইয়াকলি
0: এক্স্যাক্ট তো আনি আমা হঙ্গে আমতই হাই হাউস ওয়াইফ সামু হমু খাইও কাই পইলা আং যে খাজিদের চিমিনে আং তো বেঙ্গলি মিডিয়াম সে পড়ে পইলা ক্লাস ওয়ান টু টু আর তুইডু স্কুলনো গভর্নমেন্ট স্কুলনো আং ক্লাস ওয়ান টু টু পরীক্ষা আনি দাদা বহিন পরীক্ষা ক্লাস ওয়ান টু টু যাই না এক বাক্সা না তরমাবো সমান পরিমাবো সমান হেঁকে পরে বই আসময় আনি দারা হাঙা হাঙ্কাই দারা অকরা হাঙা হাঙ্কাই ব ক্লাস টুয়েলভ পাস হই পারানই না পাস হই ব কলেজে ভর্তি হওয়া আগুলি থাঙ্কা আর ভর্তি বহাই উঙ্কা পইলা হাঙাকে ব সায়েন্স স্ট্রিমও তঙ্গনি সায়েন্স স্ট্রিম নে তামুখা উ মানে ইঞ্জিনিয়ারিং কলেজ রোগ ভর্তি হংমালিয়া মেডিকেল কলেজ রোগ এন্ট্রান্স রোগ বহাইন রিমালিয়া ও রং পয়সা ফর্ম ফিল আপ খাইন বাজে বনার আমি হাইকারি
1: বিয়াল তঙ্গনো
0: বিয়াল একাই বাবা বহাইন বসুক
1: মানে
0: রিমানাইবা একাই আসময় রোগ তো রং পয়সা নেই বহাইন একদম বিয়াল এনেকা আপনি বাকি বতামকে আর্টস স্ট্রিমও পড়াই থাকা আর্টস স্ট্রিমও পড়েব এমবিবি কলেজে পড়ে বই এনেক অনেক কষ্ট মস্ত খাইব বহাই পড়েখা ইভেন আং আনি মকল বাই থাকা আং যে সময় স্কুলও পড়ে তখন সময় ব যে সময় নগো ফাই সুতিন সময় ফাই আর সময় বতামকা আমা বাই মুক্ত ইকলাই লাই এই জনবাইসা কাপ লাই রং সানলাই রং রংনি ব্যাপারে বিয়ালনি ব্যাপারে সালাই এনেক আজরও আমা তামখাই আমা নগান গিন্দির ফানো দা মানো তাকু পুখুরানার মান তে দা মানো নাই বিখারক সানাই কিসা মিসা ফানো উলর ফানো রিয়ান নাই আমতে হেকে ব তামখলাই মকল মুক্তি কুপলং খাইয়ে ব কিসা মিসা অম্ব খাইয়ে বিখা টিকা আমতে হেকে খাই ফানো তাকু পুখনারা নাই ব ম্যানেজ খাই কষ্ট মাস
1: অব অব অব চিনি হাসতে নি চিনি বরক নি চিনি বসুন নি অব অব কাইসা তঙ্গুন অব অব খেপজন কি ইয়া খেপজন বা লাচে জানে কোন ইয়া আনি আনি থিনঙ্গব হাইনো আঙ্গু বুঝ থানে আনি মা আনি বাবু বুঝ থানে সানি নাই আবু আঙ্গু মাংজাক আবু লাচিনার কোনো কোনো কক্রি হ্যাঁ যারা অবন সিনাই

0: অবনত যারা খাও তুই নাই মুই তো নারক নাই বরুম বরক জানাই
1: হংকাই আর পরে হিংকে তামুখা আং ও মকল বাই থাঙ্গ নুখা মনে যে বরক যে মকল মুক তৈ কুপলং খাই কাবলাই মানে আর রাং নি বিয়াল আং আসুমিন চিমি ফান নুখা হ্যাঁ আসুমিন চিমিন আং তামনাকলাই খাও কাইসা নাংমনি টঙ্কা
0: ভাইকে ইয়াকুং বাসা নাই
1: মানে লেখা পড়নানি আসুকসি বিয়াল অঙি দঙ হাই পান আং অঙ্ক ইয়াহানাই আং গিভ আপ খাইয়া আং মা থাংনাই আং মা পড়নাই যে সাফন কষ্ট মাখাইনাই আং নি আসুমিন চিমিন আনি বখাও হামমনি দঙ আর আর পরে হেঁকাই ব কষ্ট মস্ত কষ্ট মস্ত খাই আমি হেঁকে গ্রেজুয়েশন পাইখা গ্রেজুয়েশন পাইখা আর পরে ব মাস্টার ডিগ্রি বহাই না আমি হেঁকে কষ্ট মস্ত খাই টুকটাক টুকটাক টুকটাক খাই না চিন ফ্যামিলি ব আমি হেঁকে পাইলাই যাখা ব পাইয়াই লগা ব লাস্ট মোমেন্ট ব 2007 হেঁকে ব চাকরি মানি থাঙ আর আবো সিং হেঁকাই চং তামুখা আবি সিং ব সাইমানকা বসাইমাংখা যে এডুকেশন যে ইংলিশ এডুকেশন ইম্পর্টেন্স ব আসামে সাইমানই বতাম খাইছন বাংলা মিডিয়াম নি শিফ খাই ইংলিশ মিডিয়াম শিফ খাই রে
0: হ্যাঁ একদম জরাতি খাই কা সামন
1: এনকে ইংলিশ মিডিয়াম নি ইম্পর্টেন্স নাই ব তাম খাই কা ব ইংলিশ মিডিয়াম চন শিফ খাই রে এনকে ক্লাস 3 নি চমি হেঙ্গে চং ইংলিশ মিডিয়াম পরে লাইয়ই ক্লাস নিনি ক্লাস 10 11 আং ম্যাট্রিকুলেশন রেখা পারাওনো তারপরে 11-12 শিশু বিহার বউ বউ আসমে যেহেতু গভর্নমেন্ট সার্ভেন্ট গভর্নমেন্ট সার্ভিস মানি থাকা 2007 হেঁকে আমাকে আগলিও থাঙে যেন আরও শিশু বিহার পরে লাই যাখা পরে মানে উল হেঁকে আরও তাই গেছে কক 11-12 তামুখা যেহেতু শিশু বিহার বাংলা বাই ক্লাস
0: ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি আন্ডার
1: ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ফিয়া চং যে ওয়ান সক মানে মতে হেঁকে চেন খাই ওয়ান সক আছে আর ইংলিশ কক বাই কামকে ফুরুঙ্গু স্কুল বাহিনী রেপুটেড যেহেতু টপ
0: আর
1: অজরাও হেঁকা হেঁকাই আং বাহিনী ওয়ান সক আছে স্কুল হামুনো হেঁকা তারপরে ফ্রি স্কুল গভর্নমেন্ট স্কুল হেঁকাই কোনো ফি নাঙিয়া হেঁকা আবো কাইসা আনে আর সুবিধা হেঁকা রাং পয়সা বিয়াল তো আগে চিমি ফোন নুখাং হেঁকা বিয়াল না তাই বার যারে না মসলাই আনি ফ্যামিলি না তাই আন দারা সময় হেঁকা উন বাকি সিজি ভাড়া বর্তিং থাকা সিজি ভাড়া বর্তিং হ্যাঁ হেঁকাই তামুখা আর তাইসা প্রবলেম ব্যাক ইংলিশ যে কমিউনিকেশন নি এবার বাংলা কমিউনিকেশন নি প্রবলেম অঙ্গি থাক হেঁকাই খরকচা টিচার আং বুংলা নালিয়া পলিটিক্যাল সায়েন্স টিচার ব কিসা সিগ্রিমা হেঁকে ক্লাস রক গৈরি রেখা যে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট হেঁকা অমতি অমতি কিসা সায়েন্স স্ট্রিম বা অমতি হাই রিলেটেড হাই রাই কত কিছু হেঁকা এই তামুক হেঁকা বনো আং টুইশন ব ব্ল্যাক বোর্ড টুইশন নি বাকি নাম্বার সিরো হেঁকে কিরিলাই তামুখা
0: বনের মাথা নাই
1: বনের মাথা নাই কিরিলাই তামুখা আন লগে সঙ্গ লগে কয়ে একজন তঙ্গ দল রক ফ্রেন্ডস রক হেঁকা বড় কয়ে কন্ট্যাক্ট খাইলাই থাংলাইকা থাংলাই মানে তামুখা শুধু বাংলা বাইমাং বাংলা বাইমাং বাংলা বাইমাং সিরু মানে সিরি অঙ্ক নোট রেও লেকচার রেও করে বাংলা বাই হেঁকা আং আবো অংশগিয়া ও মুনুদ্র পড়ি নাই বাহিন আবো কোনো মানে ঠিক ওয়ান সঙ্গে আং আবো যে সেন্টেন্স সেন্টেন্স যে কনস্ট্রাকশন র আর যে নোটস র কনফিটংয়া টপিক বাই কোনো মিলিয়া আমি হাই নুখা হেঁকা আং তামু খাইকা আঙর পড়িলে অংলাক আং তৈখা আনি এম্বিশন আপনার তৈ দুলি আঙই মাংলাক সাকসেস খাই মাংলাক নি আং আপনার ইয়াকারি রেখা হেঁকা ইয়াকারি আং তামু খাইকা আন নগো বহাই না তাইসা সাকা দাঁড়ানো নগ্রানা আন স্কুল সালাই রিমান আর লাস্ট মোবাইল যেমন দুই সপ্তাহ না স্কুল জয়েন খাইমেন পরে দুই সপ্তাহ পরে আং সাকা বোনা রিকোয়েস্ট খাইকে আং না স্কুল চেঞ্জ খাই মানো ওরও আং একদম প্রবলেম হয়ে থাকা আনি কমিউনিকেশন নিয়ে কারণ আং আগে স্কুল যে মিশনারি স্কুল পরে মানে একদম ডিসিপ্লিন স্কুল একদম মানে অ্যাটেন্টিভ ডিসিপ্লিন লেখাপড়া ঠিক আছে বড় কামকে ফুরমাই এখনো বড়নি ডিসিপ্লিন লাইফ একদম আবরণ আং চাজাগে আর আং বহাই না আমি হাইনি কিসা অঙ্ক নাই যান মানে আপব্রিঙ্গিং সে আমি হাইকাই এনকা আরও হাঁকাই হাইন চেসে মেসে আরও স্টুডেন্ট রোগ বেশিরভাগ নো তারমানে টুইশন হাই ক্লাস স্টুডেন্ট আর পরে টুইশনও যেহেতু ডিপেন্ড বড় খরচা খরচা নেই আটজন টিচার্স নারকজাক দাম স্কুল রগ বরক তাম কয় থাইনানি চেকলেক নানি অমতিন বগেস ভাই ফ্রি টাইম লেজার টাইম এনজয় খেয়ে নিয়েছি ভাই ক্লাস বহাই না বাং মানে ক্লাসরুম রগ বহাই না কোনো টিচার্স রেসপেক্ট ইয়া হাইন উবরুজাবো আ জায়গাও যেহেতু আ এনভাইরনমেন্ট আং ওয়ান সক আছে আং আসে খাইমাংলাক আনি যে এম্বিশন নিবাগে

0: যে ভাইকে আরো আবনাং ফুলফিল খাই মগলে নেই আং নগ শাখা যে আনা স্কুল চেঞ্জ খাই কিন্তু বড় ওয়াইন শাখা লাস্ট মোমেন্ট না তাব তো মাংলাইয়া তাব তো জেসা পান খাই দিই তাব তো মাংলা খা আং তাও খা আং মাগাব খা হরসা আং ভাইকে হাইকে আং কই মান নাই আনি অংতি হাই সিচুয়েশন এনকা আর পরে তাম খা ঠিক আছে আং গিভ আপ তো খাই আং বরক যেহেতু গিভ আপ খাই
1: অ্যাডজাস্ট বা খাইছি নাই
0: অ্যাডজাস্ট বা খাই নাই আমার নেই আং তাম খাই গা নগ একদম কনসেন্ট্রেট খাই নগ মাং পরীক্ষা নগ মাং পরীক্ষা নগ মাং পরীক্ষা স্কুল থাং স্কুল আং মানে অ্যাটেন্টিভ নো স্কুল বহাইনা আং কোনো বাং খাইয়া অ্যাবসেন্ট হইয়া স্কুল থাঙা আং আর লেকচারের বহাইনো যেমন সাকা আং ফলো খাই আর স্কুল লাইফ আন তাই গেছে আনি ফাউন্ডেশন রেনাই হিঙা গা আন প্রদীপ দেববর মানে প্রদীপ দেববর মানে ওকে প্রদীপ দেববর মানে খরকসা পিজিটি টিচার তো ব আন একদম হেল্প হাইকা তারপর ব ওহাইন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কুমলং কলেজ ব আন অনেক হেল্প হাইকা ব ব খরকসা সে ইংলিশ সানাই আর সানা থাকে আর তাই খরকসা আঙ্কে ইংলিশ টিচার ইংলিশ সাবজেক্টনি টিচার বড় খরো নেই ইংলিশ সানাই তাই রঙে বেশির ভাগ বাংলা বাইন লেকচার ও মিক্স কিসা আমি হেঁকে হেঁকে ব আন অনেক হেল্প হাইকা ইংলিশ যে হিস্ট্রি সাবজেক্ট নিয়ে তৈরি সিনানি বুঝিনি আমি হেঁকে আমি ক্লাস টুয়েলভ পাস খাই আং আর ফার্স্ট ডিভিশন বাইন পাস খাইকা ফার্স্ট ডিভিশন পাস খাই আং ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রিও জয়েন খাই আর
1: খাপং সঙ্গে দালে খা রুই খাওয়ারই সুরুং খাংখাই কোনো ফানো দেরামা ফাইয়া বা বসক সগিয়াও নাই বসক সগ নাইনো গাছুং তো কক সামাং সামাংনো জরা কং মালাইখা তাবং নং খরকসা ফুরুং নাই স্কুল বিয়া কলেজ নি খরকসা ফুরুং নাই আর কলেজ যা ফাই শিখলা রংনো ফাইও শিখলা জালাই রংনো পড়িনা ফাইও ওকে নুং খরকসা ফুরুং নাই হিনেই নুং তো নুং দেরামা মানি ফেকা হ্যাঁ আসুক যে নিন দেরামা নুগু ফেমানে তাবো নুং নিনি ফুরুং নাই রংনো নুং বাহাইকে ফুরুং নাই বাহাইকে ফুরুঙ্গি দং আমার সাকা দিয়ে
0: পইলা তো বরং ইন্সপিরেশন নাং বরং ইন্সপাই খাইন চেষ্টা খাইও কারণ বরক তাব সাইমিয়া বরং লাইফ যাই বরক মং তো অংিয়া যে যে মানে চেরাইন চিমি গই ফাইনাই যে দুঃখ কষ্ট নগই ফাইনি আরও বেশিরভাগ তাব তো চেরাই রক মোবাইল ফোনস পাই মাং বেশিরভাগ তারপর অত বেশি দুঃখ কষ্ট তো মালিয়া কারণ গার্জেন রতাব মোটামুটি সিভাই খায় অ্যাওয়ার পাই খায় তবু আঙো চেরাই রক ন অমতি না সানাই যে পড়াশোনা তো মেইন আবো তো নিনি ফিউচার না নিনি ফিউচার না সানামনা নিহে পড়াশোনা বই মা সানামনাই পড়াশোনা করেই নাং কোনো দিন কোনো বড় অংমাইয়া কোনো নাং আবো কোনো সানা থাকে কোনো অংমাইয়া নেইমন কারণ তাবো এজুকেশন তো মাস এজুকেশন নাং সব কিছু অলরাউন্ড ডেভেলপমেন্ট অংনা নিহে নাং এজুকেশন না না নাং
1: যে তাবো তো আগে নিছে লাইতেছে নংখা রুংনক ফুরুংনক অবহাই কলেজ বিশ্ববিদ্যালয় কমন দো তাবক হ্যাঁ আগে তো কাঁচাল কাঁচাল থাকা নাম থানা নাইয়া নগ গান অঙ্গি দো নগ দো কলেজ খাইবানো হ্যাঁ মাস্টার ডিগ্রি খাইবানো আগেছে অনেক কাহামংখা কিন্তু তবু বেসিক্যালি চিনি বসঙ্গ চিনি শিকলা চালাই রক যে লামা দেরা মানি বরং তামো সানে নো কাছে মেসেজ রহ দিল বাগে নাই বরক সানানি
0: বা অবনো যে ননী বুফা বুমা সঙ্গ নন নিনি বুফা বুমা সঙ্গ বসে কষ্ট খাই অর রহাই দং ফরঙ্গই দং বরক যে দুঃখ কষ্ট অংমান অর কেসাবান অর না মুচুই অংই নন অর রহমানি নং রাং নাংখা রাং পয়সা নাংখা পয়সা মানে যে নাংমানি নং সাইকেল নাংখা সাইকেল যে নাংমানি নং নন রহাই দং হেঙ্কে নং নিনি বড়নি বাকই আফানলে নং ইনি বাকই সাকনি বাকই নং নাইথাইগ্লাইও সিধাইগ্লাইও সানাম থাইগ্লাইও আর দেরামানি নং নুগুইছে দং কত চেরাই রক কত স্টুডেন্টস রক ড্রাগস নাও এইচ আই ভি পজিটিভ ইভেন্ট আও ড্রাগস নাও কত কিছু মানে আবার সানানি কগে আর আমি হাই অবস্থা তো কত ডিজিজেস কত আর লামা করা যাচ্ছে আর এখানে অবন নুগুইব তো নুগিয়াবো অংিয়া মকল কাছার মকল গানাও নুগজাগি তো আর নং অবন নুগুই নং আ সিদ্রার খুবই খুবই আবই নং আবন তৈ দুলা নাই হ্যাঁ নিনি লাইফ তো বড় হাই নাই নষ্ট হই থাকে আর আবনে বাকে জরা তংসানি জরা যে তাবো জরা কাহামো কাহাম লামা দিগি হিমদি কাহাম দিগি থাকদি নিনি সোসাইটি নন নাসিং তো নিনি চুবাচু
1: নিনি ইমাং বসকাং বাজাই দং
0: বাজাই দং আর নিনি সোসাইটি নন সবসময় এক্সপেক্ট খাই দো যে বরণ কিছু না কিছু নন রীতি বরণ রীতি
1: অবরো পাই থাকা কোনো সাহা নাই যে খাপাং সংরক্ত

0: 최근에 땀머니 바게 수실 걸로 입어보는 종들이 뭐라 바게 랭이도 가지니 아까지만이 밀어려니 꽉 보라 커덜니 아와이작 람쇼고 뭐라 그냥 반다고 너 사이만 하나 뭐 크럭서 뭐라 그냥 뭐라 그누 아니냐 뭐니 원수마티 뭐니 샤마티 너로 뭐 라마 힘디 다이 지니 어 하스테오 지니 버슨 거 어버 하이테오 까왕마 수실 걸로 용툰 어버노 드리니 어반다디앙 거효루 저도노 콜로모 다이 아버님 싱뚜이 쇼칠 바보노 벨레벨 람서고 대야 콜로마 야파로
1: 아우 앙고 하이노 벨라게 함바이 마리오 아 빌로니아 도르데션 켄드로 아노 쭉쭉 자가이 아노 어 자가오 기사 콕사 콕 타이자 타이네 사위 크나라는 바게 아니 라이프 니 베퍼리 아니 제 인스파이어 클레이 더 마나 스튜던트 오나 아부노 아니 자이 동 동마니 아 아사 카이 아니 오 콕로 크나위 제 스튜던트스 에바 양스터스 로 더브 유츠 로 모니 제 라마 코레 동나이 록바 아부노 스나무 툰 아 제 lama himi tong nei rok ba mo rok abno nai chom ui nai ko loi him tun asigna
2: লামসগু বরং গুণাং এই অনুষ্ঠানে আজ আপনারা শুনলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় বেলুনিয়া এর ইতিহাস বিভাগের অধ্যাপক শ্রী সুশীল কলের সাথে সাক্ষাৎকার সাক্ষাৎকার গ্রহণে ছিলেন সুখচন্দ্র মুড়াসিং আকাশবাণী বেলুনিয়া শুরু হচ্ছে কৃষক ভাইদের জন্য আমাদের নিয়মিত পরিবেশনা খেতে খামারে। আজকের আসরে আপনারা শুনতে পাবেন একখানি আলোচনা প্রসঙ্গ ছোট এবং মাঝারি পুকুরের মালিকদের জন্যে বেশি লাভ কোথায়, পাবদা না জিওল মাছ চাষে। আর এই নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন মৎস্য আধিকারিক পুনম মজুমদার।
3: আজকের আলোচনার বিষয় ছোট এবং মাঝারি পুকুরের মালিকদের জন্য বেশি লাভ কোথায় পাবেন আপনারা, পাবদা চাষ না জিওল চাষ। এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মৎস্য আধিকারিক পুনম মজুমদার। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় রেখেছি যে যারা মৎস্য চাষি ভাই রয়েছেন, বাণিজ্যিকভাবে মৎস্য চাষ করেন, অল্প পরিসরে হোক বা বিস্তীর্ণ এলাকাতেই হোক, বেশি লাভ তারা কোথায় পাবেন, পাবদা চাষ করে নাকি জিওল মাছ চাষ করে। তো সে ব্যাপারে আমি আসার আগে প্রথমে জানবো যে ছোট চাষি বা মাঝারি চাষি কাদেরকে বলা হবে, কিভাবে আমরা শনাক্ত করব।
4: ত্রিপুরার ক্ষেত্রে ত্রিপুরার অধিকাংশ যে মৎস্য চাষিরা আছে, অধিকাংশ মৎস্য চাষিরা ছোট বা প্রান্তিক শ্রেণীর মৎস্য চাষি। পয়েন্ট ওয়ান হেক্টেয়ার থেকে ওয়ান হেক্টেয়ার মানে এক কানি পুকুর যাদের আছে ওদেরকে আমরা বলতে পারি যে ওরা ছোট শ্রেণীর মৎস্য চাষি। এক কানি থেকে এক হেক্টেয়ার পর্যন্ত।
3: আচ্ছা, তারা হবেন ছোট চাষি,
4: ছোট ছোট শ্রেণীর মৎস্য চাষি।
3: তার থেকে যদি বেশি থাকে,
4: বেশি থাকে এক থেকে পাঁচ হেক্টেয়ার পর্যন্ত যাদের জলাশয় আছে ওরা হয়ে যাবে মার্জিন মিডিয়াম, মিডিয়াম শ্রেণীর মৎস্য চাষি। পাঁচ হেক্টেয়ার থেকে বেশি যাদের জলাশয় আছে ওদেরকে আমরা বলবো যে কমার্শিয়াল স্কেলের মৎস্য চাষি। তো আমরা মাছ চাষের জলাশয়ের এরিয়া বুঝে আমরা মৎস্য চাষিদেরকে এই তিন ভাগে ভাগ করতে পারি।
3: আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এখানে বিশেষ করে আমাদের ত্রিপুরাতে বা দক্ষিণ জেলাতে সে ছোট বা মাঝারি চাষি সংখ্যাটাই বেশি হবে, তাই তো?
4: হ্যাঁ, ত্রিপুরাতেই অধিকাংশ যে মৎস্য চাষিরা সবাই ছোট শ্রেণী বা যাদের পুকুর এক কানি থেকে দু কানি এটা আমরা বেশি দেখতে পাই এমন জলাশয়।
3: আমাদের এখানে কিন্তু মিশ্র মৎস্য চাষটাই বেশি হচ্ছে।
4: হ্যাঁ, পলিকালচার যেটাকে আমরা সায়েন্টিফিক টার্মে বলি যে পলিকালচার,
3: একদম,
4: যেটা আমরা চিংড়ি, পাবদা, শিং, মাগুর এই সব মাছের সাথে কার্প জাতীয় মাছ যেমন কাতলা, রুই, মৃগেল এই সব মাছের একটা মিক্সড কালচার করি, আমরা পলিকালচার বলি।
3: সেটা নিয়ে কিন্তু মৎস্য চাষিরা বেশি ব্যস্ত থাকেন এবং মানে সেটাতে তারা বেশি

0: ইন্টারেস্টেড থাকেন যে মিশ্র মৎস্য চাষ যেটা বলা হয়,
1: এই মিশ্র মৎস্য চাষে আপনার রিস্কের যে ফ্যাক্টরটা, রিস্ক ফ্যাক্টরটাও কম থাকে। যেমন পাবদা মাছের চাষ করতে গিয়ে আমরা দেখি যে পাবদা মাছ যদি আমরা পুকুরে, যখন আমরা মৎস্য ভাইদেরকে যখন বলি যে পাবদা মাছ ফেলতে পুকুরে, তো আমরা এটাকে মেক শিওর করতে লাগে যে সব মাছের সাইজ বা মাছের যে বডি ওয়েট যাতে সমান থাকে। কেন কি পাবদা মাছের একটা টেন্ডেন্সি থাকে যে যদি কোনো মাছ যদি বড় হয় বা কোনো পাবদা মাছ যদি ছোট হয় তো বড় মাছ ছোট মাছটাকে খেয়ে ফেলে।
0: পাবদা মাছ
1: হ্যাঁ, এটা পাবদা মাছের
0: ক্ষেত্রে বড় পাবদা মাছটা
1: ছোট মাছকে খেয়ে ফেলে। যার জন্য আমরা বলি যে এক সাইজেরই পাবদা মাছ পুকুরে ফেলতে, প্লাস তার সাথে কার্প জাতীয় মাছ যেমন কাতলা, রুই, মৃগেল এসব মাছ ছাড়তে।
0: আচ্ছা,
1: তাহলে কি হয় যে একটা পুকুরের যে পুরা কলমটা আছে, মানে যারা যে মাছ যেমন কাতলা মাছ পুকুরের উপরের জায়গাটা, উপরের লেয়ারে থাকে।
0: আচ্ছা,
1: তারপর রুই মাছ যেটা পুকুরের মিডিলের লেয়ারে থাকে, মৃগেল যেগুলো পুকুরের একদম নিচের বটম লেয়ারে থাকে একদম, তো তার সাথে তো পুকুরের প্রত্যেকটা লেয়ার অকুপাই হয় প্লাস ইউজে আসে। যেমন আমাদের মাছের খাবার একটা ন্যাচারাল খাবার ফাইটোপ্ল্যাঙ্কটন বা জু প্ল্যাংটন, এইসবগুলো যাতে প্রত্যেকটা কলমের মাছ যাতে ইকুয়ালি পায়, তো আমরা চেষ্টা করি এটাকে প্রমোট করার পলিকালচার মিশ্র চাষ মাছের, আর তার সাথে পাবদা, যাতে যদি পাবদার কোনো বছর আর প্লাস আমাদের যে পাবদা মাছ এটা খুব সেন্সিটিভ, আমাদের যদি জলের টেম্পারেচার চেঞ্জ হয়ে যায় বা জলের যদি ওয়াটার কোয়ালিটি যখন খারাপ হয়ে যায় তো এটা পাবদা মাছকে বেশি এফেক্ট করে তুলনামূলক আমাদের যে কার্প জাতীয় মাছ আছে যেমন কাতলা, রুই, মৃগেল, এদেরকে কম এফেক্ট করে ক্লাইমেট চেঞ্জ বলুন বা টেম্পারেচার, জলের পিএইচ, জলের অক্সিজেন, এইসব ফ্যাক্টর গুলো যাতে বেশি আমাদের লস যাতে না হয় তার জন্য আমরা পলিকালচারটাকে বেশি প্রমোট করি।
0: আচ্ছা আচ্ছা, যেটা বললেন আপনি জলের গুণগত মান অনেকটা প্রভাব ফেলে পাবদা মাছের ক্ষেত্রে, তাহলে যারা নতুন ভাবে চাষ শুরু করবেন, স্থির করেছেন বা মনে মনে ভেবে রেখেছেন যে আমি চাষ করব, মাছ চাষ করব, পুকুর রয়েছে, কিভাবে পুকুরটাকে তৈরি করবেন, সেক্ষেত্রে কখন তৈরি করবেন বা কিভাবে পুকুরটাকে তৈরি করা দরকার?
1: পাবদা মাছের পুকুর তৈরি করার জন্য প্রথম পুকুরের নির্বাচন, মানে আমাদের পুকুরটা, যেমন যদি আমরা পাবদা মাছ চাষ করতে চাই তো পুকুরের আমরা এরিয়া, যেটা এককানি পুকুর দিয়ে আমরা স্টার্ট করতে পারি, তার জলের গভীরতা থাকতে হবে 1 থেকে 1.5 মিটার, যেটাতে আপনার কয়েকটা অংশ, পুকুরের কয়েকটা অংশ যাতে ছায়া থাকে, মাছ ওখানে এসে রেস্ট করবে এমন একটা ছায়া এরিয়া একটা থাকতে হবে। তারপর
0: পুকুর পাড়ে
1: গাছ থাকে
0: যাতে তার ছায়াটা জলের মধ্যে পড়ে, সেদিকে লক্ষ্য রাখতে হবে চাষিভাইদের।
1: তারপর পুকুরে যেমন কোনো আগাছা যাতে না থাকে, ছায়া থাকে বাট আগাছা যাতে না থাকে। তারপর ওখানে আমরা পুকুরকে প্রিপেয়ার করার জন্য আমরা ওটাতে চুন দেব। প্রতি হেক্টেয়ারে আমরা অ্যাডভাইস করি 1,000 থেকে 3,000 কেজি প্রতি হেক্টেয়ারে চুন দেওয়ার জন্য, যাতে জলের কোয়ালিটি ভালো থাকে। তারপর আপনার ওই পুকুরে আমরা পোনা স্টক করতে পারি, আপনার এক হেক্টেয়ারে আমরা অ্যাডভাইস করি আপনার 4,000 থেকে 6,000 পাবদার পোনা প্রতি হেক্টেয়ারে। তারপর পাবদা মাছের আলাদা করে ফিড পাওয়া যায় মার্কেটে, তো ওই ফিডেরও আমরা প্রোটিন পার্সেন্টেজটা একটু খেয়াল রাখতে হয়, যাতে ওই প্রোটিন পার্সেন্টেজটা 30% প্রোটিনওয়ালা প্যালেট ফিড, ফ্লোটিং বা সিঙ্কিং, ভাসমান বা ডুবন্ত ফিড যাতে আমরা পাবদা মাছকে খাওয়াই।
0: আচ্ছা আচ্ছা,
1: তারপর আমাদের পিএইচ, জলের যে পিএইচ, জলের কোয়ালিটি মাপার জন্য জলের পিএইচ আমাদের মেনটেন করতে হয় 6 থেকে 8 পিএইচ এর রেঞ্জে। তারপর জলের অক্সিজেন লেভেল, ওইটাও আমাদের মেনটেন করতে হয় অ্যারাউন্ড 8 mg/L।
0: আচ্ছা আচ্ছা,
1: এইসব টেস্ট করার জন্য আমাদের মার্কেটে অনেক ধরনের কিট পাওয়া যায় এইসব জলের ওয়াটার কোয়ালিটি টেস্ট করার জন্য,
0: পিএইচ লেভেল কি
1: রয়েছে, অক্সিজেন লেভেল, জলে অ্যামোনিয়া কতটুকু এমন।
0: তাহলে মৎস্য চাষী ভাইয়েরা যারা মানে বিজ্ঞানসম্মত ভাবে চাষ করার জন্য প্রস্তুত রয়েছেন, তাদের জন্য পরামর্শ থাকবে জলের

0: স্কিম, আপনার পাবদা, মাগুর, শিং মাছ, চিংড়ি মাছ এসবের সাথে আমাদের কার্ভ জাতীয় মাছের মিক্সড কালচার করা, এই কয়েকটা স্কিম আমাদের আছে। প্লাস PMMSY প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা, এই স্কিমের আন্ডারে নতুন পুকুর খননের করার জন্য ফান্ড দেওয়া হয় বা তৈরি করে দেওয়া হয়। প্লাস ওই পুকুরে ইনপুট যেমন আপনার মাছের খাবার, তারপর মাছের রেনু বা পোনা, আপনার খোল, চুন এসবও এই স্কিমের আন্ডারে দেওয়া হয়।
1: আচ্ছা আচ্ছা।
0: তার সাথে সাথে আমাদের আরো একটা স্কিম আছে NFDB, ন্যাশনাল ফিশারিজ ডিজিটাল বোর্ডের থেকে একটা স্কিম দেওয়া হয় আপনার মাছের রেনু উৎপাদনের জন্য।
1: আচ্ছা আচ্ছা।
0: এইসব স্কিমগুলো ডিপার্টমেন্ট অফ ফিশারিজ থেকে দেওয়া হয়।
1: সেক্ষেত্রে চাষি ভাইয়েরা কিভাবে এর সুবিধা নিতে পারেন?
0: এটার জন্য
1: আমাদের যোগাযোগ করতে হবে বা কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন হয়? আমি একজন মৎস্য চাষি, তাহলে আমি কিভাবে তার সুবিধা পাব, সেটা কিভাবে দপ্তর থেকে আমি সেই সুবিধাটা নিতে পারব?
0: একদম। তো এইসব বেনিফিটস বা এইসব বেনিফিটস পাওয়ার জন্য আমরা মৎস্য চাষীদেরকে বলি যে ওদের কয়েকটা আমাদের ফিক্সড ডকুমেন্টস লাগে, যেমন জায়গার কাগজ, মানে সাপোজ
1: আমাদের পুকুর রয়েছে, সেই পুকুরের জায়গার পর্চা কাগজ লাগবে। তাছাড়া বেনিফিশিয়ারি বা চাষি ভাই যে রয়েছেন তার নিশ্চয় আধার কার্ড,
0: আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এসব। আরো তিন চার ধরনের আমরা তিন চার ভাবে আমরা এটাকে মৎস্য চাষী পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারি। যেমন যখন আমাদের একটা স্কিম আসে বা অ্যাকশন প্ল্যান আসে, এইসব বেনিফিটস বা স্কিমস গুলো আসে, তখন আমরা মৎস্য চাষীদেরকে বলি যে আমাদের কাছে অ্যাপ্লিকেশন করার জন্য। তো ওই অ্যাপ্লিকেশন গুলো নিয়ে আমরা পঞ্চায়েত পঞ্চায়েত লেভেলে তারপর এটাকে ডিস্ট্রিবিউট করা হয়।
1: সেভাবে মৎস্য চাষী ভাইয়েরা যারা ইচ্ছুক রয়েছেন এই সুবিধাগুলো তারা কিন্তু পেতে পারে।
0: একদম। আর যদি কেউ নিজের নিজের থেকে স্বেচ্ছাভাবে নিজের পুকুর আছে যাতে কাজ করতে চায়, তখন আমরা ডিপার্টমেন্টের তরফ থেকে যত সম্ভব অ্যাডভাইস বা কনসালটেশন দিতে পারি সবই আমরা করে দিতে রাজি করি।
1: চাষি ভাইয়েরা যদি দপ্তরের সাথে যোগাযোগ করে, সেক্ষেত্রে দপ্তর কিন্তু নিজেরা গিয়ে
0: ওই সব
1: পর্যবেক্ষণ করে কি ধরনের সমস্যা হতে পারে বা কি করতে হবে, সমস্ত রকম পরামর্শ
0: আমরা দিতে পারি।
1: আচ্ছা, অনেক চাষি ভাই রয়েছেন যাদের নিজস্ব পুকুর কম রয়েছে বা একেবারেই নেই, অন্যের পুকুর নিয়ে তারা যেটাকে লিজ বলা হয় চাষ করছেন, সেক্ষেত্রে তারাও কি ওই সুবিধাটা পেতে পারেন?
0: একদম।
1: ওর
0: নামে কাগজ নেই, কিন্তু ওই লিজের কাগজটা নিয়ে একটা নোটারি থেকে একটা ডকুমেন্ট, ওরা একটা NOC, নো অবজেকশন সার্টিফিকেট যদি ওরা তৈরি করতে পারে, তখন ওরা ওইটা নিয়ে আমরা KCC বেনিফিটস, লোনের বেনিফিট দিতে পারি, তারপর বিভিন্ন স্কিমেরও বেনিফিট ওরা পেতে পারে। একটা নো অবজেকশন সার্টিফিকেট লাগবে ওটার জন্য।
1: পুকুর তৈরি থেকে শুরু করে, পুকুরে চুন প্রয়োগ থেকে শুরু করে, আপনি যেটা বললেন যে বিভিন্ন ধরনের খাদ্য দেওয়া, সুষম খাদ্য, সব কিছুরই সুবিধা পাওয়া যাবে যদি এই স্কিমের
0: অন্তর্গত তারা
1: হতে পারে। সেক্ষেত্রে আপনাদের দপ্তর থেকে তো
0: যোগাযোগ করা যায়।
1: আচ্ছা আচ্ছা।
0: প্লাস তারপর আমার এটা যেটা আমরা দেখেছি অনেক ক্ষেত্রে, যে ত্রিপুরার ক্ষেত্রে স্পেশালি, যে ছোট পুকুর বা যারা নতুন মাছ চাষ করতে চাইছে ওদের জন্য মাগুর চাষ বা শিং মাছ চাষ, এইসব মাছের চাষ করা অনেকটা সোজা, কেন কি এটাতে রিস্ক বেশি নেই। শিং মাছ বা মাগুর মাছ ওরা জল থেকে, সরি, ওরা বাইরে হাওয়া থেকে, জলের বাইরে থেকে অক্সিজেন নিতে পারে, যেটা পাবদা মাছ পারে না। পাবদা মাছ তুলনামূলক বেশি সেন্সিটিভ মাগুর আর শিং মাছ থেকে, যার জন্য পাবদা মাছের চাষ করতে গিয়ে আমরা বেশি দেখি যে বেশি রিস্ক মৎস্য চাষীদের ওদের ফেস করতে হয়, যেটা শিং মাছ বা মাগুর মাছ চাষে বেশি প্রবলেমস ফেস করতে হয় না। শিং আর মাগুর মাছ এরা কম অক্সিজেন বা ছোট জলাশয়েও সার্ভাইভ করতে পারে। পাবদা মাছ চাষ করতে গিয়ে আমাদের ওদের জলের কন্ডিশন, জলের কোয়ালিটি, প্লাস ওদের ফিড, অনেকটা সাইন্টিফিক ভাবে আমরা ওই মাছ চাষ করতে হয়। তো আমরা যখন নতুন কেউ মাছ চাষ করতে চায়, আমরা ওদেরকে বলতে চাই যে ওরা আগে মাগুর মাছ বা শিং মাছ এইসব মাছ চাষ দিয়ে শুরু করতে পারে, তারপর ধীরে ধীরে ওরা শিফট করতে পারে পাবদা মাছের চাষ পর্যন্ত।
1: আচ্ছা আচ্ছা। মানে শিং মাগুরের ক্ষেত্রে তেমন একটা যত্ন বা
0: যত্ন বেশি একটা লাগে না
1: এবং

0: এ ধরনের খাবার দাবারও প্রয়োজন হয়,
1: প্রয়োজন হয় না। ওদের ন্যাচারাল ফিড ওরা খুব ভালোভাবে এনভায়রনমেন্ট থেকে নিয়ে নেয়, যেটা পাবদা মাছের জন্য স্পেশাল ফিড তৈরি করা হয় মার্কেটে, যাতে পাবদা মাছ বেশি ভালোভাবে গ্রো করে।
0: তাহলে আমাদের দক্ষিণ ত্রিপুরার যে জলাশয় রয়েছে বা পরিবেশ জলবায়ু রয়েছে, সেক্ষেত্রে আপনি বলছেন যে শিং বা মাগুর মাছ অনায়াসে চাষ করা যায়, কোনো অসুবিধা হয় না। এবং সেক্ষেত্রে কি অন্যান্য মাছের সাথে শিং মাগুর করা যায় নাকি আলাদাভাবে করতে হবে, আলাদা পুকুর করে আলাদাভাবে শিং মাগুর করতে হবে, সেই ব্যাপার রয়েছে নাকি অন্যান্য মাছের সাথে আমি শিং মাগুর করে ফেলতে পারি?
1: অন্যান্য মাছের সাথেও শিং মাগুর আমরা
0: রুই কাতলা
1: মৃগেলের সাথে, যেটা আমাদের ফিশারি দপ্তর থেকেও স্কিম আছে, পলিকালচারের স্কিম, শিং মাগুরের সাথে অন্য কার্ভ জাতীয় মাছের চাষ করা যায়, আর পাবদা মাছের সাথেও অন্যান্য মাছের সাথে মাছ চাষ করা যায়।
0: বা একজভাবে যারা পাবদা মাছ চাষ করতে চায় তাদের জন্য
1: মনোকালচার, এটাকে বলা হয় মনোকালচার, এককভাবে চাষ করা, কিন্তু ওইটাতে রিস্ক বেড়ে যায়। যদি পাবদা মাছের কালচারটা বা তাদের ওদের গ্রোথটা যদি আমাদের হিসাবে না হয়ে থাকে, বা ওরা তো সেন্সিটিভ মাছ, তো যদি ওই মাছের কোনো ক্ষতি হয়, আমাদের তো, আমাদের কৃষক ভাই বন্ধুদের তো প্রফিটটা লাগে, মেইন প্রফিট। তো যদি পাবদা মাছ কোনোভাবে ড্যামেজ হয়ে যায়, তো অন্যান্য মাছ দিয়ে ওরা প্রফিটটা তুলতে পারবে, যেটা আমরা এককভাবে করে, তো ওই বছরের পুরো ক্রপ বা পুরো কালচারটাই ক্ষতি হয়ে যাবে যদি এককভাবে করে। পলিকালচারে এটা সুবিধা ভালো যে যদি একটা মাছের ক্ষতি হয়, অন্যান্য মাছ দিয়ে আমরা ওই প্রফিটটা তুলে ফেলতে পারবো।
0: আচ্ছা আচ্ছা, তাহলে পরামর্শ থাকবে অন্যান্য মাছের সাথে পাবদা মাছ করুন আপনি, কিন্তু অন্যান্য পাশাপাশি অন্যান্য মাছ থাকে তাহলে আপনার মানে ক্ষতি হওয়ার, অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনাটা খুবই কম
1: কমে যাবে।
0: আচ্ছা, যারা নতুন পুকুর করে চাষ শুরু করেছেন বছরের কোন একটা সময় থেকে, বিশেষ করে যদি এই অবস্থাতে এই সময়টাতে কি মাছের কোন ধরনের রোগ বা কোন ধরনের কিছুর আক্রমণ হতে পারে, মাছের কোন ধরনের সমস্যা, চাষ করতে গিয়ে তাদের কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে, মাছের কোন ধরনের রোগের সম্মুখীন হলেন?
1: এই মনসুন বা গ্রীষ্মকালে তো
0: বেশি
1: মাছের একটা রোগ হয়, শীতকালে বেশিরভাগ একটা মাছের আলসার জাতীয় একটা রোগ হয়, ইউএস এপিজোটিক আলসারেটিভ সিন্ড্রোম করে একটা রোগ হয় মাছে, যার জন্য মাছের শরীরে একটা লাল রঙের একটা স্পট চলে আসে। ওটা বেশিরভাগ টাইম আমরা দেখি শীতকালে হয়, কিন্তু সামার বা মনসুন টাইমে ওই রোগটা মাছের কম হয়। তো আমরা এই টাইমে সামার বা মনসুন টাইমে আমরা মৎস্য চাষীদেরকে বলি যে এই টাইমে মাছ স্টক করা উচিত।
0: আচ্ছা আচ্ছা, বৃদ্ধিটা কখন বেশি হয়, শীতকালে নাকি গ্রীষ্মকালে?
1: গ্রীষ্মকালে।
0: সেক্ষেত্রে খাবার দেওয়ার যে এটা পদ্ধতি রয়েছে, যারা বাণিজ্যিক ভাবে চাষ করছেন, খাবার দেওয়ার একটা নিশ্চয় পদ্ধতি রয়েছে, কখন খাবারটা দিলে ভালো হবে বা কতটুকু মাছের জন্য কতটুকু খাবার দিলে ভালো হবে?
1: আমরা সুষম খাদ্য, যেটা ওই খাদ্যটা আমরা চেষ্টা করি যে মাছকে দিনে দুবার খাওয়া, একবার সকালে আর একবার বিকেলে। আর ওই খাবারটা আমরা, সাপোজ আমাদের পুকুরে 100 কেজি মাছ আছে, তো ওই 100 কেজি মাছের জন্য ওই মাছের ওয়েট অনুযায়ী, মাছের বডি ওয়েটের 3-4% বডি ওয়েটে আমরা মাছকে আর্টিফিশিয়াল যে খাবারটা ওইটা ইউজ করি আমরা।
0: আচ্ছা আচ্ছা,
1: তাহলে ওদের গ্রোথটা বেশি হবে,
0: এবং পাশাপাশি লক্ষ্য রাখতে হবে যাতে জলে অক্সিজেনের
1: লেভেলটা
0: যাতে না কমে, সেদিকে চাষিভাইদের লক্ষ্য রাখতে হবে, বিশেষ লক্ষ্য রাখতে হবে, এবং যাতে করে তাদের যে উদ্দেশ্য রয়েছে পাবদা বা জিওল মাছ চাষ করে অর্থ উপার্জন করা, সেই দিকে যাতে কোন রকম ব্যাঘাত না ঘটে তাদের প্রতি পরামর্শ থাকবে, মৎস্য দপ্তরের সাথে যোগাযোগ করে বিভিন্ন ধরনের যে সরকারি সহায়তা রয়েছে সেগুলো গ্রহণ করুন, এবং কিভাবে বিজ্ঞানসম্মতভাবে চাষ করা যায় মৎস্য আধিকারিকের সাথে যোগাযোগ করে সে ব্যাপারটা নিয়ে আপনারা অগ্রসর হবেন। তাহলে আমাদের যে আজকের আলোচনার বিষয় ছিল যে ছোট বা মাঝারি চাষি যারা পাবদা বা জিওল মাছ চাষ করে অধিক মুনাফা অর্জন করতে চান, আপনাদের জন্য আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয় নিয়ে আপনি বিস্তারিতভাবে আলোচনা করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
2: খেতে কেমন অনুষ্ঠানে এতক্ষণ আপনারা শুনলেন এখানে আলোচনা। আজকের বিষয় ছিল ছোট এবং মাঝারি পুকুরের মালিকদের জন্যে বেশি লাভ কোথায়, পাবদা না জিওল মাছ চাষে? এ নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন মৎস্য আধিকারিক বেলুনিয়া, পুনম মজুমদার এবং আমাদের খেতেগাঁও অনুষ্ঠানের সঞ্চালক বিজয় চক্রবর্তী। এবারে শুনুন বিভিন্ন শিল্পীর পরিবেশনায় দেশাত্মবোধক গান।

শুনলেন বিভিন্ন শিল্পীর পরিবেশনায় বাংলায় দেশাত্মবোধক গান। এর সাথেই খেতে গাওয়ার অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আকাশবাণী বিলোনিয়া এই অনুষ্ঠান আপনারা শুনছেন 103.7 মেগাহার্টজে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আমাদের ঘুরে যায় এখন সময় রাত 7:01। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। একটু পরেই অর্থাৎ 7:05 শাস্ত্রীয় সঙ্গীতের আসর সরগম। এতে আজ শুনবেন রাগ জয় জয়ন্তী, এই রাগে শুনবেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ওস্তাদ পড়ে গোলাম আলী খান। রাত 7:35 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ আপনাদেরকে আমরা রিলে করে শোনাব। 7:45 এবং 7:55 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে প্রথমে কাব্যরকি এবং পরে স্থানীয় বাংলায় সংবাদ রিলে করে শোনা হবে। রাত 8:05 থেকে 9 পর্যন্ত এই টানা 55 ধরে আপনারা শুনতে পাবেন আপনাদেরই পছন্দের বিভিন্ন হিন্দি এবং বাংলা ছায়াছবির গান, অনুরোধের গান, মনের মতো গান এ আসরে। তো শ্রোতা বন্ধুরা, আপনারা প্রত্যেকেই আপনাদের পছন্দের গানটি শোনার জন্যে টেলিফোন করবেন আমাদের এই নম্বরে। নম্বরটি হচ্ছে 8731875545 রাত 8:05 থেকে। নানা রঙের বাংলা গানের অনুষ্ঠান পাঁচ মিশালি প্রচারিত হবে 9:30 শ্যামী গজল। শুনবেন গজল, আসলে আজকে শিল্পী গোলাম আলী। বিভাবরী অনুষ্ঠানে প্রচারিত হবে রবীন্দ্রসঙ্গীত। রাত 10:30 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘটবে। জানিয়ে রাখলাম আজকের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী বিলোনিয়া, এখন সরগম। এতে আজ শুনবেন শাস্ত্রীয় সঙ্গীত, আজকের রাগ জয় জয়ন্তী, শিল্পী ওস্তাদ পড়ে গোলাম আলী খান।

সরগম অনুষ্ঠানে এতক্ষণ আপনারা শুনলেন শাস্ত্রীয় সঙ্গীত। আসলে আজকের শিল্পী ছিলেন ওস্তাদ বড়ি গোলাব আলী খান। রাগ ছিল জয় জয়ন্তী, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনারা শুনতে পাবেন প্রথমে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ, এরপর আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে যথাক্রমে কাকবড়ুক সংবাদ এবং পরে স্থানীয় বাংলাদেশ সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে পড়লে 3 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 18 জন। এখন অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ভারত ও রাশিয়া 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ভারতের সভাপতিত্বে ব্রিক্স মহাকাশ সংস্থা প্রধানদের বৈঠক আজ বেঙ্গালুরুতে শেষ হয়েছে। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাত থেকে শুরু হচ্ছে গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। আসছি বিস্তারিত সংবাদে। কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে পড়লে 3 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 18 জন। তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সেখানে উদ্ধার কাজ চলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই ঘটনার বিষয়ে কলকাতা পুরসভার পক্ষ থেকে একটি তদন্ত রিপোর্ট তৈরি করা হবে। তিনি আরও জানান, আগামীকাল বিধানসভায় তারাতলার এই দুর্ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য পেশ করা হবে। নির্মাণে ত্রুটি থাকার সম্ভাবনার দিকটিও মুখ্যমন্ত্রী তুলে ধরেন।
1: এই প্ল্যানে ত্রুটি আছে, হেভি রেন বা মাটি নরম হয়ে যাওয়ার কারণে হয়নি, সেটা হলে অন্যভাবে হতো, বেন্ডিং হয়েছে, নাট থেকে উল্টে চলে গেছে, স্লিপ করেছে। মনিটরিং করছি, এখানে কন্ট্রোল রুম আছে, সিএস হোম সেক্রেটারি নিজেরা দেখছেন, আমরা টাচে থাকব, আলোর ব্যবস্থা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত পুরো গার্বেজ সরানো হয় রেস্কিউ অপারেশন চালু থাকবে।
0: দুর্ঘটনাস্থলে ত্রাণ উদ্ধার কাজের জন্য সেনাবাহিনী, এনডিআরএফ, পুলিশ, দমকল এবং জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা হাত লাগিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া 12 থেকে 15 জনের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। উদ্ধারকারী দলের পক্ষ থেকে তাদের জল ও অক্সিজেন সরবরাহ করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ কলকাতায় নির্মাণাধীন বেসরকারি গুদামঘর ধসে পড়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। গুদামঘরটি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের লিজ দেওয়া জমিতে নির্মাণ করা হচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী জানান, উদ্ধারকাজ জোর কদমে চলেছে এবং ইতোমধ্যে কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, রাজ্য সরকারের সহায়তায় বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছে। ঘটনাস্থলে সংশ্লিষ্ট সমস্ত সংস্থা এবং শীর্ষ আধিকারিকরা উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ভারত ও রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য আর বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। দুই দেশ 2030 সালের মধ্যে বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ আজ জানিয়েছেন, ভারত রাশিয়া বাণিজ্যের বর্তমান পরিমাণ প্রায় $60 বিলিয়ন। মস্কোয় দ্বাদশ প্রিমাকোভ রিডিংস মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলির অন্যতম এবং এর সম্ভাবনার দিকটি অত্যন্ত ব্যাপক। তিনি ভারত রাশিয়ার সম্পর্ককে একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত অংশীদারিত্ব হিসেবে অভিহিত করেছেন। ভারতের সভাপতিত্বে ব্রিক্স মহাকাশ সংস্থার প্রধানদের বৈঠক আজ বেঙ্গালুরুতে শেষ হয়েছে। সমাপ্তি অধিবেশনে যোগ দিয়ে বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশ মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বিশ্বব্যাপী মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানান, দুদিনব্যাপী এই বৈঠকে 10টি দেশের 26 জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন। এর পাশাপাশি ইসরো, ইনস্পেস এবং মহাকাশ বিভাগের প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের নির্দেশক উই সুং লাকের সঙ্গে

0: and really fashioning a more forward-looking, a more contemporary relationship in a more difficult world.
1: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ সকালে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং তার প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা কত দূর এগিয়েছে তা পর্যালোচনা করা হয়, পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও কথাবার্তা হয়েছে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি বেঙ্গালুরু মুম্বাইতে রাজেশ এক্সপোর্টস লিমিটেড নামে একটি সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট 9টি স্থানে তল্লাশি চালিয়েছে। ইডি জানিয়েছে, গতকাল শুরু হওয়া এই তল্লাশি অভিযান বিদেশি মুদ্রা বিনিময় আইনের লঙ্ঘন সংক্রান্ত তদন্তের অঙ্গ। তদন্তে উঠে এসেছে বিদেশে হওয়া কিছু লেনদেনের নথি অনুপস্থিত রয়েছে। ইডি জানিয়েছে, তল্লাশি অভিযানের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল প্রমাণপত্র বাজেয়াপ্ত হয়েছে। রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে শুনবেন বিশেষ আলোচনা। বাজেটের প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মোহন্তি এবং বণিক সভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আর্থিক বিষয়ক চেয়ারম্যান স্বরজিৎ মিত্রের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি, ডিটিএইচ এবং আকাশবাণী সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28শে জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। নতুন দিল্লির অভিযোগ, ইসলামাবাদ এই আন্তর্জাতিক মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে, তারা সহসভাপতির দায়িত্ব থেকেও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ আজ একথা বলেন।
2: I also refer to the unwarranted remarks made by the representative of Pakistan. It is incredible that a co-chair expected to be balanced and unbiased in conduct has chosen to politicize this forum. I would only like to stress for brevity of time that the Union Territory of Jammu and Kashmir is a matter strictly internal to India. It has always been, is and will remain so.
1: নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। সাম্প্রতিক ইতিবাচক পরিস্থিতি এবং নিরাপত্তা ক্ষেত্রে সার্বিক উন্নতি হওয়ায় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণের বিষয়টিও বিবেচনা করতে বলেছে, যদিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালু করেছে। এর ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল ফের স্বাভাবিক করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। উপসাগরীয় অঞ্চলে বর্তমান সামুদ্রিক সংকট কিছুটা প্রশমিত হওয়ারও আশা দেখা দিয়েছে। ওমান সরকার জানিয়েছে, এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমওর সহযোগিতায় নেওয়া হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার একটি বড় প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং দুটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রের উপর হামলা চালিয়েছে। ইউক্রেনের বাহিনীর তরফে জানানো হয়েছে যে জ্বালানি কাঠামো এবং সামরিক ক্ষেত্রকে নিশানা করতে এই হামলা। রাতভর ধরে চলা অভিযানে রাশিয়ার ওরেনবার্গ গ্যাস প্রসেসিং প্ল্যান্টটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। মধ্য আফ্রিকার কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে এখনও পর্যন্ত 1094 জন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে 277 জনের মৃত্যু হয়েছে। গত 15ই মে এই প্রাদুর্ভাবের কথা ঘোষণা করা হয়। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও জানিয়েছে, 131 জনের শরীরে সংক্রমণের সন্দেহ করা হচ্ছে, 44 জনের মৃত্যু হয়েছে বলে খবর। সেদেশের স্বাস্থ্যমন্ত্রকের দৈনিক মহামারী বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। অরুণাচল প্রদেশের নিম্ন সুবনসিরি জেলায় ভারী বৃষ্টির জেরে সীমান্তবর্তী অসমের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইয়াজেলি এলাকায় গত 24 ঘণ্টায় 72.8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপে তৃতীয় ম্যাচ খেলবে। আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ বির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডার এবং সিয়াটেল স্টেডিয়ামে বসনিয়া হার্জেগোভিনিয়া কাতারের মুখোমুখি হবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ড খেলবে ব্রাজিলের বিরুদ্ধে। একই সময় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো ও হাইতি।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মীয়মান গুদামের ছাদ ধসে পড়লে 3 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 18 জন। ভারত ও রাশিয়া 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। খবর এখনকার মতো শেষ হলো।
1: চাসমাই তঙ্গনি বিসিংতেই সাগো এইচআইভি সলোই মানো
2: তুমুং কেব এইচআইভি বাই মানজাক থতক মাতং জাখে হাসতে নিজে শাশা খাম নগো থাঙ্গই আইসিটিসি খতলো মালাই দি ডাক্তার বাই কক শালাইয়ে তামু খলাইনা নাংনো কক বিতি না দি
1: এইচআইভি তে এইচ নি কক কবিনো কাহাম কে সিদি নিনি লাংমানো হামজাগে এইচ নো কাসুদি
2: ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি শাখাম তাই নকুং হাম গ্রাইনাইকুং ত্রিপুরা হাফং বাই লুকো হাম গ্রাইনি বাগে আওয়াই যা।

0: আকাশবাণী আগরতলা ককতমা পরিও কল্পনা দেববর্মা তিনি ককতমা ভূভাগ রংখা কামি হামক্রাই নাইখং অ রাং বিশিও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনানী উলব্রি বেরামনি বিশিং ত্রিপুরানী বাকে খক নৈরা চিসা রাজাক সিনিচিসা রাসাই হাই রাং গসিমুং রেখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তে ও জরা কলক তাই তংসক নাই তৈ খুরমপুনি সেবরনা ওয়ানসুকটাং ইয়াসাকনা ও মিশন মুড সামুতাংনা সাকা ফান বক্সিনকা হায়ং কাপো তিন নিশিমি চেঙ্গানো গুরু বেরামনি পাইথাক ম্যাচ কামি হামক্রাই নাইখং ও রাং বিশিও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনানী উলব্রি বেরামনি বিশিং ত্রিপুরানী বাকে খক নিরা চিসা রাজাক সিনিচিসা রাসাই হায় রাং সেবায়ু সারা দকচি থাম কিলোমিটার চারা সিনিচি নই মিটার কলক হাই কাই চুকুচি দগলাহার সামনাও গসিমুং রেখা গসিমুং তাং বুতাং রং সেব বাই হাসানি কাই চুকুচি দগ লুকু আমচায় কাহামকু লাহার থাংলাইসু সেব সামি তিসা জাগানো আবু বাই রং সা খামনক তাই কামিনী হাতি ও থাংলাইসু খাইনাও লাইটে সঙ্গানো তাই আমচাইনি লুকুর বানিয়া খাইমা সেব বাই রং থংতুই চুকজাক অঙ্গানো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাই কাশমং মন্ত্রী রাজনাথ সিং তিনি রানী দুর্গাবতী শাক বেদক লংমা সাল তিনি বন খুলমুয়া ফারকা হদালামো অমিত শাহ রানী দুর্গাবতী ন খাকুয়ার তাই বরী ফাননি ফনুক মারি হানে খুরচাখা রাজনাথ সিং সাকা হা তাই হুকুমু খাতিনাও রানী দুর্গাবতী খাকরাক উংমা সিনেমং রেখা ন্যাশনেল হাইওয়েস অথরিটি অব ইন্ডিয়া এবার NHAI হাকতর গনাঙ্গে বসং লাহার কতর করিডোর গসিমুংন কারে পার্কিং তাই রায়দা করে দখল খাইমা কাসোনা চাইতকমু গ্রা খাইগিয়া লাহার রেকালাম তাই লাহার কতর নাইখংনি বেখাকি সাজাকা সুপ্রিম কোর্টনি দাগিমুংন রেগৈ অচেতন নাহার জাখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তে গনাঙ্গৈ জরা কলক তাই তংসুক নাই তৈ খুরমপুনি সেব রনা ওয়ানসুকটাং ইয়াসাকনাও মিশন মুডো সামুতাংনা সাকা ফানবক্সিনকা তিনি আগরতলাও TIFT ওয়ার রুম গুমতি তৈমানী তৈ সামুগ ফনাঙ্গৈ আগরতলাও ককচাবজাক তৈ সেবরনা বাবাইন তৈ কাইসা কুচুক বেরেমনি ককলাম সালামা পান্ডব ব সাকা তাবুনি জরা যে তৈ তৈনি এরেং সবাইমং অঙ্গৈ তঙ্গ এবার জুদা জুদা বেখাক তৈ তৈ সামুগ ফনাংজাগিয়া অঙ্গৈ তঙ্গ অ তৈন সামুগ ফনাংনাও নাংমানি চেতন নাহারনা নাংনাই ককলাম সালাইমাও মানজাখা তাঙ্করা কিরণ গীতে আকর্ষণ ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবার IGNCA দিল্লি কতাল লাইবুমা গনাং সালসি সালগা ভারতনি টংরাইদা রেগজাক রমৈতি সানা নাহারী কাইসা ফনুকমুং জেংজাখা অ ফনুকমুং জুলাই তালনি নৈরা সালমারি জরা টঙ্গানো IGNCA এ দিল্লি কতাল সর ওয়াতাই হানি সামজাক মানিনি লাইবুমা রেগজাক সালসি সালকা ভারতনি মানিখনি কুচুক বেরামনি অ ফনুকমুং জেঙ্গি রেজাখা মন্ত্রীকর প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা লোকরগনে মানজক মুংতাই খা কামন ফান্ডুই কাইসা সরাই সরাই কাহামকুক নাইকল মুং সংসাই তিসানা নাহারী মুখ্যমন্ত্রী সমীপেশু সামুবুতাং কাইসা নাংকুকমা ইয়াপ্রি তিন আগরতলা হাফাংনি তংথেনগ মুখ্যমন্ত্রী সমীপেশু পান্ডাব মানজাকি ব মকক সাকা ব সাকা অ চেতনী সেব বাই হাসেনি জুদা জুদা আমসানী লোকরক বাই বরকনি জঞ্জাল সানমুংতাই ককরগ্ন সালাইনা সেব মানি টঙ্গু আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই টংবায়ু আকাশবাণী ককতমানী আপডেট মাননাখে লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ এলার্টস ইউটিউব নাইদি নিউজ অন এয়ার অফিসিয়াল আবনকারী বা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মাননাখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙ্গানো মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদি অ তালনি নীতিচার সালমারি ককতি সালনি ফুং দামচিসাও আকাশবাণী মনকে বাদ পান্ডাও হাকত তাই বই হাকতনি লোকরক বাই কগলাম সালাইয়ানো অবঙ্গানে মনকে বাদনি ফিলসারা থামচি বা বেরামনি পান্ডা মন্ত্রীপক্ষরক লোকরক ন বরনি ওয়ানসুকমা খাকামা কক মনকে বাদ রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরামো এবার নম এপস লোকরকনি ওয়ানসুমরক্ন রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800011 7800 অ নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ান সুমুং রগ্ন রেকর্ড খাই মানানো আবোন কারিব 1922 নম্বর মিস কল রুই যে লিং মানানো আবো তৈব এস এম এস খাই মানবায়ানো ফোন লাইন অ তাল বসকাং সালনি চিদক জরা ফিয়কজাক দানো হায়ুং বেরেমনি ফেকজাক মানিতাই রায়দা গরিখে ফালমা কাসুমা সাল পালাই মানুরগী তিনি ফুঙ্গ আগরতলা রবীন্দ্র শত বার্ষিকী ভবনী সিমি হিমবত কাইসা সংসার জাখা থাই শিকলা হামগ্রাই মন্ত্রী টিঙ্কু রায় অ হিমবতকনো চেঙ্গি রেখা বর্ষাকা ফেকজনাই মানিনে হামিয়া বাবাইনতি লোক হজাকমং বংরনা নাহারি হাস্তে হাপাং জুদা জুদা চেতন ইয়াগ নাহারি তঙ্গ অ হিমবতক গ আপনি নকাইসা বখা ব ফেকজনাই মানিবাই সরংনাইতাই শিকলা দফানো হজাক দংনা নাংথাই হনি সাকা হিমবতক মানজাকা সালথং হাংকনি জিলা কাসকু অক্রা বিশ্বজিৎ শীল ত্রিপুরা বুড়ি কমিশনী চেয়ারপার্সন জর্ণা দেববর্মা ত্রিপুরা চেরাই নাইমথাং কমিশনী চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা সালথং হাংকর নাইকলফাং ডক্টর বিশাল কুমার আকুশং হুকবার নাইখুনি চেতনবাই তিনি শান্তির বাজারনি মুকুট অডিটোরিয়াম দক্ষিণ হাংকর বেরেমনি খেত বাচাও সামুং গোতাং সংসার জাখা আবনি চেঙ্গি রেখা সুনাম কর্তাই বানিয়া মন্ত্রী শান্তনা চাকমা আরও মানজাখা দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদনি কাসকো অকরা দীপক দত্ত এমএলএ প্রমোদ রিয়াং আকোষ হাস্তিনি কুসুক রংমন্ত্রী কিশোর বর্মন তিনি কলকাতা ও পশ্চিমবঙ্গনি কুসুক রংমন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়বাই পান্ডা কাশ মালাইখ্যা কলকাতানি বিকাশ ভবন সংসারজাক ও পান্ডা ও হাস্তিনি সরঙ্গী টংনাই রগবাই গরংজাক রগ্নতী কগলাম সালাইজাখা ভারত হাপাংনি প্রধানমন্ত্রী কর্মসৃজন কর্মসূচী এবার পিএম ইজিপি পিএম বিশ্বকর্মা হাস্তে হাপনি স্বাবলম্বন খবৈ জুদা জুদা তাং সামুং রুকজাক সামুং বুতাংনতি হজাবং পান্ডা কলার শহরনি দলগাঁও সংসার জাখা সুনাম করতে বানিয়া নাইখুনি চেতন বাই সংসারজা ও সামুং বুতাংন চেঙ্গি রেখা সন্দীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শম্পা দাস পাল অম্বুবাচীন রেগে তিনি আমা ত্রিপুর সুন্দরী মান্ডব টংঠার চাজাকাই রক গবাং কথুমা নুকজাখা খুম বাই চিঠিউই তিসাজাখা মান্ডবন জুদা জুদা থাইনি ফাইনাই বুড়ি র অম্বুবাচীনি লাইবুমান রুগী খরকসা তাই খরকসানো সিন্দুর ফুলই কাহামনি বাকে সুরি লাইখা নৈসাই নিচিত হায়ুঙ্কা ফুটবলনি গুরু বেরেমনি বেবাক হাকতর কাইনি খাই ম্যাচ থঙ্কা তাবো ওয়াইসাকে ম্যাচ থাকা তংখতাই অ ম্যাচ রগ্ন রুগী উলনি রাউন্ড কোয়ালিফাই উনাতাই এলিমিনেট চংজাগানো তাবুনি বিশিং কাইসিনি হাকতর আমেরিকা মেক্সিকো জার্মানি ফ্রান্স নরওয়ে আর্জেন্টিনা তাই কলম্বিয়া রাউন্ড অফ 32 অ কোয়ালিফাই অংখা তাইব কাইনচিবা থাই দংখো পাইথাক ম্যাচ বেবা গ্রুপনি কাইবরি হাকতর জরা কাইসাওন থাকা অংখরানো তিনি ভারতনি জরানো রুগী হরনি দামচিনি সতী থামচিও গ্রুপ বি ও সুইজারল্যান্ড বাই কানাডা তাই বসনিয়া হারজে গুভিনা বাই কাতার কাইনি ম্যাচ থাকলায়ানো গ্রুপ সিও ব্রাজিল বাই স্কটল্যান্ড তাই মর্কো বাই হাইটে থাকলায়ানো হরনি দাম থাম সতী থামচিও খনাফুং দাম দক সতী থামচিও গ্রুপ এ ও দক্ষিণ আফ্রিকা বাই দক্ষিণ কোরিয়া তাই চেকিয়া বাই মেক্সিকো থাকলায়ানো ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজা বুড়ি রকনি অরণি টি টুয়েন্টি ক্রিকেট থাইমাও তিনি কাইব্রি থমুখা নরসিংহনি পিটিএ থাল কাইনি থাইমাও নিউ প্লে সেন্টার রান বুড়ি বাই বাডারঘাট কোচিং সেন্টার ন তাই কসমোপলিটন ক্লাব বাই রান সিনিচি বুড়ি বাই আগরতলা কোচিং সেন্টার ন মেচেনখা ইয়াং এমবিবি স্টেডিয়াম কাইনি থাইমাও ইউনাইটেড ফ্রেন্ডস উইকেট কাইসিনি বাই চলমান সঙ্গ ন তাই চাম্পমরা কোচিং সেন্টার রান চি বুড়ি বাই ব্রাইট ক্লাব ন মেচেনখা বুসকাং দামনি চিবুরিয়া হাস্তিনি বেবা হাঙ্করে ফেরাং কংমা বাই বাকসা গবাংকে বাতি বাই মানুহনি হজা খাই রেখা নবরতিবার নাইখুং খনার সালনি সাকানি তুমারি থামচিবুরি ডিগ্রি তাই খামনি নিচিদক ডিগ্রি সেলসিয়াস গানগিনি টঙ্গানো কক্তমা পাইনা সিগাং কক্তমা বুবর তাই বৈশা কামি হামক্রাই নাইখুং ও রাং বিশিও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনানি উলবুরি বেরেমনি বিশিং ত্রিপুরানি বাকে খক নৈরা চিসা রোজাক সিনি চিসা রাং কসিমুং রেখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তে ও জরা কলক তাই টংসুকনা তৈ খুরমপুনি সেব রনা সাকা ফানবক্সিনকা কক্তমা তিনি নিবাগে অরণ্যপাখ্যা অরণ্য কক্তমা আবাইঙ্গানা খানা ফুং দামসিনি সতী বৃজিও
1: মনে রাখবেন, যেসব কারণে এইচআইভি সংক্রমণ ছড়ায় না,
2: সংক্রমিত ব্যক্তির কাপ চামচ থালাবাটি ব্যবহার করলে,
1: সংক্রমিত ব্যক্তির হাতে খাবার খেলে,
2: সংক্রমিত ব্যক্তিকে জড়িয়ে ধরলে বা তাকে স্পর্শ করলে,
1: একসাথে গল্প করা, খেলাধুলা করা বা একই বিছানায় ঘুমোলে,
2: সংক্রমিত ব্যক্তির শৌচালয় স্নানঘর ব্যবহার করলে,
1: একই জামা কাপড় বা একই গাড়িতে চলাফেরা করলে সংক্রমিত হবার ভয় নেই,
2: মশার কামড়ের মাধ্যমেও এইচআইভি ছড়ায় না।
3: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে শর্মিষ্ঠা রায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, গ্রামোন্নয়ন মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ত্রিপুরার জন্য 211 কোটি 71 লক্ষ টাকা পেয়ে প্রায় 164 কিলোমিটার দৈর্ঘ্যের 96টি সড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদী ও সুস্থায়ী জল সম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পাসপোর্ট পরিষেবা প্রদানকে আরও দ্রুত, স্বচ্ছ ও সহজলভ্য করার লক্ষ্যে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বিশ্বকাপে আজ থেকে হচ্ছে গ্রুপ পর্যায়ের শেষ লেগের ম্যাচ, 7টি দেশ নকআউট নিশ্চিত করায় বাকি থাকা 25টি স্থানের জন্য লড়বে দেশগুলি। এবার সংবাদ বিস্তারিত। গ্রামোন্নয়ন মন্ত্রক চলতি অর্থবর্ষে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চতুর্থ পর্যায়ের অধীনে ত্রিপুরার জন্য আনুমানিক 211 কোটি 71 লক্ষ টাকা ব্যয়ে 163 কিলোমিটার 872 মিটার দৈর্ঘ্যের 96টি সড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মাধ্যমে রাজ্যের 96টি জনপদে প্রথমবারের মতো সারা বছর ব্যবহারযোগ্য সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। এই উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং গ্রামীণ বাজারের মতো অত্যাবশ্যকীয় পরিষেবাগুলোতে সহজে পৌঁছানো যাবে, যা এই এলাকাগুলোতে বসবাসকারী মানুষের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। এই প্রকল্পগুলো সরকারের বিকশিত ভারত স্বপ্ন বাস্তবায়নেরও অবদান রাখবে। এই অনুমোদন ছাড়াও গ্রামোন্নয়ন মন্ত্রক আজ পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে ত্রিপুরায় 6,284 কিলোমিটার দৈর্ঘ্যের 1,594টি সড়ক নির্মাণের কাজ এবং 66টি সেতুর অনুমোদন দিয়েছে, যার জন্য মোট 4,479 কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা গ্রামীণ সংযোগের ব্যবধান পূরণে এবং সমগ্র গ্রামীণ ভারতে অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী উন্নয়ন প্রসারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সাথে এক বৈঠকে মিলিত হন। কলকাতার বিকাশ ভবনে আয়োজিত এই বৈঠকে ত্রিপুরার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। ভারত সরকারের প্রধানমন্ত্রী কর্মসৃজন কর্মসূচি বা PMEJP PM বিশ্বকর্মা রাজ্য সরকারের স্বাবলম্বন সহ বিভিন্ন কর্মসংস্থানমুখী প্রকল্প নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচি আজ কৈলাস শহরের ডলুগাঁতে অনুষ্ঠিত হয়। শিল্প বাণিজ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণের অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ, সংবেদনশীল ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজ আগরতলা সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী সমীপেশু পর্বে অংশগ্রহণ করে তিনি কথা বলেন। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ সরাসরি তাদের সমস্যা, দাবি ও পরামর্শ তুলে ধরার সুযোগ পাচ্ছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদী ও সুস্থায়ী জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ আগরতলার TIFT উপায়ন রুমে গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি বলেন, বর্তমানে যে পরিমাণ জল অপচয় হচ্ছে বিভিন্ন কারণে ব্যবহার করা যাচ্ছে না, সেই জলকে কিভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায় তা নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। পাশাপাশি বর্ষাকালে বৃষ্টির জল সংরক্ষণ করে প্রয়োজনের সময় তা ব্যবহার করার বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি। বৈঠকের শুরুতে সুশাসন দপ্তরের সচিব কিরণ গিত্তে সচিত্র উপস্থাপনার মাধ্যমে আগরতলা শহরের বর্তমান ও ভবিষ্যৎ পানীয় জলের চাহিদা, বিদ্যমান জল সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা ও গোমতী নদীকে কেন্দ্র করে প্রস্তাবিত দীর্ঘমেয়াদী জল সরবরাহ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।

আন্তর্জাতিক মাদক ও অবৈধ বাজার বিরোধী দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিংকু রায় এই পদযাত্রার সূচনা করেন। তিনি বলেন, মাদকের ভয়াবহতা সম্বন্ধে জনসচেতনতা বৃদ্ধিতে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে, এই পদযাত্রা তারই এক অঙ্গ। তিনি মাদক থেকে দূরে থাকতে ছাত্রছাত্রী যুব সমাজকে নিজেদেরই সচেতন হওয়া দরকার। পদযাত্রায় অংশগ্রহণ করেন পশ্চিম জেলার জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার প্রমুখ। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরাও পদযাত্রায় অংশ নেন। কৈলাস শহরের ঊনকোটি কলাক্ষেত্রে আজ নেশামুক্ত ভারত অভিযান সপ্তাহ, মাদকের অপব্যবহার ও অবৈধ বাজার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়। উদ্বোধন করেন কৈলাস শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। ঊনকোটি জেলার জেলা শাসক মেঘা জৈন বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে এবং নেশার বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। বক্তব্য রাখেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা, শিক্ষা দপ্তরের ওএসডি বেণী মাধব চক্রবর্তী প্রমুখ। এই অনুষ্ঠানে নেশার বিরুদ্ধে সমাবেত সবাইকে শপথ বাক্য পাঠ করানো হয়। তাছাড়া নেশার বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারকারী ও যাত্রাও সূচনা করা হয়। কৃষি দপ্তরের উদ্যোগে আজ শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে দক্ষিণ জেলা ভিত্তিক ক্ষেত বাজা অভিযান ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন শিল্প বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক প্রমোদ রিয়া প্রমুখ। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে AIR নিউজ এলআরটে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আজ পাসপোর্ট সেবা দিবস। 1967 সালের 24 জুন পাসপোর্ট আইন প্রণয়নকে স্মরণ করার উদ্দেশ্যে দিনটি পালন করা হয়। উপলক্ষে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সামাজিক মাধ্যমে সুরক্ষিত পাসপোর্ট, সুগম সেবা, শক্তিশালী নাগরিকের আদর্শে পরিচালিত হয়ে পাসপোর্ট পরিষেবা প্রদানকে আরও দ্রুত, স্বচ্ছ, সহজলভ্য করার জন্য সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে, নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি এবং ইংরাজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন এই মাসের 26 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। অম্বুবাচী উপলক্ষে আজ 51 শক্তিপীঠের অন্যতম মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ফুলের সাজে সেজে উঠেছে মাতাবাড়ি, যা ভক্তদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে আগত মহিলারা অম্বুবাচীর ঐতিহ্য মেনে একে অপরকে সিঁদুর পরিয়ে মঙ্গল কামনা করেন। জম্পুই জেলায় TSR সপ্তম ব্যাটালিয়ন সদর দপ্তরে আজ মেগা রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা। শিবিরে মোট 130 জন TSR জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন। এখন খেলার খবর। 2026 বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্যায়ে প্রতিটা দেশ দুটি করে ম্যাচ খেলে নিয়েছে। এখন বাকি রয়েছে একটি করে ম্যাচ, আর এই ম্যাচগুলির উপর নির্ভর করবে অধিকাংশ দেশের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাইং করা বা এলিমিনেট হওয়া। 12টি গ্রুপ থেকে 2টি সর্বাধিক পয়েন্ট অর্জনকারী দেশ এবং আরও 8টি সেরা তৃতীয় স্থানাধিকারী দেশ খেলবে পরবর্তী নকআউট পর্যায়ে। ইতিমধ্যেই 7টি দেশ যথা আমেরিকা, মেক্সিকো, জার্মানি, ফ্রান্স, নরওয়ে, আর্জেন্টিনা, কলম্বিয়া রাউন্ড অফ 32 কোয়ালিফাইং করে গেছে। বাকি রয়েছে আরও 25টি স্থান। শেষ ম্যাচগুলি প্রতিটা গ্রুপের 4টি দেশ একই সময়ে খেলতে নামবে। আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ বির সুইজারল্যান্ড বনাম কানাডা, বর্সোনিয়া এবং হার্জেগোভিনা বনাম কাতার ম্যাচ দুটি শুরু হবে। গ্রুপ সির ব্রাজিল বনাম স্কটল্যান্ড এবং মরক্কো বনাম হাইতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার সময় রাত 3:30। আগামীকাল সকাল 6:30 রয়েছে গ্রুপে দক্ষিণ আফ্রিকা বনাম দক্ষিণ কোরিয়া এবং চেকিয়া বনাম মেক্সিকো ম্যাচ দুটি। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া টি-20 ক্রিকেটে আজ 4টি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে 2টি খেলায় নিউ প্লে সেন্টার 4 রানে, বাধারঘাট কোচিং সেন্টারকে ও কসমোপলিটন ক্লাব 74 রানে আগরতলা কোচিং সেন্টারকে পরাজিত করে। এদিকে MBP স্টেডিয়ামে 2টি খেলায় ইউনাইটেড ফ্রেন্ডস 7 উইকেটে চলমান সংঘকে এবং চাম্পামুড়া কোচিং সেন্টার 14 রানে ব্রাইট ক্লাবকে হারিয়ে দেয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার 2টি করে খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলা ইউথ ক্লাব 2-0 গোলে সাই SDC দলকে পরাজিত করে। পরে একই মাঠে ইউনাইটেড BST এবং TTADC দলের খেলাটি গোল শূন্য ড্র হয়।
এখন আবহাওয়ার খবর। আগামী চব্বিশ ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, গ্রামোন্নয়ন মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ত্রিপুরার জন্য 211 কোটি 71 লক্ষ টাকা ব্যয়ে প্রায় 164 কিলোমিটার দৈর্ঘ্যের 96টি সড়ক নির্মাণে অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদী ও সুস্থায়ী জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পাসপোর্ট পরিষেবা প্রদানকে আরও দ্রুত স্বচ্ছ সহজলভ্য করার লক্ষ্যে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বিশ্বকাপে আজ থেকে শুরু হচ্ছে গ্রুপ পর্যায়ের শেষ লেগের ম্যাচ। 60টি দেশ নকআউট নিশ্চিত করায় বাকি থাকা 25টি স্থানের জন্য লড়বে দেশগুলি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা সংবাদ প্রচারিত হবে আগামীকাল 7:35।

0: আকাশবাণী বেলোনিয়া, নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 8:06 হয়ে 15 সেকেন্ড। বুঝতেই পারছেন সময়টা এখন কিসের? হ্যাঁ, ঠিক ধরে ফেলেছেন। বসে না থেকে আমরা শুরু করে দিলাম আপনাদের জন্য আমাদের প্রিয় অনুষ্ঠান ফোন ইন লাইভ, মনের মতো গান। তো শ্রোতা বন্ধুরা, আর দেরি না করে শুরু করছি। আপনারা টেলিফোন করবেন আমাদের নম্বরে 8731875545। এই নম্বরে ডায়াল করুন এবং ডায়াল করে সাথে সাথেই আপনার নাম, ঠিকানা এবং কোন ছায়াছবি থেকে আপনি কী গানটি শুনতে চাইছেন সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। যদি আমাদের সংগ্রহশালায় সেই গানটি থেকে থাকে তাহলে অবশ্যই আমরা সেটা আপনাদের কাছে পৌঁছে দেব ইথার তরঙ্গের মাধ্যমে। দেখা যাক কোন শ্রোতা বন্ধু এসে গেছেন আমাদের আজকের প্রথমে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো,
1: হ্যালো, নমস্কার দাদা ভাই, আমি কুমারঘাট থেকে বলছি।
0: কুমারঘাট থেকে বুলটি রায়? বুলটি দাস? আচ্ছা, কুমারঘাট থেকে বুলটি দাস বলছেন না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলুন কোন ছায়াছবির গানটি আপনি শুনবেন। হুম হুম, অবতার ছায়াছবির গান শুনবেন না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই মুহূর্তে আপনার সাথে আর কেউ রয়েছে?
1: কৃষ্ণ দাদা, গোপাল দাদা, নারায়ণ দাদা, বিজু ভাই আর দাদা ভাই আপনিও রয়েছেন?
0: আচ্ছা আচ্ছা, অবশ্যই।
1: হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, বিশেষ করে এই মুহূর্তে তো আরো ভালো আপনাদের সাথে কথা বলতে পেরে। কথা বলতে আপনাদের সাথে এই যে কথা হচ্ছে না, তো খুব ভালো লাগছে।
1: খুব ভালো লাগছে দাদা ভাই।
0: হুম হুম হুম,
1: নমস্কার দাদা ভাই, ভালো থাকবেন।
0: আচ্ছা কোন গানটা বলেছেন আপনি আরেকবার বলুন তো, গানের লাইন।
1: অবতার, অবতার,
0: না না, গানের লাইনটা।
1: দিন মহিনে চাল,
0: দিন মাহিনে, না
1: দিন মাহিনে চাল,
0: মাহিনে সাল গুজর জায়েঙ্গে, না? আচ্ছা, অবতার, হ্যাঁ পেয়ে গেছি, আমাদের সংগ্রহশালায় আছে। তো অবশ্যই পাঠিয়ে দিচ্ছি আপনার জন্য এই গানটি, রেডিও সেটে শুনতে থাকুন।
1: নমস্কার দাদা ভাই,
0: হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ, আবার ফোন করবেন।
1: আপনাকেও ধন্যবাদ দাদা ভাই।
0: হুম হুম, ধন্যবাদ।

0: তো আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম গানটি আমরা ইতিমধ্যেই শুনিয়ে দিলাম, আমাদের একজন শ্রোতা বন্ধু ফোন করেছিলেন। এবারে দেখা যাক আরেকজন শ্রোতা বন্ধু সাথে আমাদের কথা হয় কিনা। হ্যাঁ, বলতে বলতে আরেকটি টেলিফোন এসে গেছে, দেখা যাক কোথা থেকে উনি টেলিফোন লাইনে এসেছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার আপনাকে, কে বলছেন? নামটা আরেকবার বলুন।
1: সুমন মুহুরি, আগরতলা।
0: সুমন মুহুরি, আগরতলা থেকে।
1: স্যার,
0: আচ্ছা, কোন গানটা শুনবেন বলুন।
1: আজকে আমি শুনবো একটা বাংলা ছবি অচেনা অতিথি।
0: হুম,
1: আর অচেনা অতিথির যে কোনো একটা গান শুনে দিলে হবে।
0: অচেনা অতিথি।
1: হ্যাঁ,
0: আচ্ছা, কে সেই অচেনা অতিথি?
1: আসলে এটা একটা ছবির নাম।
0: না, সেইরকম কেউ রয়েছে কি না আপনার অচেনা অতিথি?
1: হ্যাঁ, জীবনে তো সবাই তো অচেনা অতিথি না, এই জীবনে।
0: সবাই অচেনা অতিথি, তাহলে কি করে হবে? যে কোনো একজন যদি অচেনা অতিথি হয় তাহলেই তো আচ্ছা, মানে খেলাটা জমে ওঠে নাকি?

0: তা তো বটে।
1: আচ্ছা, অচেনা অতিথি, হ্যাঁ, কোন গানটা বলেছেন?
0: এখানে স্যার যে কোনো একটা গান শুনে দিলে হবে।
1: যে কোনো একটি গান?
0: হ্যাঁ
1: আচ্ছা, আমাকে যদি শুনিয়ে শোনাতে বলেন তাহলে তো আমি দ্বৈত কণ্ঠের গান শুনিয়ে দেবো।
0: হ্যাঁ একদম
1: খুব
0: শুনে
1: মজার
0: দেবেন।
1: গান, প্রেমেরই সুর বাজে গুনগুন,
0: হ্যাঁ হ্যাঁ একদম ওই গানটা শুনে দেবেন, খুব ভালো গান।
1: কুমার শানু এবং অলকা ইয়াগনিকের দ্বৈত
0: হ্যাঁ
1: কণ্ঠে।
0: কিছু বন্ধুদের নাম বলছি,
1: হ্যাঁ বলুন।
0: আমার ছোট ভাই বিশ্বজিৎ
1: হুম
0: বিভিন্ন থেকে, সোমেশ
1: আচ্ছা
0: সুর,
1: আচ্ছা
0: গোপাল মহাজন, বজরং সিং,
1: হুম
0: আর তমোদিত চক্রবর্তী, অনুপ কুমার,
1: হুম
0: আর সমস্ত লিসেনার, আর আপনি সবদের সাথে।
1: মানে পুরো রাজ্যটাকে আপনারা একটা নেটওয়ার্ক বানিয়ে ফেলেছেন,
0: হ্যাঁ হ্যাঁ নেটওয়ার্ক একদম স্যার।
1: এবং রাজ্যের রাজ্যের বাইরে গিয়েও
0: হ্যাঁ পরে
1: সেই প্রেমজিৎ চক্রবর্তী, মানে সেই তো আসাম না?
0: হ্যাঁ আসাম।
1: আচ্ছা, কিরকম লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে নিশ্চয়ই?
0: খুবই ভালো লাগে। আমি তো স্যার সব জানা, শুধু ফোনে অনুষ্ঠানগুলি শোনার চেষ্টা করি।
1: হুম
0: ফোনে অনুষ্ঠানগুলিতে সবসময় তো লাইন পাওয়া যায় না,
1: হুম
0: তাই ট্রাই করতে থাকি
1: হুম
0: যদি লেগে যায়, যেমন আজকে লেগে গেল।
1: না, আপনারা তো প্রায় সময় লাইন পেয়ে যান।
0: হ্যাঁ একদম
1: হুম ঠিক আছে, ধন্যবাদ, পাঠিয়ে দিচ্ছি
0: ধন্যবাদ।
1: আপনার জন্যে এই গানটি। হ্যাঁ ধন্যবাদ।

0: তো আমাদের আরেকজন শ্রোতা বন্ধু ইতিমধ্যেই লাইনে এসে গেছেন, দেখা যাক কোথা থেকে উনি টেলিফোন করেছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: অনেকদিন পরে স্যার, ভালো আছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছি আমি, আপনি কেমন আছেন?
1: স্যার ভালো আছি, নিয়মিত শুনতেন তো?
0: হ্যাঁ
1: স্যার আজকে একটা গান শুনবো, মুভি হচ্ছে ইশক পাবার।
0: এটা কোন ছায়াছবির বলুন তো?
1: ইশক পাবার মানে তো বিইআর পাবার, ইশক পাবার গানের কলি হচ্ছে মেরি আকাশে নিকলে আসো, রাহাত ফাতে আলি খান, প্রিয়া ঘোষাল, 2018-র সন।
0: আচ্ছা,
1: গানের
0: লাইনটা একবার বলুন।
1: মেরে মেরা আকাশে নিকলে আসো।
0: হাই হাই, কেন?
1: স্যার হ্যাঁ, মাঝে মাঝে
0: আপনার কি এরকম হয়েছে?
1: স্যার হয়েছে,
0: কেন? হ্যাঁ,
1: সেটা হয়েছে স্যার, অনেক ক্ষেত্রে ভালোবাসা আমার একটা জিনিস, সেটা একটা ভালোবাসা খুব সুন্দর, ভালোবাসা যদি স্যার ভালোবাসাটা হচ্ছে একটা শ্রদ্ধা বিশ্বাস,
0: অবশ্যই
1: সেই
0: অবশ্যই
1: বিশ্বাস
0: অবশ্যই একটা পারস্পরিক বোঝার সম্পর্কের বিষয়।
1: না স্যার, ভালোবাসা হচ্ছে
0: না,
1: ভালোবাসাটাকে যত্ন করতে হবে।
0: হ্যাঁ অবশ্যই লালন পালন করতে হয় এবং দুপক্ষকে কিন্তু সেখানে ত্যাগ স্বীকার করতে হয়।
1: আচ্ছা স্যার, আপনার অনুষ্ঠান পরিচালনা খুব সুন্দর হচ্ছে, লাইনটাকে এক না করে যখন গান চলছে গানের শেষ মাঝে লাইনটা আমার মতন করে যেভাবে নিয়েছেন সেভাবে নিয়ে নিন, খুব ভালো স্যার। তো আমি কিছু ছোট বন্ধুর নাম নিচ্ছি, সুরজিৎ আছেন, তাপস গুপ্ত, গোপাল মহাজন, প্রায়ন, দীপা উদয়পুর থেকে আছেন, দীপা সিস্টার, সবাইকে নিয়ে গানটা শুনবো, ঠিক আছে? তো করতে পারি স্যার, আমার শুনিয়ে দেবেন,
0: হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনার গানটা
1: আপনাকে ডেডিকেট করছি।
0: বাহ, ধন্যবাদ,
1: ঠিক আছে স্যার, ওকে,
0: আবার টেলিফোন করবেন পরবর্তী অনুষ্ঠানে, পাঠিয়ে দিচ্ছি
1: ঠিক
0: আপনার
1: আছে,
0: আপনার গান। হ্যাঁ
1: গানটা একটু বেশি করে শোনাবার চেষ্টা নেবেন।
0: অবশ্যই, আসলে আমাদের তো সকল মানে অধিকাংশ শ্রোতা বন্ধুদের যতটার গান আমরা শোনাতে পারি
1: স্যার
0: সেটা।
1: আরেকটা জিনিস হচ্ছে কি স্যার, হ্যালো, আরেকটা কথা বলছি, আপনারা আমরা কথা বলতে বলতে গানটা যদি চালিয়ে দেন তাও ভালো,
0: আচ্ছা
1: আমরা কথা বলছি গানে চালিয়ে দিচ্ছেন, এর মাঝে কথা হয়ে গেল,
0: হুম
1: বন্ধুদের নামও বলা হয়ে গেল,
0: হুম
1: সেভাবেও দেখুন আকাশবাণী রামদেব কিন্তু যেভাবে চালু করে, কথা বলছি গানটা চালু করে দিয়েছেন, সময়টাও পাস হচ্ছে না, বন্ধুদের নামও বলা হচ্ছে, সবকিছু হয়ে গেছে।
0: বাহ, শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, সেটাই বলছি স্যার, গানটা চালু করে দেবেন, কথা বলবে, বন্ধুদের নাম বলবে, সময় সময়টাও নষ্ট হবে না।
0: ঠিক আছে, ধন্যবাদ খুব খুব সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।
1: হ্যাঁ স্যার সেটাই, আকাশবাণী রেঞ্জে প্রত্যেক দিন 7টার থেকে 8টা অব্দি লাইভ ফোনে আমি শুনি আকাশবাণী রেঞ্জে।
0: আচ্ছা আচ্ছা,
1: খুব ভালো স্যার, সেখানে আমি রেডি ভক্ত।
0: আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। হুম
1: গানটা চালু করে দিয়ে বন্ধুদের সাথে কথা বললে গানটা চালু হয়ে গেল, আমরা কথা বলছি, সময়টা নষ্ট হচ্ছে না,
0: ঠিক আছে, ধন্যবাদ,
1: দেখবেন আকাশবাণী গুলো নিয়ে।
0: অবশ্যই অবশ্যই।
1: হ্যাঁ শুনি, কিছু অনুষ্ঠানটা কবে হয় জানতে পারি?
0: সমীপেশু অনুষ্ঠান আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, শুনে যাবেন। হ্যাঁ ঠিক, এই মুহূর্তে এই মুহূর্তে আমার কাছে নেই সেই চারটা।
1: ঠিক আছে স্যার,
0: হ্যাঁ
1: তো শেষ শনিবার হচ্ছে, এখন তো জানি না
0: হ্যাঁ হ্যাঁ,
1: গ্রীষ্মকালীন অনুষ্ঠান চালু হয়ে গেছে,
0: হুম
1: সেই জন্য বলছি।
0: হুম
1: ঠিক আছে স্যার,
0: ধন্য, হ্যাঁ হ্যাঁ শুনিয়ে দিচ্ছি, ধন্যবাদ।

0: ছোট্ট একটি গান ছিল ইশক পরিবার ছায়াছবি থেকে, আমাদের শ্রোতা বন্ধু পছন্দ করেছিলেন, তো শুনিয়ে দিলাম আমরা সেই গানটি। চলে যাচ্ছি আমরা পরবর্তী কলারে, অনেক শ্রোতা বন্ধুরা আসলে এই মুহূর্তে অপেক্ষা করে আছেন আমাদের এই অনুষ্ঠানে আমার সাথে কথা বলার জন্য। আর শ্রোতা বন্ধু কে রয়েছেন লাইনে? হ্যাঁ, হ্যালো, কুমারঘাট থেকে?
1: শ্যামল দাস
0: শ্যামল দাস কুমারঘাট থেকে বলছেন, আচ্ছা বলুন।
1: স্যার, আমি একটা গান শুনবো আজকে, গুরু দক্ষিণা ছবি দেখুন, একটা গান শুনিয়ে দিবেন।
0: আচ্ছা আচ্ছা, কুমারঘাট থেকে, মানে অনেকটা দূর থেকে আপনি ফোন করেছেন। তো হ্যাঁ, আজকে কি টেলিফোন পেয়েছেন নাকি এর আগেও আরো পেয়েছিলেন আমাদের অনুষ্ঠানে?
1: আমি পেয়েছি স্যার, আরে 2-3 বার পেয়েছি আর কি।
0: দু তিনবার পেয়েছেন? যাক, তো আমাদের অনুষ্ঠান নিশ্চয়ই ভালো লাগে আপনার।
1: ভালো লাগে স্যার,
0: আচ্ছা, গুরু
1: তো
0: দক্ষিণা,
1: আমার সঙ্গে শুনবেন কৃষ্ণ দাদা, গোপাল দাদা,
0: আচ্ছা
1: এরপরে বিশু ভাই।
0: আচ্ছা, গুরু দক্ষিণা ছায়াছবির কোন গানটা শোনাবো? কোন গানটা?
1: যে কোনো একটা গান শুনিয়ে দেবেন।
0: আচ্ছা, কোনো গান লাইন কি মনে পড়ছে না নাকি?
1: স্যার
0: মনে পড়ছে না?
1: মনে পড়ছে না স্যার,
0: আচ্ছা, সে তো আরেকটা মুশকিলে ফেলিয়ে দিলেন নাকি। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি আপনার জন্য গান।
1: এই গানটা শুনে, এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, এই গানটা শুনে দিল
0: এই তো বলবেন,
1: হবে স্যার।
0: ঠিক আছে। আচ্ছা বলুন, আর কে কে রয়েছে?
1: গোপাল দাদা, কৃষ্ণ দাদা, বিশু
0: হ্যাঁ
1: ভাই,
0: হ্যাঁ,
1: নারায়ণ দাদা,
0: আচ্ছা
1: আপনি শুনবেন স্যার?
0: অবশ্যই শুনছি, আমি তো সেটা বাজিয়েই দিলাম। শুনতে পাচ্ছেন রেডিওতে?
1: শুনতে পাচ্ছি,
0: পাচ্ছেন তো? আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে।
1: নমস্কার স্যার।
0: হ্যাঁ নমস্কার।

0: শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের প্রায় মাঝামাঝি পর্যায়ে আমরা এসে গেছি। আরেকজন কলারকে আমরা ইতিমধ্যেই নিয়ে নিলাম। হ্যাঁ শ্রোতা বন্ধু, লাইনে কেউ রয়েছেন?
1: নমস্কার,
0: নমস্কার, কে বলছেন আপনি? কে বলছেন?
1: আমি শিবান রোড,
0: হ্যাঁ হ্যাঁ,
1: আমি জয়নগর থেকে বলছি, তোমার এলাকা থেকে।
0: জয়নগর থেকে চিত্তামারা। আচ্ছা, কী নামটা বললেন?
1: আমার নাম শিবায়ন রোড,
0: শিবানী,
1: শিবায়ন রোড।
0: শিবায়ন রায়। আচ্ছা, একটু আস্তে বলবেন, স্পষ্ট করে বলবেন। হ্যাঁ বলুন, কোন ছায়াছবির গানটা শুনবেন?
1: আমি একটু অনুসন্ধানের গান শুনতে চাই।
0: অনুসন্ধান, আবারও বাংলা ছায়াছবির গান? আচ্ছা, অবশ্যই শুনিয়ে দেব। কোন গানটা?
1: আপনার পছন্দ মতন একটা গান।
0: আমার পছন্দ মতো কেন, আপনি টেলিফোন করেছেন, অবশ্যই নিজের পছন্দের গানটা শুনতে চাইবেন না?
1: আমরা তো গান শুনেছি, আপনার একটা গান শুনতে চাই
0: আচ্ছা
1: ইচ্ছা মতন।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা বলেছেন আপনি তো। ঠিক আছে, সঙ্গে কি আর কেউ রয়েছে?
1: আমার সঙ্গে আমার মা বাবা রয়েছে,
0: মা বাবারও
1: তোমার
0: রয়েছে?
1: আপনার গানটা শুনতে চাই।
0: বাহ, অবশ্যই শুনিয়ে দেব। তো কোন ক্লাসে? নিশ্চয়ই ছোট, তাই তুমি করে বলছি। কোন ক্লাসে পড়ো?
1: আমি টেনে পড়ি।
0: ক্লাস 10-এ পড়ো না? আচ্ছা, সামনেই তাহলে একটা জটিল পরীক্ষা আসছে, তাই তো?
1: হ্যাঁ,
0: প্রস্তুত থাকো। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য একটা সুন্দর একটা গান পাঠিয়ে দিচ্ছি, লতাজির গাওয়া। বাঁশি তো আমাদের যে সঙ্গীতের ক্ষেত্রে একটা অনবদ্য ভূমিকা রাখে, তো সেই বাঁশি কিন্তু আবার কারোর মনও কেড়ে নেয়। হ্যাঁ, তো সেজন্যই অনুসন্ধান ছায়াছবি থেকে হায় রে পোড়া বাঁশি, সেই গানটি পাঠিয়ে দিচ্ছি রেডিও সেটে। হ্যাঁ, শোনা যাচ্ছে ইতিমধ্যে? যাচ্ছে তো? ঠিক আছে, শুনতে থাকো, আবার টেলিফোন করবে। হ্যাঁ, ধন্যবাদ।

0: তো আরেকজন শ্রোতা বন্ধু ইতিমধ্যে আমাদের টেলিফোন লাইনে এসে গেছেন। হ্যালো,
1: হ্যাঁ, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: বলছিলাম তাপস গুপ্ত, এই মুহূর্তে বলছি আমবাসা থেকে।
0: বাহ, এই যে আপনি কি করে যে প্রতিটি অনুষ্ঠানে আমাদের টেলিফোনে এসে যান, মানে লাইন পেয়ে
1: হ্যাঁ,
0: যান, এটাই আমাদের একটা মানে আমরা খুঁজে পাই না এর উত্তর।
1: বলতে গেলে আকাশবাণী প্রাণের টানে তো সবকিছু পাওয়া যায়।
0: অবশ্যই, ভালোবাসা থাকলে বা মনের মন থেকে সত্যিকারে চাইলে সব কিছুই পাওয়া যায়।
1: আর আকাশবাণী বিলোনিয়া তো সুন্দর অনুষ্ঠান, কি বলা যায়, সব
0: হ্যাঁ,
1: অনুষ্ঠান শুনতে হয়।
0: আপনি আজকে নয়, বহুদিনের পুরনো শ্রোতা,
1: হ্যাঁ, শ্রোতা আছে বলে বেতারও আছে, তাই না?
0: সেটাই সেটাই, এবং প্রায় প্রতিটি অনুষ্ঠানে কিন্তু আমরা আপনাদের সাথে কথা বলতে পারি।
1: হ্যাঁ হ্যাঁ,
0: আচ্ছা
1: আমরা
0: বলুন,
1: তো
0: কোন গানটা শুন?
1: নেটওয়ার্কে নেটওয়ার্কে অনেক বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করে,
0: হ্যাঁ হ্যাঁ, অনেক
1: এবার
0: বন্ধুরা অপেক্ষা করছেন, আমি জানি, তাই তো আর দেরি করতে চাইছি না। বলুন কোন গানটা আপনাকে শোনাবো।
1: এবারের একখানি হিন্দি ছবির গান। হ্যাঁ,
0: হুম,
1: ছবিটার নাম হচ্ছে সত্যম শিবম সুন্দরম,
0: আচ্ছা, আরেকটা মানে কালজয়ী গান,
1: সে বিখ্যাত গান
0: সেই বিখ্যাত গান সত্যম শিবম সুন্দরম।
1: লতাজির
0: আসলে
1: কণ্ঠে।
0: আমাদের জীবনটাও যদি এরকম হতো, আমরা সবাই যদি আমাদের জীবনটাকে এই পথে আমরা নিয়ে যেতে পারতাম, আদর্শকে অনুসরণ করতাম,
1: হ্যাঁ
0: তাহলে সত্যি পৃথিবীটা বোধহয় অনেক সুন্দর হতো।
1: হ্যাঁ, পৃথিবীটা
0: নিজেদের
1: সুন্দর
0: মধ্যে আর
1: আছে।
0: কোনো ভেদাভেদ থাকতো না, সবাই আমরা সত্য শিব এবং সুন্দরীর পথে এগিয়ে যেতে পারতাম।
1: আমাদের সবচেয়ে মানে বলার এটা অপেক্ষা রাখার যে পৃথিবীর মতো আমাদের সুন্দর পৃথিবী আর কিছু হতে পারে না।
0: হতে পারে না, হতে পারে না, ঠিক আছে, সেটা হয়তো বা অন্য কোনো অনুষ্ঠানে আবার কথা হবে। আমাদের যে অন্যান্য অনুষ্ঠান রয়েছে, ফোন ইন যে রবিবারের আড্ডা বা অন্যান্য বিষয়গুলো রয়েছে, সেখানে কথা হবে। আসলে এই যে অনুষ্ঠানটা না, ফোন ইন মনের মতো গান, এখানে আসলে কথা বলার খুব একটা সুযোগ থাকে না, কারণ অসংখ্য শ্রোতা বন্ধু ফোন করছেন গান শোনার জন্য। তাই
1: ঠিক
0: আপনাকে এখানেই আজকের মতো এখানেই থামাতে হচ্ছে। হ্যাঁ
1: ঠিক আছে, মনোরঞ্জন অনুষ্ঠান শুনছি, শুনতে থাকুন সবাই, এটাই আশা
0: হ্যাঁ
1: রাখছি।
0: হ্যাঁ হ্যাঁ, তো
1: আর এর নাম বলবো কিছু, আমার যে নেটওয়ার্ক বন্ধুদের
0: হ্যাঁ
1: নাম,
0: হ্যাঁ সেটা বলতে পারেন।
1: হ্যাঁ শুনছেন এই মুহূর্তে কলসি থেকে শুনছেন গোপাল মহাজন, আর শুনছেন এই মুহূর্তে মাধবনগর থেকে নারায়ণ চন্দ্র মজুমদার,
0: হুম
1: উমেশ্বর শান্তিবাজার থেকে
0: হুম
1: শুনছেন চার্লি কর্মকার, শুনছেন মাছরা থেকে, হ্যাঁ
0: হুম হুম
1: শুনছেন সুমিত চৌধুরী আগরতলা থেকে, এবং আরো অন্যান্য বন্ধুরা।
0: বাহ, সবাইকে ধন্যবাদ, শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠানটি।
1: এই মত আরো একজন আছে শুনছেন, বিশ্বজিৎ পাল, উনি বিলোনি আর শ্রোতা।
0: বিরিয়ানি শ্রোতা, ধন্যবাদ সবাইকে, শুনতে থাকুন এই গানটি, পাঠিয়ে
1: ভালো
0: দিন।
1: থাকবেন, আপনার সুন্দর মিষ্টি কথা যেন আরো শুনতে পাই, আশা রইল।
0: অনেক অনেক ধন্যবাদ, আসলে চেষ্টা করি আপনাদের মনোরঞ্জন দেওয়ার জন্যে। তো আবার কথা হবে পরবর্তী অনুষ্ঠানে। হ্যাঁ,
1: শুভরাত্রি।
0: শুভরাত্রি।

0: হ্যালো, হ্যাঁ নমস্কার আপনাকে। কে কোথা থেকে বলছেন, কে বলছেন?
1: বলছি মরুপুর থেকে বিক্রমশীল
0: মুড়িপুর থেকে। নামটা বিক্রম?
1: বিক্রমশীল
0: বিক্রমশীল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন, কোন গানটা শোনাবো?
1: আজকে শুন করতে এখানে বাংলা ছবি গান,
0: হুম
1: ছবিটার নাম হচ্ছে দাদা ঠাকুর,
0: হুম কোন
1: আর
0: গানটা?
1: গানটার কলি হচ্ছে না জেনে করেছি ভুল।
0: না জেনে করেছি ভুল।
1: এই
0: আচ্ছা,
1: গানটার
0: তো আপনিও কি এরকম কোনো ভুল না জেনে করেছেন?
1: না না এমন কোনো ভুল তো মানে করি নাই, আশা করি
0: আচ্ছা,
1: মানে গানটা শোনার জন্য মানে একটু
0: ভালো লাগার গান।
1: গানটা ভালো লাগে আর কি।
0: আপনার সাথে আর কেউ রয়েছেন?
1: হ্যাঁ
0: না না, সাথে আর কেউ রয়েছেন নাকি আপনি একাই?
1: আমি
0: আচ্ছা, ধন্যবাদ, পাঠিয়ে দিলাম গান, রেডিও সেটে শুনতে থাকুন।
1: ঠিক আছে।

0: কলারকে আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, কে বলছেন শ্রোতা বন্ধু? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: আমি বিলোনি থেকে কুশল দেবনাথ বলছি।
0: বিলোনি থেকে কুশল দেবনাথ?
1: হ্যাঁ,
0: আচ্ছা আচ্ছা, বলুন কোন গানটা শুনবেন।
1: ভালো না শুনবো,
0: কোন ছায়াছবির গান শুনবেন সেটা বলুন আগে।
1: বাংলা ছায়াছবি,
0: হ্যাঁ হ্যাঁ,
1: বাংলা ছায়াছবি
0: বাংলা ছায়াছবি কোনটা?
1: সুন্দর, এই যে চাঁদ ভালোবেসে ছবি,
0: হ্যাঁ হ্যাঁ,
1: ভালোবেসে ছবি,
0: আপনার কথাগুলো আসলে স্পষ্ট আসছে না, বলুন।
1: ভালোবেসে সখী,
0: ভালোবেসে সখী, এটা কি ছায়াছবি?
1: হ্যাঁ বাংলা
0: বাংলা ছায়াছবি না, গানের লাইন?
1: গালের,
0: গানের লাইন।
1: হুম,
0: ছায়াছবির নাম কি?
1: ভাল ছায়াছবি বাংলা ছায়াছবি,
0: আরে বাবা, বাংলা ছায়াছবি তো সেটা ধরন, কিন্তু মূল যে ছায়াছবি, যেমন অচেনা অতিথি আছে না, গুরুদক্ষিণা আছে, সেই ছবিটার নাম কি?
1: ছবিটার নাম হচ্ছে ভালোবেসে সখী নির্যাতন ঘটনা।
0: ভালোবেসে সখী নিবৃত্ত যত্নে, সেটা তো রবীন্দ্রসঙ্গীত।
1: হ্যাঁ হ্যাঁ,
0: আসলে আমাদের এই যে অনুষ্ঠানটা, সেটা কিন্তু রবীন্দ্রসঙ্গীতের নয়, সেটা হচ্ছে যে বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। তো এরকম কি কোনো গান শুনবেন?
1: হ্যাঁ হ্যাঁ,
0: কোন গানটা বলুন?
1: সুন্দর মঙ্গল দিবে,
0: মঙ্গলদীপ জেলে, সেটাই বলবেন, প্রতিদান ছায়াছবি থেকে।
1: হ্যাঁ
0: হ্যাঁ, সেই কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে। আচ্ছা, আপনার সাথে নিশ্চয়ই আরো রয়েছে অনেকে,
1: হুম,
0: কে কে রয়েছে বলুন?
1: বাবা
0: বাবা রয়েছে, আর মা নেই?
1: না,
0: আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিলাম আপনার জন্য রেডিও সেটে এই গানটি, বাপ্পী লাহিড়ীর কণ্ঠে।
1: হ্যাঁ ঠিক
0: ধন্যবাদ, আবার ফোন করবেন। হ্যাঁ।

0: हेलो
1: हेलो नमस्कार सर।
0: हेलो,
1: हेलो नमस्कार सर।
0: हाँ नमस्कार, के বলছেন আপনি?
1: আমি উদয়পুর থেকে বলছি, দীপা দাস।
0: উদয়পুর থেকে দীপা দাস?
1: হ্যাঁ,
0: আচ্ছা বলুন, কোন গানটা আপনি শুনবেন?
1: আমি একটা বাংলা চলচ্চিত্রের গান শুনবো।
0: বাংলা? আজকে কিন্তু আমরা অনেকগুলি বাংলা চলচ্চিত্রের গান শুনে ফেলেছি। হ্যাঁ বলুন।
1: তাহলে বিজেপি বলে
0: হ্যাঁ হ্যাঁ,
1: বিজেপি বলে
0: একটু অস্পষ্ট আসছে, বলুন।
1: আচ্ছা ঠিক আছে, ছবিটার নাম হলো প্রাণের চেয়ে প্রিয়।
0: প্রাণের চেয়ে প্রিয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এরকম রয়েছে নাকি কেউ?
1: হ্যাঁ, ও সবাই তো প্রাণের চেয়ে প্রিয় না?
0: আচ্ছা, তো বেশি প্রিয় কেউ আছে প্রাণের চেয়ে বেশি প্রিয়?
1: সকলেই প্রিয়, কাউকে অপ্রিয় ভাবতে নেই।
0: আচ্ছা অবশ্যই। আর কোন গানটা শুনবেন বলুন?
1: গানটা হলো সবার চেয়ে যে ছিল গো আপন।
0: সবার
1: কে
0: সবার চেয়ে চেয়ে
1: সবার চেয়ে
0: আচ্ছা,
1: যে ছিল গো আপন,
0: যে ছিল গো আপন, তারপর
1: অতটুকুই
0: তারপরে যে কি লাইনটা কি বলতে পারবেন?
1: না স্যার, সবার চেয়ে যে ছিল গো আপন।
0: আচ্ছা, গানটা কে গেয়েছেন বলতে পারবেন?
1: যত সম্ভব কুমার শানু।
0: কুমার শানু। ঠিক আছে, শুনিয়ে দিচ্ছি। হ্যাঁ
1: ঠিক আছে স্যার, ধন্যবাদ, ভালো থাকবেন।
0: হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে আর কেউ রয়েছেন?
1: হ্যাঁ, আমার সাথে নেটওয়ার্কের সমস্ত বন্ধুদের শুনবো এবং আপনারাও শুনবেন।
0: আচ্ছা, আমরা তো অবশ্যই শুনছি, পাশাপাশি আপনার বন্ধুরাও নিশ্চয়ই শুনছেন। ধন্যবাদ আপনাকে। হুম
1: ধন্যবাদ।
0: হুম হুম হুম ধন্যবাদ।

0: আসলে কখনো কখনো আমাদের জীবনে এরকম একটা প্রতিকূল পরিস্থিতি বা পরিবেশ এসে পড়ে যেটা আমরা কখনোই কামনা করি না, কিন্তু সেই মুহূর্তে আমাদের প্রয়োজন হচ্ছে নিজেকে ধৈর্য ধরে সাহসের সাথে সেই পরিস্থিতিকে কীভাবে আমরা পেরিয়ে যেতে পারি, ওভারকাম করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তো আজকে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আরেকজন শ্রোতা বন্ধুকে আমরা নিতে পারবো এবং একটি মাত্র গানই শোনাতে পারবো। দেখা যাক কোন সেই শ্রোতা বন্ধু আমাদের সাথে কথা বলার জন্য এই মুহূর্তে টেলিফোন লাইনে অপেক্ষা করছেন। আমরা কথা বলবো শেষ কলারের সাথে। হ্যালো,
1: হ্যালো, নমস্কার স্যার।
0: হ্যাঁ নমস্কার, আপনাকেও বলুন।
1: আমি ভবানীপুর বলছি, দিলীপ দেবনাথ।
0: ভবানীপুর থেকে?
1: হ্যাঁ
0: আচ্ছা, দিলীপ দেবনাথ। কোন গানটা শুনবেন?
1: অন্য বিষয় থেকে যে কোনো একটা গান শোনাবেন স্যার।
0: ভবানী দেবনাথ কোথা থেকে বললেন?
1: ভবানীপুর থেকে, দিলীপ
0: ভবানীপুর থেকে
1: দেবনাথ।
0: দিলীপ দেবনাথ।
1: হ্যাঁ স্যার,
0: আচ্ছা, কোন ছায়াছবির গান শুনবেন?
1: অন্যায় বিচার ছবির থেকে যে কোনো একটা গান শোনা যাবে স্যার।
0: অন্যায় অবিচার।
1: হ্যাঁ
0: আচ্ছা, আরেকটি বাংলা ছায়াছবির গান
1: হ্যাঁ
0: না?
1: স্যার,
0: অন্যায় অবিচার। আচ্ছা, তো আপনার সাথে আর কে কে রয়েছে এই মুহূর্তে লাইনে?
1: আমার কাছে তো স্যার আপনারা এখন শ্রোতা যত শ্রোতা আছে সবাইকে নিয়ে শুন, রেডিও শুনতে আছে, রেডিও কাছে সব শুনতে আছে স্যার।
0: আচ্ছা
1: লাইন খাইতে কষ্ট হচ্ছে স্যার, লাইন খাই না।
0: হ্যাঁ, তা তো কষ্ট তো হবেই।
1: আর স্যারের একটা কথা বলতাম,
0: হ্যাঁ বলুন বলুন।
1: অকল যে শ্রোতাটা উদয়পুর থেকে ফোন করছিল দিশা দা,
0: হ্যাঁ
1: তাহলে নাম্বারটা দিতে পারবেনি স্যার।
0: না, অ্যাকচুয়ালি আমাদের এখানে তো নাম্বার কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ
1: তাহলে বাপুর লগে উদয়পুর করছে সন্দেহের ব্যাপারে আর কি স্যার।
0: আচ্ছা
1: মনে হচ্ছিলাম নইলে বাপের উদয়পুর তো করতে আছে মাতার বাড়ি, না তো আর তো হইতাম না।
0: আচ্ছা ঠিক আছে, কোন গানটা বললেন আপনি?
1: যে কোনো একটা শোনা যায় স্যার, অন্য বিষয় থেকে
0: একটা নাম বলুন আপনি গানের লাইন।
1: লাইন যে ওজা দূরে দেখলাম কেমন তুমুরে।
0: ও জাদুরে না? জাদুরে দেখলা, দেখলে কেমন তুমি খেল।
1: হ্যাঁ
0: আচ্ছা ঠিক আছে, শুনতে থাকুন,
1: হ্যাঁ নমস্কার স্যার।
0: ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, আমাদের এই গানটির সাথেই আজ আমরা শেষ করব আজকের মতো এই ফোন ইন লাইফ মনের মতো গানের অনুষ্ঠান। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে কথা হবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো এই ফোন ইন লাইফ মনের মতো গানের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। শুনতে থাকুন এই গানটি, নমস্কার।

শ্রোতা বন্ধুরা, শুনলেন ফোন ইন লাইফ মনের মতো গান। এই অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলাম আমি বিক্রম চক্রবর্তী। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে নানা রঙের বাংলা গানের অনুষ্ঠান পাঁচ মিশালি। অনুষ্ঠানের প্রথমে নিবেদিত হচ্ছে একটি ভক্তিমূলক গান, শিল্পী স্বামী কৃষ্ণানন্দ। শিল্পী গেয়েছেন, তোমারই আমি বাসিয়াছি ভালো।

পাঁচমিশালি সালে অনুষ্ঠানে ব্যান্ড নিবেদিত হচ্ছে বাংলায় দেশাত্মবোধক গান বলো বলো বলো সবে, গেছেন সমর্পিতা চট্টোপাধ্যায়।

পাঁচমিশালি অনুষ্ঠানে আপনারা শুনছেন বিভিন্ন ধরনের বাংলা গান। এবারে শোনাচ্ছি একটি নজরুল গীতি, শিল্পী অনুপ ঘোষাল।

পূর্বাদাবের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের সাথেই আজকের মতো শেষ হচ্ছে নানা রঙের বাংলা গান অনুষ্ঠান পাঁচ মিশালে। আকাশবাণী বিলোনিয়া, এখন শামি গ্যাজেল। এই অনুষ্ঠানে শুনুন গজল, আজকের শিল্পী গোলাম আলী।

স্বাভাবিক গজল অনুষ্ঠানে এতক্ষণ আপনারা শুনলেন গজল। আজকের শিল্পী ছিলেন গোলাম আলী, আকাশবাণী বিলোনিয়া। এখন বিভাবরী অনুষ্ঠানে প্রচারিত হবে রবীন্দ্রসঙ্গীত। আসলে আজকের শিল্পী ইন্দ্রাণী সেন।